0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্টো, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in-এ।
3: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
4: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
5: আর 8:33 হয়ে 3 সেকেন্ড, মনের মেলোডি নিয়ে হাজির তানিয়া আর গানে গানে হেমন্ত মুখোপাধ্যায়।

কোথায় পাঠাবেন? 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা টেক্সট মেসেজ করতে পারেন। যারা শুনতে পাচ্ছিলেন না অ্যাপে, আশা করি এখন শোনা যাচ্ছে, সমস্যার সমাধান হয়ে গেছে। তাই রেডিও অথবা অ্যাপ যেখানে চান সেখানে শুনুন তানিয়াকে, মনের মেলোডিতে বিভিন্ন রকম সুন্দর সুন্দর মন ভোলানো গান এবং আপনাদের জন্য একটা বিশেষ বিষয় নিয়ে এসে হাজির। তাহলে পাঠিয়ে দিন চটপট, আর ততক্ষণ কানে থাকুক সন্ধ্যা মুখোপাধ্যায়।

আমিও তো জানতে চাইছি আপনার মনের কথা। না, কোনো কম্বিনেশন নয়, আপনার কোনটি প্রিয় নিরামিষ পদ এমনটাও প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে কোন নিরামিষ পদ দিয়ে, একটি মাত্র পদ, সেটা দিয়ে আপনি গোটা ভাতটা খেয়ে নিতে পারবেন। কারণ ভাত খেতে আমরা প্রত্যেকে ভালোবাসি এবং দিনের একটি বেলা অন্তত আমরা ভাত খাই, সচরাচর ব্যতিক্রম অবশ্যই আছে। তো কোন নিরামিষ পদ দিয়ে আপনি গোটা ভাত খেতে পারবেন সেটাই জানতে চেয়েছে তানিয়া আজ মনের মেলোডির বিষয় হিসেবে। 9903059992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে আর লিখে পাঠাতে হবে, ছোট্ট করে উত্তর করবেন, যেমন করেছে আমাদের সৌভিক সরকার কসবা হালতু থেকে। সে জানিয়েছে, সুপ্রভাত দিদি। সুপ্রভাত, আমি খাবো পনির দিয়ে, পনিরের তরকারি হলে আমার আর কিচ্ছুটি চায় না দিদি। আহা, সত্যি পনির খেতে কিন্তু বেশ ভালো। মেসেজ করেছেন বাঘা যতীন থেকে পিঙ্কি, লিখেছেন হ্যালো তানিয়া দি, হ্যালো কুমড়ো।

সজনে আলু বেগুন ঝিঙিয়ে দিয়ে একটু মিষ্টি ঝাল মতো রান্না করলে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়, বোঝো? সবজি একটি কিন্তু তাতে মানে পদ একটি, তাতে সবজি অনেকগুলো। বুদ্ধিমান পিঙ্কি, কিন্তু পিঙ্কি যেটা খুব আনন্দ করে খায় সেটা আমি বেশ বুঝতে পারছি। বাচ্চা, এবার কি হলো, এবার কাটতে পড়া যায়? যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত আরজে তানিয়া দিদি ভাই, নমস্কার সহ বৃষ্টি স্নাত শুভেচ্ছা। থ্যাংক ইউ, আপনাকেও জানাই শুভেচ্ছা এবং সুপ্রভাত। আমার প্রিয় নিরামিষ সবজি শুধু উচ্ছের শুক্ত দিয়ে পুরো ভাত খেয়ে ফেলতে পারবো। উচ্ছের শুক্ত মানে শুক্ত তো উচ্ছে থাকেই, শুধু উচ্ছে দিয়ে শুক্ত মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, সঙ্গে জানিয়েছেন অনুষ্ঠান ভালো লেগেছে বা লাগছে। আচ্ছা, এবার পড়ব। বিজয় কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে জানিয়েছেন যে দাদার বাড়িতে তিন দিনই নিরামিষ হয় এবং নিরামিষ খেতে তার মন্দ লাগে না। পছন্দের, সব থেকে পছন্দের নিরামিষ পদ হলো আলু পোস্ত, সঙ্গে গাওয়া ঘি, আর কিছুই চাই না। এই যে একটি আরেকটি যোগ করে দিয়েছেন, আপনি কিন্তু আজকে আউট, গেম থেকে আউট। কারণ একটি মাত্র পদ বলতে হবে, যারা দুটো বলবেন তারা কিন্তু আউট হয়ে যাবেন। কিন্তু আউট হলেও দুঃখ করবেন না, তা নিয়ে আপনার মেসেজ পড়বেই। লিখেছেন, নিরামিষ খাবার আনন্দটাই আলাদা। আমার নিরামিষ পদ, আমার কোন নিরামিষ পদটা দিয়ে আমি গোটা ভাত খেতে পারি সেটা আমি এখন বলবো না, শেষে বলবো। এখন একটু গান হোক, গানে গানে তরুণ বন্দ্যোপাধ্যায়।

0: কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।
1: অনিরিনা ঘোষ বেহালা থেকে জানিয়েছেন, শুভ বৃষ্টিস্নাত সুন্দর সকাল টানিয়া আমি এক

কি বলবো, আমি আলু পোস্ত দিয়ে পুরো ভাত খেতে চাই। বেশ, মেসেজ করেছেন কাশুন্দিয়া হাওড়া থেকে অতনু পাঠক, লিখেছেন, শুভ সকাল তানিয়া, আজকের মনের মেলোডির অনুষ্ঠান সুন্দর সুন্দর গানে ভরা এবং বৃষ্টি ভেজার সকালে তোমাকে আজকের বিষয় সম্পর্কে বলি। আমার প্রিয় নিরামিষ পদের নাম পটল পোস্ত। এই পদটি দিয়ে আমি এক থালা ভাত চোখ বন্ধ করে খেতে পারি। চোখ বন্ধ করে কিন্তু খাবেন না, কারণ বলা যায় না কখন আবার কাঁকর টাকর চলে যায়। মজা করলাম একটু, মাঝে মাঝে একটু দুষ্টুমি করতে তো ভালো লাগে, বলুন। যাই হোক, অতনুদা তো এক থালা ভাত খাচ্ছেন পটল পোস্ত দিয়ে, কিন্তু আমার অন্য কোন বন্ধু কি খাচ্ছেন দেখা যাক। মেসেজ করেছেন দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। দীপঙ্করদা লিখেছে, নিরামিষ খাবার একটি পদ দিয়ে খেতে যদি হয় তাহলে বলি ওল সিদ্ধ করে তার মধ্যে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেখে আমি তারপর ভাত খাবো। আহা, এটাও কিন্তু মন্দ নয়, বেশ ভালো লাগে। তবে এটা দিয়ে গোটা ভাত খেতে পারবেন, খুব ভালো। আর মেসেজ করেছেন বুক ভরা অভিমান নিয়ে মনিকা মাইতির নামখানা থেকে। পুরো মেসেজটা পড়ি, নাহলে অভিমান হয়তো আরও বেড়ে যেতে পারে। শুভ সকাল দিদিভাই, রাতে যেমন সূর্য আসে না দিনে আসে কি চাঁদ, এতদিন এসএমএস করি না, আমাকে দিয়েছো কি বাদ, খুব মন খারাপ নিয়ে এসএমএস করছি তুমি আমাকে ভুলে গেছো বলে। আজকে একটু বড় করে লিখলাম বুক ভরা অভিমান নিয়ে। না, মনিকা ভুলে যায়নি, কি হয় অনেক সময় নামগুলো সেই মুহূর্তে হয়তো মনে আসে না, কিন্তু ভুলবো কি করে, পরিবারের মানুষকে কি ভুলে থাকা যায়। এটা তো একটা বৃহৎ পরিবার, এফএম গোল্ড পরিবার, তাই না। মনিকা কি লিখেছে আজকের বিষয় নিয়ে, মনিকা জানিয়েছে যে জিরে পোস্ত হলে আমি কিন্তু গোটা ভাত খেয়ে নিতে পারি, আমার আর কিচ্ছু প্রয়োজন নেই। বেশ, কেউ খাচ্ছে জিরে পোস্ত, কেউ খাচ্ছে পটল পোস্ত, কেউ আছে খাচ্ছে ওল সিদ্ধ, আরও না জানি কত কি। তো আপনি ঠিক কোন নিরামিষ পদ দিয়ে গোটা ভাত খেয়ে নিতে পারবেন? গোটা ভাত মানে একটা চালের গোটা ভাত বলছি না, এক থালা ভাতের কথা হচ্ছে, অতনুদা সেটাই বলেছে, এক থালা ভাত উনি খেতে পারবেন, যাই হোক পটল পোস্ত দিয়ে। তো আমরা যখন দুপুরে খাই বা রাতে খাই, দিনের মধ্যে যে কোনো সময় গোটা যে থালা ভরা ভাত সেটা আপনি কোন নিরামিষ পদ দিয়ে খেতে পারবেন সেটাই জানতে চেয়েছে তানিয়া। এর সঙ্গে কিন্তু কোনো কম্বিনেশন চলবে না, একটি মাত্র পদ, কেমন? লিখে পাঠান 9903055992 এই নাম্বারে, এবং গানে গানে এই মুহূর্তে গায়ত্রী বসু।

না না, সূর্যমুখী নয়, আজ তানিয়া ডেকেছে আপনাকে। কেন ডেকেছে? কারণ তানিয়া যে জানতে চায়, যদি আপনাকে এক থালা ভাত দেওয়া হয় আর বলা হয় একটি মাত্র নিরামিষ পদ দিয়ে গোটা ভাত শেষ করতে হবে, আনন্দ করে খেতে হবে, তাহলে আপনি কোন নিরামিষ পদ বেছে নেবেন? 9903052992 এই নম্বরে লিখে পাঠাতে হবে। সুপ্রভাত তানিয়া, কে লিখেছেন? শান্তনু ওয়াইজ, টেগোর পার্ক, কলকাতা 7,39। সুপ্রভাত দাদা, আজ প্রভাত বিনার টপিকটা খুব ইনফরমেটিভ ছিল আজকের। বেশ, প্রভাত বিনার টপিক নিয়ে কিন্তু দাদা থ্যাংক ইউ আপনি পাঠিয়েছেন, কিন্তু একটু ফেসবুকে কমেন্ট করলে ভালো হয়। ওখানে পোস্ট দেওয়া আছে, ওখানে প্রভাত বিনার যা কিছু আপনাদের মনে হবে, যার মানে যে প্রোগ্রামের যে কিছু আপনাদের জানার ইচ্ছা বা আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটুকু আপনারা ওখানে জানাতে পারেন। দাদা লিখেছেন আজকের টপিক নিয়ে বলি যে আমি নিজের সবচেয়ে প্রিয় খাবার, আচ্ছা আমার নিজের সবচেয়ে প্রিয় খাবার হলো আলু পোস্ত, যা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারি। ভালো থেকো, আপনিও ভালো থাকবেন দাদা। দেখা যাচ্ছে মানে মোটামুটি পোস্তটা না কমন, হ্যাঁ সবাই মানে পটল পোস্ত, আলু পোস্ত, জিরে পোস্ত তিনটে পেয়েছে আপাতত। দেখা যাক পরের বন্ধু কি বলছেন। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে জানিয়েছেন, শুভ সকাল তানিয়া দি, আজকের বিষয়ে নিয়ে বলি, একটি নিরামিষ তরকারি যাতে সবজি থাকবে আলু, ঝিঙে, বেগুন, বরবটি, কাঁঠালের বীজ, এটা ঝাল ঝাল করে বানিয়ে এটা দিয়ে আমি গোটা ভাত খেয়ে নিতে পারি। খুব ভালো থাকবেন তানিয়াদি। থ্যাংক ইউ সোমাদি, সীমাদি আপনিও খুব ভালো থাকবেন। দেখছেন মানে এত মেসেজ এসে গেছে, কখন যে পড়ে শেষ করব কি জানি। শ্রী দিতা মণ্ডল বজবজ থেকে লিখেছেন, পনির ভাপা দিয়ে আমি এক থালা ভাত খেয়ে নিতে পারি। আর একটা নতুন পদ, পনির ভাপা, বাহ। সুপ্রিয়া দত্ত, শিউলি ফুলের বড়া খেতে খুব ভালো লাগে তানিয়া, শুভ সকাল। আপনাকেও জানিয়ে শুভ সকাল। আমি অল্প ভাত খাই, বড়া দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবো। ডানকুনি থেকে লিখেছেন সূর্যসেন নগর। আচ্ছা, সূর্যসেন নগর ডানকুনি থেকে সুপ্রিয়া দত্ত মেসেজ করেছিলেন। পবিত্র সাহা মেসেজ করেছেন দমদম 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে, যে উনি একটা ছবি পাঠিয়েছেন যাতে লেখা আছে ডাল ভাত, আর সেই ডালের মধ্যে উঁকি দিচ্ছে গাজর এবং পাঁচফোড়ন এবং বোধ হয় ছোটো ছোটো করে বিনসও। মানে উনি বোঝাতে চাইছেন সবজি, ডাল এবং ভাত, এটা আমি দিয়ে আমি মানে গোটাটাই খেয়ে নিতে পারি। বেশ, মেসেজ পড়লাম মোটামুটি, হ্যাঁ সীমাদির বেশ অনেক কটা মেসেজ পড়লাম, আরও মেসেজ জমে আছে। সোমনাদার মেসেজ পড়ার আগে গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে সুব্রত মাল লিখেছেন, মোচার ঘণ্ট, এটা দিয়ে আমার ভীষণ ভালো লাগে সব ভাত খেতে। বেশ, মেসেজ করেছেন সোমনাথ ঘোষ, সুব্রা ভট্টাচার্য, সুমিতা রায়, তাছাড়া সায়ন্তনী এবং আরও অনেক বন্ধু। টেক্সট মেসেজ এসেছে অনেকগুলো, কিন্তু আমি কী যে করি আর দুটি মেসেজ পড়ে ফেলি না, না হলে সংবাদ বিরতিতে যেতে হবে। দেখি, হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, তানি মেঘলা দিনের শুভেচ্ছা, তোমার অনুষ্ঠানের গান ভীষণ ভালো হয়, আমার নিরামিষ ভাতের সঙ্গে লঙ্কা ভেজে আলু মেখে দিলে আমি সব ভাত খেয়ে নেব, তুমি খুব ভালো থেকো। থ্যাংক ইউ। পায়েল ব্যানার্জি বেলঘুরিয়া থেকে লিখেছেন, ভাতের পাতে যদি থাকে একটু আলুর দম, খাবারে যেন হৃদয়ে ডুবে থাকে, কাজ হয় কম। রঙিন কত প্রজাপতি উঠতে থাকে মনে, রঙিন কত ফুল ফোটে এই হৃদয় কোণে। বেশ, মিষ্টি মেসেজ চলে এসেছে, আর আমরা যাব সংবাদ বিরতিতে, তারপর এসে পড়ব। টেক্সট মেসেজ রয়েছে 4টি মতো, এছাড়া রয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজে অনেক অনেক। আর শুধু একটাই অনুরোধ, যে বন্ধুরা টেক্সট মেসেজ করবেন তারা কিন্তু আর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না। কেমন, চলে যাই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই মিষ্টি গানে, ফিরে আসছি 9:15।

আমিও শুধু একটুখানি চেয়েছি জানতে আপনার কাছ থেকে যে আপনি কোন নিরামিষ পদ দিয়ে গোটা ভাত খেয়ে নিতে পারবেন। গোটা ভাত অর্থে আপনার থালায় যতগুলো ভাত আছে সবটুকু ভাত, সব কটা ভাত একবারে খেয়ে নিতে পারবেন ওই একটি মাত্র পদ দিয়ে। এখানে কোনো কম্বো চলবে না, মানে ডাল আলু ভাজা এমনটা কিন্তু নয়। আর এটাই লিখে পাঠাতে হচ্ছে 9903052992 এবং ভোজন রসিক বাঙালি আর আমার শ্রোতা বন্ধুদের অনেকেই ভোজন রসিক আমার মতোই, তাই আজ অলরেডি সংবাদ বিরতিতে যাওয়ার আগে 16টি মেসেজ পড়েছি আর এখন 25টি মতো মেসেজ এসে গেছে। না বাবা, চটপট চটপট আমি টেক্সট মেসেজ দিয়ে আগে শুরু করি। এই যারা টেক্সট মেসেজ করেছেন তাদেরটা আগে পড়ি, তারপর গান শোনাবো, তারপর আবারও যাব আপনাদের পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায়। কেমন মেসেজ করেছেন ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে। তানিয়া, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং দাদা। আমার সবচেয়ে যেটা প্রিয় সেটা হলো ঝিঙে পোস্ত এক বাটি, ছিল পটল পোস্ত, আলু পোস্ত, জিরে পোস্ত আর যুক্ত হলো ঝিঙে পোস্ত। বেশ, পরের মেসেজে যাই। শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, শ্রাবণীদের মেসেজ বোধহয় আমি প্রথমবার পড়ছি। আমার নিরামিষ রান্না হলে কাঁচকলার কোপ্তা দিয়ে পুরো ভাত খেয়ে নেব। ভালো থেকো। বাহ, কাঁচকলার কোপ্তা খেতে আমারও ভারী ভালো লাগে। সঙ্গে মেসেজ করেছেন আশিস দত্ত সল্টলেক থেকে, পোস্ত বাটা তেল লঙ্কা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারি। আবার পোস্ত বাটা এলো। বেশ, লক্ষ্মী দে সুভাষগ্রাম থেকে লিখেছেন পুঁই শাক দিয়ে পুরো ভাত খেতে পারবো। বাহ, ঐশী সরকার লিখেছেন এক থালা ভাত আলু সেদ্ধ তেল লঙ্কা দিয়ে খেতে আমার কোনো সমস্যা হবে না। কি ভালো সবাই, মানে সত্যি একটা মাত্র পদ দিয়ে কি সুন্দর সবাই।

নাম পাঠাচ্ছেন, মেসেজ করেছেন উত্তম কুমার দাস, দারহাট্টা হরিপাল হুগলি থেকে। শুভ সকাল তানিয়া দিদি ভাই, শুভ সকাল আপনাকেও। আমি নিরামিষ পদ শুক্ত দিয়ে সব ভাত খেয়ে নেব। বেশ, আমাদের একজন বন্ধু লিখে পাঠিয়েছিলেন উচ্ছের শুক্ত দিয়ে খেতে পারবেন, আর উত্তমদা লিখেছেন নিরামিষ পদ শুক্ত দিয়ে। বেশ, মেসেজ করেছেন আমহাম স্ট্রিট থেকে সুপ্রিয় সেন। আচ্ছা, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, পাঁচ ফোড়ন দিয়ে ছোট ছোট ডুমো ডুমো করে আলুর শুকনো তরকারি, আচ্ছা আলুর শুকনো তরকারি, তাতে নুন হলুদ অল্প মিষ্টি এবং অবশ্যই কাঁচা লঙ্কা, সেটা থাকলে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়, অনুষ্ঠান ভালো লাগছে, থ্যাংক ইউ। মানে উনি বলতে চাইছেন আলু চচ্চড়ি যেটাকে বলে, তো মাখা মাখা করে, সেই ব্যাপারটা। বেশ, শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর থেকে মেসেজ করেছেন, ভালো লাগছে তানিয়া, এরকম করে আমি তোমাকে চাই, তুমি তোমার, আচ্ছা কিছু করার নেই দিদি, ছেড়ে তো থাকতেই হবে। তবে জানেন, অপেক্ষার একটা আলাদা আনন্দ আছে, দেখবেন এই যে দুদিন, পাঁচ দিন, দশ দিন, পনেরো দিন পর যখন আসি, আমারও তো অপেক্ষা থাকে আপনাদের সঙ্গে কথা বলার, আর আপনাদেরও অপেক্ষা থাকে যারা অতিরিক্ত প্রশ্রয় দেন আমাকে, ভালোবাসেন, স্নেহ করেন, আশীর্বাদ করেন, অপেক্ষা করেন। এই অপেক্ষায় সম্পর্কের মধ্যে একটা আলাদাই বুনন তৈরি হয়, আর এই বুননটা না খুব ম্যাজিক্যাল, জানেন, যেটা বোধহয় রোজ আসলে হয় না, জানি না, আমার মনে হয় এটা। চলুন, আপনার বাকি মেসেজটুকু পড়া যাক, কষ্ট পাবেন না, আমি আসবো খুব তাড়াতাড়ি, আবারও আসবো। তানিয়া, আমার বাপের বাড়ি নিরামিষ ভোজি, আমার দাদু রাধার স্বামীর ভক্ত ছিলেন, তাই ছোট থেকে আমাদের নিরামিষ খাবার একটা চল ছিল। আমার সবই প্রায় ভালো লাগে, তবে আমি বেশি পছন্দ করি সারা বছর নিম পাতা দিয়ে আলু সেদ্ধ মাখা, ইউনিক পদ, ইউনিক পদ, অথবা মাখন দিয়ে আলু সেদ্ধ, অথবা ডাল সেদ্ধ মাখা। মানে উনি একটা করেই পদ বলেছেন, কিন্তু উনি বলছেন তিনটের যে কোনো একটা হলেই উনি সবটুকু ভাত খেয়ে নিতে পারবেন। বেশ, একটু বেশিই ভালো লাগে এগুলো যদি তার মধ্যে একটু লেবু দেওয়া যায়। তানিয়া, ভালোবাসা আর আদর নিয়েও, খুব ভালো থেকো, তুমি কি খাবার পছন্দ করো বাড়িতে থাকলে, তাহলে কি রান্না করো জানিও, তোমাকে ভোরবেলা, আচ্ছা আচ্ছা, আর সঙ্গে জানিয়েছেন যেহেতু শিপ্রাদি ফেসবুক ইউজ করেন না, ফেসবুক ব্যবহার করেন না, তাই শিপ্রাদির প্রভাত বিনার ফিডব্যাকটা আমি পড়ছি। তানিয়া, শুভ সকাল, প্রভাত বিনার শুনলাম ভয়ে ভয়ে যে যা আকাশ ডাকছিল, আমি রেডিওতে শুনেছি তাই সবটুকু শুনতে পেয়েছি, ভালোভাবে শুনতে পেয়েছি, ভালো লাগলো, কত কি জানার শেখার আছে, ভাবতে খুব অবাক লাগে, তবে এইসব আকাশবাণী ছাড়া সম্ভব নয়, তাই আকাশবাণী, FM গোল্ড এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ শিপ্রাদি, এত সুন্দর করে এতক্ষণ ধরে এত কিছু টাইপ করে লিখে পাঠানোর জন্য, আর মেঘ যখন করেছে তখন একটু মেঘ বৃষ্টির গান তো হবেই, গানে গানে মৃণাল চক্রবর্তী।

দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ কিন্তু জানিয়ে দিয়েছে, তাঁর মায়ের হাতের বানানো বড়ি দিয়ে করা শুক্তো, সেটা দিয়ে উনি গোটা ভাতের পাত সাবার করে দেবেন। ঠিক এইভাবে লিখেছেন, সাবার করে দিয়ে থাকি। বেশ, লিখেছেন, মেসেজ করেছেন আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু, লিখেছেন যে ভাতের সঙ্গে নিরামিষ পছন্দের পদ হলো আমার কাছে শুক্তো, আর ম্যাক্সিমাম অনুষ্ঠান বাড়িতে শুক্তো দিয়েই শুরু হয়। শুভ সকাল তানিয়াদি, আপনাকেও জানাই শুভ সকাল। মেসেজ করেছেন যোধপুর পার্ক থেকে জয় মহলান বিশ, উনি জানিয়েছেন আমি যে পদ দিয়ে সবটুকু ভাত খেতে চাই সেটা হলো পাঁচ মিশালি পদ, যার মধ্যে থাকবে আলু, কুমড়ো, ঝিঙে, বেগুন ও পেঁপে। এই পাঁচটি আলাদা স্বাদের সবজি দিয়ে বানানো পাঁচমিশালি যে পদ, সেটা দিয়ে আমি গোটা ভাতটিকেই সাবার করে দেবো। ঠিকই, আচ্ছা, বেশ, বন্ধুরা এত মজা পেয়েছেন আমি বেশ বুঝতে পারছি। সায়ন্তনী পান সাগর মধ্যপ্রদেশ থেকে লিখেছেন, সপ্তাহে তিন দিন আমি নিরামিষ খাই, আর আমার নিরামিষ দিনে পোস্ত চাই, তা আলু পোস্ত হোক বা শুধু বাটি পোস্ত, তা দিয়েই গোটা ভাত, পুরো ভাত খেয়ে দেবো। বেশ, মোটামুটি পোস্তটা খুব কমন না। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন ধোকার ডালনা, সেটা দিয়ে উনি খেয়ে নেবেন এক থালা ভাত। বেশ, মেসেজ করেছেন বিশ্বজিৎ কর গড়িয়া কলকাতা থেকে, আজ বহু বন্ধু মেসেজ করেছেন, সত্যি আপনারা খেতে ইন্টারেস্টেড না খেতে ভালোবাসেন নাকি তানিয়াকে খাওয়াতেও ভালোবাসেন সেটা তো বুঝলাম না, তবে তানিয়া আপনাদের বাড়িতে গেলে কি খেতে চাইবে সেটা কিন্তু তানিয়া বলবে সবার শেষে, মানে একদম শেষ সময়। যাই হোক, বিশ্বজিতার মেসেজ পড়া যাক, আমি কিন্তু ভেন্ডি সেদ্ধ উইথ তেল, লবণ, কাঁচা লঙ্কা, এটা দিয়ে এক থালা ভাত গপা গপ করে খেয়ে নেবো, কিন্তু ভেন্ডিটা হতে হবে ছোটো সাইজের। বুঝেছি, আপনারা একদম খুব ভোজন রসিক হয়ে গেছেন। ঠিক আছে, আরেকটা মেসেজ পড়ে নেওয়া যাক, তাই তো, কারণ সময় তো বলছে আমাকে একটা গানে যেতে হবে। বেতার বন্ধু রবীন মান্না জুজার সাহা পাঁচলা হাওড়া থেকে লিখেছেন, একটি মাত্র পদ দিয়েছ তাতেই হবে খেতে, আজ দুপুরে আনন্দে আসন থাকবো পেতে, পটল আলু সোয়াবিন দিয়ে একটু ঝোলঝাল, আজ দুপুরের খাওয়া সারবো, আজ দুপুরের খাওয়া সারবো, দরকার হবে না ডাল। হাউ কিউট, কি সুইট করে লিখেছেন। আচ্ছা বেশ, আপনাকে আজ দুপুরবেলা নিশ্চয়ই ভাতের সঙ্গে এইসব তরকারি করে দেবেন আপনার কাছের মানুষেরা। আপাতত আপনাকে আমি শোনাই একটু গান, যে গানে রয়েছে একটু প্রকৃতি আর একটু আনন্দ। গানে গানে ধনরাজ তামাং থেকে আরতি মুখোপাধ্যায়।

0: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
1: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000।
0: আর ইলেকট্রিক বিলের?
1: জিরো বিলে আবার টাকা দেব কি?
0: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
1: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: হর ঘর সূর্য ঘর।
3: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি, সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: গুড মর্নিং তানিয়াদি, আমার বাবার হাতের ইলিশ ভাপা দিয়ে এক থালা ভাত খেতে পারি। লিখেছেন পুনম চক্রবর্তী উচ্চ চব্বিশ পরগনা থেকে। কিন্তু পুনম, আমাদের আজকের বিষয় ছিল যে কোন নিরামিষ পদ দিয়ে আপনি আপনার পাতে থাকা সবটুকু ভাত খেয়ে নিতে পারবেন। এটাই লিখে পাঠাতে হতো 9903055992 এই নাম্বারে। কিন্তু আপনি তো আমিষ খাবারের কথা লিখেছেন, তার মানে আমি বুঝতে পারছি আপনি ইলিশ ভাপা কতটা ভালোবাসেন। কিন্তু কিছু করার নেই, আজকে আপনিও কিন্তু আউট আমাদের এই গেম থেকে, এই মজার গেম থেকে। যাই হোক, মেসেজ করেছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5। নমস্কার তানিয়া দিদি ভাই, সুপ্রভাত। আপনাকেও জানাই সুপ্রভাত। আমি ওল ভাতে আর টমেটো খেজুর আমসত্ব দিয়ে চাটনি হলে এক থালা ভাত খেয়ে নেব। ওই দেখো, আপনি তো আবার কম্বো পাঠিয়েছেন, আজ তো কম্বো অ্যালাউড নয়। আজকে শুধুমাত্র একটি নিরামিষ পদের নাম লিখতে হবে, সেখানে কোনো রকম আর কিছু লেজুর থাকা চলবে না, এটাই তো মজা। বেশ, মেসেজ করেছেন উৎপল মুখার্জি পুনে থেকে। শুভ বৃষ্টি ভেজা সকাল তানিয়া দিদি ভাই, অনুষ্ঠানে কান পেতে সুন্দর সুন্দর গান শুনছি, বিষয়টি খুব মজার। আমার প্রিয় নিরামিষ খাবার হচ্ছে এঁচোড়ের তরকারি, কিন্তু তাতে পেঁয়াজ রসুন কি থাকবে দাদা? সেটা কি লিখেছেন আপনি? দেখি, আমি এক থালা ভাত খেয়ে নেব যদি ভালো রান্না হয়। আমার ফার্ম হাউসে ওই গাছ রয়েছে, তবে আমি পোস্ত খেতে ভালোবাসি না। তানিয়া, তোমার কি পছন্দ জানতে চাই। ভালো থেকো, নিশ্চয়ই জানাবো একটু শেষে, ঠিক আছে? সঙ্গে থাকুন। আপনি পোস্ত খেতে ভালোবাসেন না শুনে আমাদের অনেক শ্রোতা বন্ধুই কিন্তু অবাক হচ্ছেন। যাই হোক, কারণ পোস্ত খেতে মোটামুটি সবাই ভালোবাসে, আর যিনি ভালো বাসেন না তার ব্যাপারটাই আলাদা, তিনি কিন্তু ব্যতিক্রম, তাই না? মানে সত্যি, স্রোতের মধ্যে গা না ভাসান যারা, তারা তো অনন্য। যাই হোক, সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছেন, তানিয়া প্রথমে তোমাকে জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল। থ্যাংক ইউ, আপনাকেও জানাই বৃষ্টি ভেজা শুভ সকাল। আজ সকালবেলা টুথব্রাশ ও টুথপেস্ট নিয়ে অনেক অজানা তথ্য জানলাম এবং বেশ উপভোগ করলাম। আমার ভীষণ প্রিয় আলু পোস্ত, সেটা হলে আমি পুরো ভাত খেয়ে নিতে পারবো, আর কিছুই লাগবে না। ভালো থেকো সোমেন, আপনাকে অনুরোধ করছি আপনি আমাদের ফেসবুক পেজ ফলো করুন। আপনাদের প্রত্যেককে বলছি, 100.1 FM গোল্ড কলকাতায় আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এই নামে, সেখানে আপনারা শুধুমাত্র প্রভাত বিনা নয়, আপনারা অনেক ইনফরমেটিভ ভিডিও পাবেন, অনেক ডাক্তাররা আসেন, অনেক অনেক রকম পরামর্শ দেওয়া ভিডিও থাকে সেখানে, যা থেকে আপনারা উপকৃত হতে পারেন। একবার তানিয়ার কথা শুনে সেটাতে যান, সেই পেজে যান, ফলো করুন। আর অবশ্যই অবশ্যই তানিয়ার প্রভাত বিনার পোস্টে আপনি কমেন্ট করে জানাতে পারেন আপনার কেমন লেগেছিল প্রভাত বিনা। এইটা তো মনের মেলোডির অনুষ্ঠান, এইখানে এটা না জানানোই ভালো। তবু আমি পড়ে দিই, ভালো লাগে আসলে প্রশংসা পেতে, কার না ভালো লাগে বলুন। মেসেজ করেছেন কিশোর দা হাওড়া বালি থেকে, লিখেছেন গুড মর্নিং তানিয়া, ভেরি গুড মর্নিং। পটল ঝিঙে পোস্ত করে দেয় আর ডাল আর একটু পাতিলেবু। আবার কিশোরদাও আজ আউট, কারণ কিশোরদা কম্বিনেশন পাঠিয়েছেন, কম্বিনেশন চলবে না আজকে, একটা মাত্র পদ। যেমন এই যে সবাই বন্ধুরা বলছে ধোকার ডালনা বা এঁচোড়ের তরকারি বা আলু পোস্ত বা যে কোনো পোস্ত, এরকম যে কোনো একটা, ঠিক আছে? সঙ্গে লিখেছেন দাদা যে সেই কিছু হলে, মানে পটল ঝিঙে পোস্ত আর ডাল একটু পাতিলেবু, এইটা হলে মাছ মাংসকে দূরে সরিয়ে রাখতে পারবো, কিন্তু এটা আমি জানতে তো চাইনি। মেসেজ করেছেন ট্যাংরা থেকে দেব সাধন চৌধুরী, লিখেছেন আজকে টপিকটা নিয়ে লিখতে গিয়ে জিভে জল চলে এলো। আমি লাউয়ের তরকারি দিয়ে এক থালা ভাত খেতে পারি, যাতে উপকরণ হিসেবে থাকবে ঘি, নারকেল এবং বড়ি। আহা, আমারও মনে করে জিভে জল এসে গেল। এই মানে আনন্দে আমি একটু গান শুনিয়ে দিই, মান্না দে এবং অসীমা ভট্টাচার্যের কণ্ঠে। না, এই গানটা শেষে শোনাবো, বরং এই গানটা শোনাই আনন্দ আশ্রম থেকে। কিছু কিছু কথা

মুছে নিতে হয়, তো শব্দ মুখে বলা যায় নাই যে জিভে জল চলে এলো আমারও, তার মানেটা কি আপনিও ভাবুন, আমিও ভাবি। সব কথা তার মুখে বলবো না, কিছু তো মনে থাকবে। গান শোনা যাক।

মেসেজ করেছেন নন্দা রায় পোড়েল, খুব মজার মেসেজ। মেঘলা দিনে স্নিগ্ধ বাতাস পাঠালাম তোমার জন্যে, দিয়েছো ভারী কঠিন বিষয় খুঁজছি হয়ে হন্যে, পড়ছে না তো মনে আমার একটি মাত্র পদ, ভোজন রসিক বাঙালি যে হয়েছি যেন আপদ, তেতোই লিখি তবে সম্পর্ক হয় না যেন তিক্ত, নিম পাতা বেগুন ভাজার বড্ড আমি ভক্ত, তরঙ্গের মাধ্যমে দাঁত মাজিয়ে সকালবেলায় নিম বেগুন খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, পরের তারিখ জানিও, নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছা এল রোড। যারা প্রভাত বিনয় শোনেনি তারা এই রসিকতা বুঝতে পারবেন না অবশ্য। আসলে সকাল সকাল আজ প্রভাত বিনয় কথা হয়েছে টুথপেস্ট এবং টুথব্রাশ কীভাবে এসেছে সেই পুরো ইতিহাস ঘেঁটেছি আমরা, আর তারপরেই আপনার সবচেয়ে প্রিয় নিরামিষ পদ, মানে কি আর বলি, আমার নিজেকে নিজে আমি ভেবে করিনি কিন্তু হয়ে গেছে। যাই হোক, গুড মর্নিং তানিয়া দিয়ে জাস্ট গরম ভাত আর ঘি, লঙ্কা আর লবণ, একটাই আইটেম, নির্ঝর বিরাটি থেকে লিখেছেন। মানে উনি কিন্তু ভাতের সঙ্গে ঘি, লঙ্কা আর লবণ, লঙ্কা লবণটাকে তো ঠিক পদ বলা যায় না, ঠিক আছে, আপনি ইন, আমাদের গেমে ইন আছেন, কোনো অসুবিধা নেই। মেসেজ করেছেন বাবু গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে, আমি দেখেছি বাবুদা কিন্তু প্রভাত বিনয় আমার অনুষ্ঠানেই মোটামুটি প্রতিনিয়ত মেসেজ করেন, আর তার অন্য কারোর মেসেজ পাই না, মানে অন্য কোনো সময় মেসেজ পাই না। যাই হোক, থ্যাংক ইউ এত এতভাবে ভালোভাবে আমাকে শোনার জন্য এবং মেসেজ করার জন্য। লিখেছেন আমার কচু শাক ছোলা

ও নারকেল দিয়ে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে যে পরিমাণ ভাতই দাও না কেন সবটুকু খুব ভালোভাবে খেয়ে নিতে পারবো। অনুষ্ঠানের গান শুনতে খুবই ভালো লাগছে, তোমার উপস্থাপনা খুবই ভালো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাঁশরুনি থেকে লিখেছেন শুভ্রা ভট্টাচার্য, আমার নিরামিষ পদ ভীষণ ভালো লাগে, পটলের দোলমা, আর এই পটলের দোলমা দিয়ে পুরো থালা ভাত শেষ হয়ে যাবে, গরম ভাতে একদম জম্পেশ। বাবা পটল, না কিছু না, কিছু না দিদি, কিচ্ছু না। খুব লোভনীয় বিষয় বলে লিখলাম তানিয়া, আমি ভালোবাসি মানকচু বাটা দিয়ে নারকেল, পুরো এক থালা। আচ্ছা না, অ্যাকচুয়ালি নারকেল দিয়ে মানকচু বাটা, পুরো এক থালা ভাত খেয়ে নেব। লিখেছেন সোনালী পার্ক গড়িয়া থেকে ঝর্ণা মজুমদার। আপনি ঝর্ণা দিই, আপনি অন্যদিনও লিখতে পারেন, আমি কি এতটাই খারাপ বিষয় দিই যে আজকে লোভনীয় বিষয় বলেই লিখেছেন? আমি কিন্তু ভালো ভালোই বিষয় দিই, মজার মজার বিষয় দিই। যাই হোক, আপনাকে এটা গানে যাব নাকি আরও দুটো মেসেজ পড়ব? দেখি দেখি দেখি, না অনেকগুলো মেসেজ আছে, একটু পড়ে নিয়ে। মেসেজ করেছেন নিশাকর ধর, লম্বা মেসেজ, পড়তে টাইম লাগবে। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে জানিয়েছেন, গুড মর্নিং দিদি, আমি নিরামিষ খাবারের ভক্ত। আচ্ছা, নিরামিষ খাবারের মধ্যে শুক্তো যদি হয় বাড়িতে তৈরি, বিশেষ করে বড়ি ডাঁটা কলা দিয়ে, তাহলে ভালো করে খেতে পারি। রজত, শুক্তোতে এগুলো থাকে, তুমি ভাই চিন্তা করো না, আমি বুঝলাম তুমি শুক্তো দিয়ে খেতে বেশি ভালোবাসো। চলুন এবার একটা ভালো দেখে গান শোনাই আপনাদের। কোথায় গেল সেই পছন্দ করে রাখা গানটা? একটু পাখিদের গান শোনা যাক। গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি এবং ছবির নাম চোখের আলোয়।

সঙ্গে ঘড়িও বলছে কথা যে তানিয়া সময় কিন্তু হয়েছে এবার বিদায় নেওয়ার। ওরে বাবরে, এখনো বহু মেসেজ তাই চটপট আমার বন্দে ভারত ছোটাই। গুড মর্নিং তানিয়া দিদি ভাই, আমি সুতপা বসু দমদম পার্ক থেকে বলছি। আমার থোরের ঘণ্ট দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে কোনো অসুবিধা হবে না। বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা জানাই সবাইকে, শুধু তানিয়াকে জানাইনি, উনি কিন্তু সবাইকে জানিয়েছেন। মেসেজ করেছেন গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। সুপ্রভাত তানিয়া, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। অল্প জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা সহ অল্প তেল দিয়ে আসল সোনা মুগের ডাল রান্না দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারি। আচ্ছা, ওই ডাল দিয়ে রাতেও ভাত খেতে পারি। বেশ, সুপ্রভাত মনের মেলে দিয়ে, আমার প্রিয় পদ হলো রসুন দিয়ে কলাইয়ের ডাল আর বেগুন ভাজা। আবার কম্বো এসেছে। প্রদীপ দা, প্রদীপ মুখোপাধ্যায় জগাচা হাওড়া থেকে লিখেছেন, একটা পদ লিখতে হতো। বেশ, মেসেজ করেছেন বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন, তানিয়া পুঁই মেটলি রান্না হলে আর কিচ্ছু ভালো লাগে না, অথবা যে কোনো ডাঁটা দিয়ে তরকারি, যা কুমড়ো হোক, লাউ, কচু, পুঁই, পালং, যাই হোক, বড় ভালো লাগে। ওই একটি পদে কিন্তু খাওয়া শেষ হয়ে যায়। আজ চন্দ্রাবলীতে না বলতে মেসেজ করেছেন। অমিতাবহর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে মেসেজ করেছেন, জানিয়েছেন বড্ড কঠিন কঠিন বিষয়ের আলোচনা হচ্ছে আজ, সকালে দাঁত আর এখন নিরামিষ খাবার, খুব ইন্টারেস্টিং। যাই হোক, আমার খুব প্রিয় নিরামিষ খাবার হলো ছানার ডালনা। আমি নিজেও খুব ভালো বানাতে পারি আর আমার স্ত্রীও ভালো বানাতে পারেন। এটি আমার বাবারও প্রিয় পদ ছিল। তোমার পছন্দটাও বলো, ভালো থেকো। আর আপনি সঙ্গে যেটা পাঠিয়েছেন সেটা পড়ার একদম সময় নেই, এই নিয়ে অবশ্যই একদিন প্রোগ্রাম করব। হ্যাঁ, যেটা খেতে ভালোবাসি সেটা খাওয়ার নিমন্ত্রণ করেছেন অমিতাবদা তাঁর বাড়িতে আমাকে, থ্যাংক ইউ সো মাচ। দীপঙ্কর শিকদার ঠাকুরপুকুর নবপল্লী থেকে জানিয়েছেন, আমি শুক্তো খেতে খুব ভালোবাসি, শুক্তো দিয়ে পুরো ভাত তৃপ্তি ভরে খেয়ে নিতে পারবো। অনেকদিন পর চিনব মাহাতো কদমা জামশেদপুর থেকে আমার প্রোগ্রামে মেসেজ করেছেন, জানিয়েছেন আলু পোস্ত হলো সবচেয়ে প্রিয় তরকারি, যাকে বলে সুপার সুপার হিট। একটাই পদ জানতে চেয়েছিলাম তাই শুধু আলু পোস্তর নামখানি বললাম। ছোট্ট বন্ধু শ্রেয়ান রায় আমতলা থেকে মেসেজ করেছেন আজ প্রথমবারের জন্য, থ্যাংক ইউ সো মাচ শ্রেয়ান। জানিয়েছে আমার মা এত সুন্দর ফুলকপি নিরামিষ তরকারি রান্না করে যে আমি এক থালা ভাত এক সেকেন্ডে শেষ করে দিতে পারি। ওরে বাবা, গলায় যেন আটকে না যায়। নিশাকর ধর মেসেজ করেছেন, শুভ সকাল তানিয়া দিয়ে, আমার উচ্ছে বেগুন আলু ছোট বড়ি সজনা ডাঁটা দিয়ে যদি চচ্চড়ি করে দেওয়া হয় তাহলে সেটা দিয়ে আমি গোটা ভাত খেয়ে নিতে পারি, তবে থালার পাশে যেন এক গ্লাস জল থাকে, বন্ধ ভারতের ট্র্যাকে আটকে পড়ছে আর কি, না হলে কিন্তু আমি খেতে পারবো না। সঙ্গে জানতে চেয়েছেন আমার প্রিয় পদ এবং আমি কবে ফিরবো, মানে আবার কবে আসবো। আশা করি সবার মেসেজই পড়লাম, অপর্ণাদির টেক্সট মেসেজও পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়ে নিয়েছি। বেশ, আমার সময় হয়েছে যাওয়ার, কারণ যেতে যেতে যে গানটা রেখে যাবো সেটা তো শোনাবো, সঙ্গে জানাবো বলেছিলাম যে আমার প্রিয় পদ। আমার প্রিয় পদ হচ্ছে খুব কড়া করে উচ্ছে আলু ভাজা, সরু সরু করে একদম ফ্রাই করে ভাজা, এবং সেটা দিয়ে আমি গোটা ভাত খেয়ে নিতে পারি, অথবা আপনার হচ্ছে

নিম পাতা কড়া করে ভেজে আলু ভাতে দিয়ে জিরে দিয়ে মেখে ওটা দিয়েও গোটা ভাত খেয়ে নিতে পারি। আর পরের প্রশ্নের উত্তর হচ্ছে আমি আসবো আবার 10 তারিখ। আমরা গানে যাই আজকে শেষ গানে, আর তারপর আগস্টের বিশেষ অনুষ্ঠান গানে গানে মান্না দিয়ে অসীমা ভট্টাচার্য। আর ছবির নাম আপনারা তো জানেনই, ছবির নাম হচ্ছে মেম সাহেব। আর যেতে যেতে একটাই কথা বলার, কারোর পরিস্থিতি বদলাতে পারবো না কিন্তু মনের স্থিতি বদলাবো, ভালোবেসে ভালো রাখবো, ভালোবাসায় ভালো থাকবো, এই হোক আমাদের প্রত্যেকের অঙ্গীকার।

0: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
1: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। ছাত্রী সংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বাদ্যেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
2: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিংক ওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতা গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্রছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুনাল দা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ? বীণা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
0: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি, সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা,

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত এবং রাজ্যসভার অধিবেশন ১২টা পর্যন্ত মুলতবি হয়েছে। জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে। জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি আজকের দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। নিট কাউন্সিলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হয়েছে, চলবে ১২ই আগস্ট দুপুর ৩টে পর্যন্ত। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক কর্মসূচির সূচনা করেছে। আসছি বিস্তারিত খবরে। নিট সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের হট্টগোলের জেরে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কথিত পদক্ষেপের বিষয়টি উত্থাপন করেন এবং এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে বিবৃতি দাবি করেন। অধ্যক্ষ প্রশ্নোত্তর পর্ব সুষ্ঠুভাবে পরিচালনায় সকল সদস্যের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্ব অধিবেশন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ, প্রত্যেক সদস্য জন গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপনের সুযোগ পায় বলে তিনি উল্লেখ করেন। বিরোধী সদস্যদের আচরণের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, গণতন্ত্রের সংসদ কক্ষের ভিতরে প্ল্যাকার্ড প্রদর্শন বা স্লোগান দেওয়া সমীচীন নয়। ওম বিড়লা বলেন, সংসদ হল আলোচনা, প্রশ্ন উত্থাপন এবং অর্থবহ মত বিনিময়ের স্থান।
1: संसद चर्चा संवाद के लिए, आपके विचारों की अभिव्यक्ति के लिए प्रश्नकाल में महत्वपूर्ण प्रश्न पूछो, कई विभागों के महत्वपूर्ण प्रश्न है और आप नियोजित तरीके से पोस्टरबाजी करके प्रदर्शन कर सदन की गरिमा को घटाना चाहते हैं। सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।
0: হট্টগোল অব্যাহত থাকায় লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত মুলতবি করা হয়। এদিকে রাজ্যসভার অধিবেশনও একই ইস্যুতে বিরোধীদের হট্টগোলের জেরে দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকাল ১১টায় অধিবেশন শুরু হলে বিরোধীদের সরগোলের মধ্যেই চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন জিরো আওয়ারের কাজ শুরু করেন। জম্মু ও কাশ্মীরে বিজেপি সাংসদ সতপল শর্মা ৩৭০ ধারা বাতিলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ঠিক ৭ বছর আগে এই দিনে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। তিনি বলেন, আজকের দিনটি কেবল জম্মু কাশ্মীরের ইতিহাসেই নয় বরং সমগ্র দেশের ইতিহাসেও একটি ঐতিহাসিক দিন। শ্রী শর্মা বলেন, এই সিদ্ধান্ত জম্মু ও কাশ্মীরকে উন্নয়নের নতুন উচ্চতার পথে নিয়ে এসেছে। তিনি উল্লেখ করেন, কয়েক দশক ধরে ৩৭০ ধারা জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। হরিয়ানার বিজেপি সাংসদ সঞ্জয় ভাটিয়া হরিয়ানাকে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এটি এশিয়ার প্রথম এবং বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেন ট্রেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, জোরালো চাহিদার কারণে দেশের আর্থিক বিকাশ অব্যাহত রয়েছে এবং বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে ভারত নিজের অবস্থান ধরে রেখেছে। তিনি জানান, চলতি অর্থবছরের এপ্রিল জুন ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল করেছে। আজ মুদ্রানীতি কমিটির সিদ্ধান্ত ঘোষণার সময় শ্রী মালহোত্রা জানান, আরবিআই রেপো রেট ৫.২৫% অপরিবর্তিত রাখা এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। শ্রী মালহোত্রা বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো করায় কেন্দ্রীয় ব্যাংক ২০২৬-২৭ সালের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে ৬.৭% নির্ধারণ করেছে। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ বাণিজ্য পদগুলো ব্যাহত হওয়ায় বিশ্ব অর্থনীতিতে চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। ২০২৭ অর্থবছরের জন্য সিপিআই মুদ্রাস্ফীতির পূর্বাভাস ৫.১% থেকে কমিয়ে ৫% নির্ধারণ করেছে আরবিআই।

0: following macroeconomic and financial developments, as well as the outlook, the MPC decided unanimously to keep the policy repo rate unchanged at 5.25%.
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শিক্ষামন্ত্রীদের ত্রয়োদশ বৈঠক এবং তৃতীয় ব্রিক্স উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক ওড়িশার ভুবনেশ্বরে আজ শুরু হচ্ছে, চলবে 7ই অগস্ট পর্যন্ত। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী এই বৈঠকে অংশগ্রহণ করবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, বৈঠকে ব্রিক্স সদস্য দেশগুলির শিক্ষামন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক এবং প্রতিনিধিরা একত্রিত হবেন। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি 5ই অগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, সংবিধানের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, 370 ধারার শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। তিনি আরও বলেন, 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তা সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন।
2: It's an historic day today because 7 years ago on 5th of August 2019, honoring the spirit of the Constitution of India, Article 370 was abrogated. Shri Amit Shah ji, the Home Minister, displaying the will of Sardar Patel ji, ensured that the same is done. The leader of opposition, the immature, irresponsible part-time leader, is not letting the parliament function.
1: গৌরব ভাটি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পলাতক অপরাধীদের দেশে ফিরিয়ে আনা এখন একটি জাতীয় অগ্রাধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, পলাতক অপরাধীদের বিষয়ে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। তিনি জানান, 2019 থেকে 2026 সালের মধ্যে 36টি দেশ থেকে 274 জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সিআরপিএফ ও ঝাড়খণ্ড পুলিশ এক যৌথ অভিযানে সেরাইকেলা খারসওয়ান জেলা থেকে 3 জন নিষিদ্ধ মাওবাদী কট্টর জঙ্গিকে গ্রেপ্তার করেছে। ইন্সপেক্টর জেনারেল নরেন্দ্র কুমার সিং এই গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বলেন, গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছে মদন মাহাতো, যার মাথার দাম ছিল 15 লক্ষ টাকা। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের কাছ থেকে 3টি AK-47 রাইফেল উদ্ধার করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, বিশ্ব ব্যবস্থায় পরিবর্তনের এই সন্ধিক্ষণে দক্ষিণী বিশ্ব বা গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে এমন এক নতুন বহুপাক্ষিক ব্যবস্থাই এখন সময়ের দাবি। ভারত সফররত 17টি দেশের রাষ্ট্রসংঘের স্থায়ী প্রতিনিধিদের সঙ্গে ডক্টর জয়শঙ্কর গতকাল বার্তালাপে একথা বলেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এবছরের নিট ইউজি কাউন্সিলিং এর প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হয়েছে, চলবে 12 আগস্ট দুপুর 3টে পর্যন্ত। তবে ফি জমা দেওয়া যাবে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রার্থীরা আগামীকাল থেকে 13ই আগস্ট সকাল 11টা পর্যন্ত তাদের পছন্দের তালিকা বা চয়েস ফিলিং জানাতে পারবেন। প্রথম রাউন্ডের আসন বরাদ্দের প্রক্রিয়া 13ই আগস্ট থেকে 16ই আগস্ট পর্যন্ত চলবে। ফলাফল ঘোষণা হবে 17ই আগস্ট। আসন বরাদ্দের পর পড়ুয়াদের 18ই আগস্ট থেকে 22ই আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে রিপোর্ট করতে হবে। এরপর 23ই আগস্ট পড়ুয়াদের তথ্য যাচাই করা হবে। কাউন্সিলিং প্রক্রিয়া শুরুর আগে স্বাস্থ্যমন্ত্রক পড়ুয়াদের সুবিধা টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করেছে। কলকাতা হাইকোর্ট তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক ব্যানার্জির বিদেশ যাত্রার আবেদন খারিজ করে দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এ সংক্রান্ত একটি মামলার শুনানির সময় বলেন, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে একাধিক মামলা বিচারাধীন, তদন্ত প্রক্রিয়াও চলেছে। তিনি এও বলেন, আদালত এক্ষেত্রে বিশেষজ্ঞ নয়, সেজন্য তাকে SSKM হাসপাতালে চিকিৎসা করতে বলা হলেও তিনি তাতে রাজি হচ্ছেন না। SSKM এর মেডিকেল রিপোর্টের বোর্ডের রিপোর্ট না পাওয়া পর্যন্ত আদালত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না, সেই কারণেই এই আবেদন বাতিল করা হচ্ছে। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন শাসক সখী সমৃদ্ধ ভারত শীর্ষক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন শ্রীমতী বিজয়া কিশোর রাহাতকার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এই কর্মসূচির মূল লক্ষ্য হল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নেতৃত্বের দক্ষতা, আইনি সচেতনতা, আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং সরকারি প্রকল্প সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ভাই নঈমুদ্দিন মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত তৃণমূল কংগ্রেস নেতা মিনার মণ্ডলের শ্যালক নঈমুদ্দিনের বাড়ি মোহাম্মদ বাজার থানার সোতসাল গ্রামে। এই নিয়ে এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হল। মহিলা এবং শিশু
3: अस्तित्व आपके व्यक्तित्व से जुड़ा।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব? প্রশ্ন করতেই বলল,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
0: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.
2: তোমায় গান শোনাবো 100.1 FM Gold-এ আমরা চলে এসেছি। আমি কৃষ্ণা,
3: আমি এমিলিয়া।
2: আমাদের দুজনের এই যে বৃষ্টির দিনে আপনাদের কাছে আসা এবং আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান শোনানো, সত্যি সত্যি আজকের দিনটা একদম বৃষ্টি ভেজা দিন, কিন্তু বৃষ্টি পায়ে পায়ে আমরা চলে তো এসেছি। আমরা প্রথম কোন গানে যাব?
3: আমরা প্রথম বরং একটু প্রজাপতির দিকে তাকাই। প্রজাপতি তো এখন তাদের রং হারিয়েছে পলিউশনের জন্য, তারা তাদেরকে বেশ কষ্ট করে খুঁজে পেতে হয়, একটু ঘাসে পালায় গাছপালায় খোঁজ করতে হয়।
2: অনেক সময় আমরা মদ দেখেও আবার প্রজাপতি ভেবে ভুল করি।
3: একদম,
2: চারপাশে প্রজাপতি উঠতে খুব একটা তো দেখা যায় না, একমাত্র বনে জঙ্গলে এবং অনেকখানি অরণ্যের মধ্যে গেলে আমরা দেখতে পাই তাদের। তাই প্রজাপতির গানে আজকে শুরু করছি। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, পান্নালাল দত্ত, শ্রীমন্ত দত্ত, দেবাশিস দত্ত, গৌরহাটি, আরামবাগ, হুগলি থেকে।
3: দেয়ানেয়া ছবি থেকে এই গান, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, শ্যামল মিত্রের সুরে।

0: সন্ধ্যা মুখোপাধ্যায় গানে শুরু করলাম আজকের অনুষ্ঠান। এর পরে যে গানটি আমরা শুনব সেটি কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দুজনের কণ্ঠে,
1: আর আবারও ফিল্মের গান। একটুকু ছোঁয়া লাগে এই ছবি থেকে, মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে, কিশোর কুমার এবং হেমন্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। তবে তার আগে আবহাওয়া সংক্রান্ত একটি বিশেষ সতর্কবার্তা, সেটা জানিয়ে দিই। আগামী দু তিন ঘন্টায় নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু অংশে হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে জোরো বাতাস বইবার সম্ভাবনা, যার গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার হতে পারে। সুতরাং এই সময়টা সকলে সাবধানে থাকবেন। শুনলেন আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা।
0: তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে এ গান শুনতে চেয়েছেন, চলুন সকলে মিলে শুনবো।

শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনতে চেয়েছেন শৈবাল মাইতি, মইপিট সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সলিল চৌধুরীর কথায় সুরে শ্যামল মিত্র।

কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে

0: মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম।

0: কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছিলেন সুমিতা মাইতি, সৌমিতা মাইতি, ফুলেশ্বর, হাওড়া থেকে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় কিশোর কুমারের নিজের সুরে শুনছিলাম কিশোর কুমারের কণ্ঠে গান।
1: আসলে গতকালই আমরা তার জন্মদিন পেরিয়েছি, যার জন্য কিশোরময় হয়ে আছে, যদিও আজকে হেমন্ত মুখোপাধ্যায়ের গানের অনুরোধের সংখ্যাও যথেষ্ট বেশি। এরপরে যার গান শুনব সুব্রত কুমার করণ, বজবজ বাওয়ালি, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, তাই তো?
0: হ্যাঁ, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান, সুনীল বরণের কথায় শৈলেন মুখোপাধ্যায়।

0: এবার যার গান শোনাব, মানে যার অনুরোধ শোনাব, তিনি প্রদ্যুৎ সামন্ত, কামিনা শ্যামপুর, হাওড়া থেকে। শুনতে চেয়েছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে একটি গান, যে গানের সুর করেছেন স্বপন চক্রবর্তী, এবং কথা হল
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের
0: ছবি তুফান।

0: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুণাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুণাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বদ্দেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিংকওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল

0: বিনা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতার গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে।

0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে এবং তিনি কিছু বোঝার আগেই পরপর পাঁচটা ফায়ার হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
2: আচ্ছা কুণালদা, আমি তো শুনেছিলাম যে এই ঘটনার পরপরই গ্রেফতার হয়েছিলেন উনি।
1: আনফরচুনেটলি ইয়েস, কিন্তু তার পরিণতি হয়েছিল ভয়ঙ্কর।
2: ময়দানে যেরকম লাস্ট বল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ, বিনা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
3: ট্রু। আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজের স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণালদা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
2: ভরা বিচার সবাই দাঁড়িয়ে বিনা দাস বলেছিলেন, আমি গভর্নরের ওপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা, যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্যান্ডি জ্যাকসন।
3: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
2: নেয়নি তো, মোটেই নেয়নি। বিনা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বিনা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
3: আচ্ছা,
2: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বিনা দাসের জেল হয়।
3: ওকে।
2: আর 1960তে ভারত সরকার বিনা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বিনা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
3: আচ্ছা, মানে
2: তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
3: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
2: ঠিক কথা। আসলে বিনা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে, কিন্তু কখনোই পরাধীন হতে
3: পারে। এই লাইনটা তো দারুণ।
2: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজনের অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস।
3: ওকে।
2: এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বিনা দাসের বাবা। সেই সূত্রে বিনা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা, সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
3: হতেই পারে।
2: আর আমাদের এই শহর আজকে কিন্তু, আমরা যদি বলি আমাদের এই শহরে কিন্তু বিনা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার অক্ষরে।
3: সত্যি এইরকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
4: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে নিচ্ছিলাম, মনোমোর মেঘের সঙ্গী। আর কে শুনতে চেয়েছিলেন এই গানটি?
1: এই গান শুনতে চেয়েছিলেন বিকাশ রঞ্জন দাস যাদবপুর থেকে। আর চলে যাব পরের গানে, রুনা লায়লার কণ্ঠে।
0: রুনা লায়লার একদম অন্য ধরনের একটি গান, শুক্রে তুই আর কতকাল রইবি দূরে। এই গানটি শোনানোর জন্য অনুরোধ করেছেন সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনিত্রা দাস, গারুলিয়া, বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে।
1: মনিরুজ্জামান মনিরের কথায়, আলাউদ্দিন আলীর সুরে, রুনা লায়লা।

0: আমরা পরে কোন গানে যাব? আজকে গানের অনুরোধের তালিকাটা এত দীর্ঘ যে আমরা সবার অনুরোধ তো যথারীতি রাখতে পারবো না, আজকে অনেক অনুরোধই রাখতে পারবো না এটুকু সময়। আমরা পরে কোন গানে যাব?
1: বরঞ্চ আমরা ধীরেন বসাকের অনুরোধ শোনাই, ভূপেন হাজারিকার কণ্ঠে একটি গান, খুব মিষ্টি একটি গান, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে ধীরেন বসাক এ গানটির অনুরোধ জানিয়েছেন।
0: সুকান্ত ভট্টাচার্যের কথায় সুর দিয়েছিলেন অনাথ বন্ধু দাস।

এরপরের গান পানিহাটি থেকে প্রীতিনন্দন শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, চলুন শুনে নিই।

0: একদম শেষ গানে চলে যাব। তালাতমামুদের কণ্ঠে গান শুনতে চেয়েছেন সুপ্রতিম চক্রবর্তী এবং ইলোরা চক্রবর্তী, রাজপুর কলকাতা 149 থেকে।
1: মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়, সুরে শিল্পী তালাতমামুদ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 7 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: সময়টা 2:30 না, আর একটু পেরিয়েছি বটে, একটা গান শুনেই একদম আপনাদের কাছে চলে এলাম। কৃষ্ণা এবং
1: এমিলিয়া, আর যে গান শুনছিলাম, যে গান দিয়ে শুরু করলাম সুরেলা সফর, সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুনীল বরণের কথায়, সুধীন দাশগুপ্ত সুরে, কিন্তু কেন এই গান? শুধু কি বৃষ্টি বলে বা শ্রাবণ মাস বলেই?
0: আসলে কি হয়, এই যে বর্ষা, এই বর্ষায় আমাদের মন উচ্চাটন হয়। বর্ষার যেমনই রূপ হোক না কেন, কখনো ঝিরিঝিরি, কখনো টুপটাপ, গীতিকার এবং সুরকাররা ছন্দের, তালের, সুরের আবহে তৈরি করেছেন নানা গান। এবং আমাদের সবসময় এই বর্ষার গানে আমাদের ইচ্ছে করে রবীন্দ্রনাথের গান শুনতে। রবীন্দ্রনাথের গান সর্বাগ্রে, তার বর্ষার গান, তার কবিতা, শান্তিনিকেতনের বর্ষা, সমস্ত কিছু নিয়ে বর্ষা আমাদের হৃদয় জুড়ে রয়েছে। কিন্তু আজকে বুধবার কৃষ্ণা এবং এমিলিয়া চলে এসেছে আপনাদের কাছে, আজ অমূল্য আধুনিক, তাই রবীন্দ্রসঙ্গীত আমরা শুনব না।
1: আর এই অমূল্য আধুনিক জুড়ে আমরা ঠিক করেছি, যেহেতু শ্রাবণ মাসের শেষাশেষে চলে এসেছি আমরা, তাই এমন কিছু গান শুনব যেখানে শ্রাবণের কথা মনে তো পড়বেই, সেই সঙ্গে বৃষ্টি মানে শুধু নস্টালজিয়া, শুধু স্মৃতিসত্তা, শুধু ফিরে দেখা, কিংবা ভীষণ প্যাচপ্যাচি শহরের বৃষ্টি, গ্রামের বৃষ্টির আরেকটা রূপ, এই সব কিছুই কি শ্রাবণ, নাকি তার বাইরেও আরও কিছু বলার থাকে?
0: শ্রাবণের সঙ্গে মনের একটা বিশাল সম্পর্ক আছে। রবীন্দ্রনাথ একবার বলেছিলেন, যদি গানের একটা ভোট হয় তাহলে বর্ষার গান সবথেকে বেশি ভোট পায়। এই আপ্তবাক্যকে যদি আমরা স্বীকার করেও নিই, তাহলে আমরা দেখব যে সেই 4-এর দশক, 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশক পেরিয়ে 9-এর দশক এবং তার পরবর্তীতে 21শ শতাব্দীর যে পরবর্তী যে দশকগুলোর আমরা যাচ্ছি এখন, অন্তত FM গোল্ড যত অবধি গান আপনাদের শোনাতে পারে, তাতে ঘন বৃষ্টি, গভীর বৃষ্টির রমরমা, শ্রাবণ মেঘের রমরমা, সেই সমস্ত বৃষ্টি নিয়ে আজকে চলে এলাম সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই যে আকাশ এত মেঘলা, যেও না কো একলা, সকলে মিলে আমরা শুনব তো বটেই, এরপরে আরতি মুখোপাধ্যায়ের একটি গান,
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, রবীন্দ্র জৈনের সুরে।

0: আরতি মুখোপাধ্যায়ের এই যে বর্ষার গান, সেখানে খানিকটা দুঃখ, খানিকটা স্মৃতি, এবং সেই সঙ্গে বৃষ্টির যে ঝরে পড়া, অবিরাম ঝরে পড়া, সেই ঝরে পড়ার সাথে আমাদের জীবনের যে পট বদল, চিত্র বদল, সেটা ছবির মতন ফুটে ওঠে। আর এই যে বর্ষার গান শুনতে শুনতে নানা ধারায়, মানে সেটা কখনো ঝমঝম বৃষ্টি, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা যেমনই হোক না কেন, শ্রাবণের যে ধারা, সেই শ্রাবণের ধারা অনেক কথা মনে করায়। এবং ওই যে কাঁচের এপার থেকে বৃষ্টি দেখা, আর বাইরে ওই আকাশের নিচে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা, দুটোর অনুভূতি যতই আলাদা হোক, তবু সেটা বৃষ্টির সঙ্গে সম্পৃক্ত, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। এবং এই শ্রাবণের ধারা জল যেন ভুলিয়ে দেয় অনেক দুঃখকে এক লহমায়।
1: সত্যি সত্যি শ্রাবণের ধারা জল অনেক কিছু দুঃখকে ভুলিয়ে দেয়, এবং বৃষ্টি মানেই দুটো মন পরস্পর কাছাকাছি আসা। তার মানে যে যে মানুষটিকে আমি চাইছি, যার মনকে আমি ছুঁতে চাইছি, তিনি আমার সামনে থাকবেন বা সে আমার সামনে থাকবে এমনটা নয়, অনেকটা দূরত্ব অতিক্রম করে গিয়েও সেই বৃষ্টির নবধারা জল তাকে কোথাও যেন ছুঁতে পারে। এবং প্রকৃতি আর মানুষের মন বর্ষায় একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। চলুন তালাত মামুদের কণ্ঠে এই গানটা শুনি।
0: সুধীন দাশগুপ্তর কথায় এবং সুরে।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: প্রণব রায়ের কথায় কমল দাশগুপ্তের সুরে ফিরোজা বেগমের কণ্ঠে শুনে নিচ্ছিলাম এমন গান। আসলে কোনো কোনো গান হয়তোবা আগে আমরা শুনেছি, কোনো কোনো গান পরবর্তীতে ছবিতে ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটি আধুনিক গানই। এইসব গান শুনতে শুনতে যে কোথায় আমরা হারিয়ে যাই আমরা নিজেরাই জানি না। এপার বাংলা ওপার বাংলা মিলে বর্ষার গান, শ্রাবণের গান, বৃষ্টির গান, এবং বৃষ্টি ঘনায় শ্রাবণ ঘনায়, আমাদের মন তার সঙ্গে নেচে ওঠে। মন যে সবসময় ময়ূরীর মতো নেচে উঠবে তা তো নয়, কখনো গভীর বিষণ্নতায় ডুবে যাই আমরা বৃষ্টি ভেজা রাতে, অথবা কোনো এক অলস দুপুরে।
1: এবং শ্রাবণ মাসের বৃষ্টিটা বর্ষার মধ্যেও ভীষণ অনন্য, কারণ সেই শ্রাবণের ধারা জলে আমাদের তাকে মনে পড়ে, এবং সেই মনে পড়ায় সম্পৃক্ত হয়ে থাকে বাকি সব কিছু, জীবনের সমস্ত কিছু। এমন কোনো অনুভূতি বা আবেগ বোধহয় পাওয়া যায় না যেটা বর্ষার ধারা জলের সঙ্গে তুলনা করা যায় না। এবং জীবনের যে না পাওয়াগুলো, যে কষ্টগুলো একমাত্র শ্রাবণই পারে ধুয়ে দিতে, এবং সেই শ্রাবণের ধারার মতন সে মনের প্রত্যেকটা কোণে, সে যতই ধুলোময় কোণ হোক না কেন, সে যতই শুষ্ক হোক না কেন, তাকে ভিজিয়ে দিয়ে যায়, সিক্ত করে দিয়ে যায়। গানে গানে দ্বিজেন মুখোপাধ্যায়।
0: হ্যাঁ, দ্বিজেন মুখোপাধ্যায়।

0: দ্বিজেন মুখোপাধ্যায়ের গান শুনছিলাম এবং সঙ্গে সঙ্গে শুনে নি শচীন গুপ্ত গানে গানে কি বলছেন।
1: এবং এই গানের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা সংবাদ বিরতি নিতে হবে। এই যে গানটা শুনছিলাম দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, অরূপ ভট্টাচার্যের কথায় সুধীন দাশগুপ্তর সুরে, শচীন গুপ্তর কণ্ঠে গান শুনতে শুনতে কিন্তু খবরের ওপারে ফিরবো আমরা।

আমরা ফিরে এলাম আবার কৃষ্ণা এবং এমিলিয়া অমূল্য আধুনিকে। অঞ্জন দত্তের গান দিয়ে শুরু করলাম। এই যে সংবাদ পরবর্তী যে সময়টা অমূল্য।

0: রাধুনিকের আসলে একটা সময় এলো, আটের দশক পেরোল নয়ের দশক, যখন গান তৈরি হলো, সুর তৈরি হলো, লয় তৈরি হলো। আমাদের মনে হলো এ তো আমাদেরই কথা, আমাদেরই গান। যারা গান গাইছেন, যারা সুর করছেন, বা এতদিন অবধি যে গান আমরা শুনেছি, সে গান আমাদের মনের গান ছিল, প্রাণের গান ছিল বটে, কিন্তু তাকে অনুভব করা যেত, তাকে হাত বাড়িয়ে ছোঁয়া যেত না। কিন্তু এ গান আমরা ছুঁতে পারলাম, নাগরিক ক্লান্তিতে ছুঁতে পারলাম, আমাদের মন খারাপে ছুঁতে পারলাম, আমাদের কফির কাপে ছুঁতে পারলাম, একলা জানলায় মাথা রেখে বৃষ্টি দেখতে দেখতে এ গানকে ছুঁতে পারলাম। ছোট্ট একটা ফ্ল্যাট বাড়ির এক চিলতে ঘরে কোনো রকমে অনেক কিছু আসবাবপত্রের মধ্যেও আমরা এই গানে গানে নিজেদেরকে অনুভব করতে পারলাম। গান এভাবেই বদলে গেল। একবিংশ শতকের দোরগোড়ায় গান বদলালো, গান পাল্টালো। এ গানও হয়ে উঠল আমাদের গান, বৃষ্টির গান, শ্রাবণের গান, রিমিঝিমি বর্ষার গান। ফিরে আসি একটা বিজ্ঞাপন বিরতির পর।
1: আর এই যে বর্ষার গান, সেই বর্ষার গানের যে ধারা বদল, শ্রাবণের গানের যে ধারা বদল, সেই ধারা বদলটাকে বাকি সময়টুকু দিয়ে, মানে বার্থডে সেগমেন্টে যাওয়ার আগের সময়টুকু দিয়ে ছোঁয়ার চেষ্টা করব। বিজ্ঞাপন বিরতির ওপারে ফিরছি।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
3: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
4: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
5: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন, পিএম সূর্যঘর ডট জিওভি ডট আইএন। সূর্যঘর
2: সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

এসো করো স্নান নবধারা জলে বলবে কে আর, রিয়েল এস্টেট শোনে কি কখনো মেঘমাল্লার।

0: এই মেঘমল্লারে ভেসে যেতে যেতে তার প্রতি আমরা আবার প্রণত হই। সত্যি সত্যি গানের জলসার মতো করে বর্ষার গান তিনি এনেছিলেন, এবং বর্ষার গানে তার যে পক্ষপাত ছিল এ কথা বলাই বাহুল্য, তিনি রবীন্দ্রনাথ। কিন্তু কোথাও যেন সেই একলা রবীন্দ্রনাথ সুমনের গানে আমাদের বড্ড কাছাকাছি চলে এলেন।
1: এবং যেখানে শেষ হচ্ছে রিয়েল এস্টেট কি আর বর্ষার গান শোনে, রিয়েল এস্টেট বর্ষার গান শোনে না, কিন্তু রিয়েল এস্টেটের বাসিন্দা যারা ওই কমপ্লেক্সগুলোতে যে বাসিন্দাগুলোর বাস, তাদের কাছে এ গান বড় প্রিয়, এবং তারা কিন্তু ওই কাঁচের জানলার এপার থেকে কিংবা বাইরে বেরিয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আজও বৃষ্টি ভেজে যেমন ভিজত আগেকার, মানে আগের প্রজন্ম যেভাবে ভিজেছে এ প্রজন্ম কিন্তু সেইভাবে ভেজে, প্রজন্মের পর প্রজন্ম বর্ষার যে অনুভূতি সেটা অবিকল অবিরাম একই রকম।
0: আর সেই জন্যই এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘনঘোর বরিশায় থেকে, এসো নিপবনে ছায়াবিথি তলে, এসো কর স্নান নবধারা জলে। সেই নবধারা জল আছড়ে পড়ল নয়ের দশকে, 92 আমরা সুমন চট্টোপাধ্যায়ের গান শুনতে অভ্যস্ত হয়ে উঠলাম। আমরা চিনলাম আমাদের গান, আমরা চিনলাম আমাদের ইট কাঠ পাথরের যে কলকাতা শহরতলি, কলকাতার পার্শ্বস্ত অঞ্চল, সেখানে শান্তিনিকেতন নেই, গাছপালা নেই, কোনো কিছুই নেই, কিন্তু বৃষ্টি আছে, আমার মতো করে বৃষ্টি আছে। শুভমিতা,

0: গানের কথার সাথে সুরগুলো কেমন বদলে যাচ্ছে।
1: হ্যাঁ,
0: অনুভূতির জায়গাটা শ্রাবণ যখন অনুভূতির জায়গায় আসে তখন সেটা অপরিবর্তিত থেকে যায়। এই মুহূর্তে আমাদের একটা ওয়েদার আপডেটে যেতে হবে,
1: মানে বৃষ্টির সতর্কবার্তা আর কি।
0: একদম, মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস বইবার সম্ভাবনা, যার গতিবেগ ঘন্টায় 30-40 কিলোমিটার হতে পারে। কোথায় রয়েছে? পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, দক্ষিণ না পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু অংশে আগামী 2-3 ঘন্টায়। সুতরাং একটু সাবধানে থাকবেন এই সময়টা। আর যেহেতু শ্রাবণ মাস, সেহেতু এই ব্যাপারটা, এই বৃষ্টি, ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এইগুলো খুব কমন। কিন্তু গানে কোথাও আমাদের গিয়ে ঘড়ি বলছে যে এবার শ্রাবণের গান থেকে একটু একটু করে পিছু হটতে হবে।
1: হ্যাঁ, কিন্তু আমাদের শহর জুড়ে, মন জুড়ে শ্রাবণ আর শ্রাবণ, জল থই থই, সর্বত্র জল, পথে ঘাটে জল। আর ওই যে সুমনের শহরে বৃষ্টি, যেখানে সত্যি সত্যি ভাল লাগে না, বৃষ্টির ঝঞ্ঝাট আমাদের পোয়াতে হয়, কি করব, আমাদের তো বৃষ্টি মানে কালিদাসের মেঘদূত হবে এমনটা ভাবা সত্যি সত্যি,
0: কারণ এমন দিনে তাকে সত্যি বলতে ইচ্ছে করে, কিন্তু ওই সারাদিনের রোজ নামচায় যখন ওই কাদা পেরিয়ে ঘরে ফিরে, তখন জানি না সেই যে রোমান্টিক মনটা কতটা উজ্জীবিত থাকে।
1: কিন্তু তবু গানে গানে থাক, আমরা আকাশের দিকে তাকালে বুঝতে পারি কখনো কখনো বিরাম নেই, সারাদিনই ঝরছে। তো আবার কখনো কখনো রোদ উঠছে, সেই রোদ মানে আমাদের কাছে একটা ঈশ্বরের আশীর্বাদের মতো হয়ে উঠছে। আমরা এই পর্বটা শেষ করি, আমরা জন্মদিনের পর্বে তো যাবই, এই পর্বটা শেষ করি একটু পুরনো দিনের গানে। আবার মানে এতক্ষণ শুনছিলাম 9-এর দশকের পরের গান, কিন্তু এ গানটি পুরনো, হৈমন্তী শুক্লা, এখানেও কিন্তু শ্রাবণ ঘনিয়ে এলো।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: হান্ড্রেড পয়েন্ট ওয়ান FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। ওয়ান জিরো সেভেন FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: ভারতের প্রথম কলেজ যেখানে ছাত্রীদের ট্রেনিং দেওয়া হতো স্বাধীনতা আন্দোলনের জন্য, আর সেরকমই সেই এক আতুরঘর থেকে গর্জে উঠেছিলেন আরও এক নারী, যার নাম বীণা দাশ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। এই মুহূর্তে আমরা রয়েছি বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের একদম সামনে। আচ্ছা কুনাল দা, যে বিষয়টা নিয়ে আমি বলছিলাম সেটা কোন সালের?
1: এটা অ্যাকচুয়ালি 1928 সাল।
0: ওকে,
1: 1928 সালে বেথুন কলেজে তৈরি হয়েছিল ছাত্রী সংঘ। ছাত্রী সংঘ তৈরি করেছিলেন কল্যাণী দাস, তিনি ছিলেন বীণা দাসের দিদি। আর সেই সময় এখানে মেম্বার ছিলেন মূলত, যারা ছিলেন প্রধান মেম্বার, প্রীতিলতা বদ্দেদার, কল্পনা দত্ত, শান্তি ঘোষ এবং অবশ্যই বীণা দাস।
0: আচ্ছা, তো আচ্ছা, এই যে ধরো আমরা ট্রেনিং এর কথাগুলো বলছি, এই ট্রেনিং মানে তো সেটা ফিজিক্যাল ট্রেনিং এর কথা বলছি নিশ্চয়ই?
1: একদম একদম। এখানে ফিজিক্যাল ট্রেনিং বলতে যেটা হতো, মূলত এনাদেরকে শেখানো হতো লাঠি খেলা, এনাদেরকে শেখানো হতো সাইকেল চালানো, মোটর গাড়ি চালানো, আত্মরক্ষার্থে ছুরি চালানো, এবং এছাড়া যেটা হতো ওনাদেরকে সামরিক ট্রেনিংও দেওয়া হতো, যুদ্ধের জন্য প্রস্তুত করা হতো বেসিক্যালি।
0: মানে একটা ওয়াইড রেঞ্জের ট্রেনিং তারা পেতেন।
1: একদম।
0: এতক্ষণ তো আমরা বেথুন কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে থাকলাম, আর এবার আমরা স্যার জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুনের মূর্তির একদম সামনে। তো কথা হচ্ছিল বীণা দাসকে নিয়ে। তো দেখো, এখানে ট্রেনিং হলো, এবার তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, আর সেই যুদ্ধক্ষেত্র কিন্তু তার ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি।
1: সেই দিনটা ছিল 6 February 1932। সকাল থেকে কলেজ স্ট্রিটের রাস্তায় ব্যস্ততা তুঙ্গে, প্রচুর সাজোয়া গাড়ি যাচ্ছে, চারিধারে পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে লোকজন। ব্যাপারটা কি, সেদিন অ্যাকচুয়ালি কলকাতা গভর্নর স্ট্যানলি জ্যাকসন আসছেন কলকাতা ইউনিভার্সিটির সেনেট হলে কনভোকেশন অনুষ্ঠানে বক্তৃতা।
0: আচ্ছা,
1: এবারে সব ছাত্র ছাত্রীরা এসছেন, সেখানে বীণা দাসও গেছেন। সেদিন বীণা দাস গেছিলেন যে গাউনটা পরে, তার ডান পকেটে ছিল একটা রিভলভার আর তার বাঁ পকেটে ছিল পটাশিয়াম চাল।
0: আচ্ছা,
1: যখন ভাষণ চলছে, জ্যাকসন ভাষণ দিচ্ছেন, হঠাৎ তিনি লক্ষ্য করলেন যে একটি মেয়ে সে তার দিকে ছুটে আসছে, এবং তিনি কিছু বোঝার আগেই পরপর 5টা ফায়ার হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাকসন বেঁচে।
0: আচ্ছা কুনালদা, আমি তো শুনেছি

0: আসপল পর্যন্ত খেলা ধরে রাখতে হয়, বুঝলো অরিজিৎ? বিনা দাস কিন্তু ক্ষমা প্রার্থনা করেননি।
1: আর এই মুহূর্তে আমরা যে ময়দানে রয়েছি সেই ময়দান হলো জাস্ট আমার পেছনে বেথুন কলেজিয়েট স্কুল। আচ্ছা, এইবার একটু আমরা আবার সেই সময় ফিরি কুণালদা, একটু সেই বিচারের দিনের গল্পটা আমাকে বলো।
0: ভরা বিচার সবাই দাঁড়িয়ে বিনা দাস বলেছিলেন, আমি গভর্নরের উপরে গুলি চালিয়েছিলাম সেই শাসকদের এগেনস্টে যারা যার প্রতিনিধি ছিলেন গভর্নর স্যান্ডি জ্যাকসন।
1: তো এত কিছু ঘটনা ঘটলো, এটা নিশ্চয়ই ব্রিটিশ পুলিশ খুব একটা মেনে নেয়নি।
0: নেয়নি তো, মোটেই নেয়নি। বিনা দাসে সেই সময় 9 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। বিনা দাস কিন্তু আরো একবার জেলে গেছিলেন।
1: আচ্ছা,
0: 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় বিনা দাসের জেল হয়।
1: ওকে,
0: আর 1960 ভারত সরকার বিনা দাসকে পদ্মশ্রী দিয়েছিলেন। আর একটা খুব ইন্টারেস্টিং কথা তোমায় বলি, 2012 সালে কলকাতা ইউনিভার্সিটি থেকে কিন্তু বিনা দাসকে না মরণোত্তর স্নাতক উপাধি দেয়।
1: আচ্ছা,
0: মানে তার এই মানুষটা স্যাক্রিফাইস এবং অবদানের জন্য কলকাতা ইউনিভার্সিটি থেকে ওনাকে 2012 সালে দেয়া হয় মরণোত্তর স্নাতক।
1: মানে তাহলে যে মানুষটার জীবনে এত কিছু জড়িয়ে রয়েছে, যে মানুষটা এতটা সাহসী, এত পুরস্কারে ভূষিত, তারপরেও সেই মানুষটার দেখো শেষটা কিন্তু ভালো হলো না, তাই না? মানে আমরা যতদূর জানি যে ঋষিকেশে যখন তার দেহ পাওয়া গেছিল সেটাও খুব একটা ভালো অবস্থায় নয়, তাই না?
0: ঠিক কথা। আসলে বিনা দাসের মতো মানুষরা জানেন বা বিশ্বাস করেন যে জীবনটা অনিশ্চিত হতে পারে কিন্তু কখনোই পরাধীন হতে
1: পারে। এই লাইনটা তো দারুণ।
0: এই মানুষটার এই যে লড়াইটা, এর পেছনে একজন অবদান ছিল, তিনি হচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বোস। এটা অনেকে জানে না যে নেতাজির যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু বিনা দাসের বাবা। সেই সূত্রে বিনা দাসের বাড়িতে নেতাজি অনেকবার গেছেন এবং বলা যায় যে সেটা হতে পারে একটা তার এই যে লড়াকু মানসিকতা সেটার একটা কারণ হতে পারে নেতাজি।
1: হতেই পারে।
0: আর আমাদের এই শহর আজকে কিন্তু আমরা যদি বলি, আমাদের এই শহরে কিন্তু বিনা দাসের নাম প্রতিটা জায়গায় লেখা আছে, ইতিহাসে লেখা আছে, এবং শুধু লেখা আছে না, লেখা আছে সোনার
1: অক্ষরে। সত্যি এই রকম ঘটনা প্রচুর রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে আমাদের ইতিহাসে, আর সেই সমস্ত প্রত্যেকটা অধ্যায় আজও পর্যন্ত আমাদের ইতিহাসের পাতায় একেবারে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।
2: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

আজ তার জন্মদিন, পদ্মশ্রী কাজলের জন্মদিন। তার কেরিয়ার শুরু করেছিলেন তিনি 1992-এর বেখুদি ছবি দিয়ে। তবে যে ছবি তাকে পরিচয় দেয়, যে ছবি তার পরিচিতির একদম মানে প্রথম দিকেই একদম, মানে 1992-এর যদি বেখুদি হয়, 1993-এর এই ছবি আমাদেরকে কাজলের সঙ্গে পরিচয় ঘটিয়েছিল এবং পরিচয়তেই বাজিমাত করে দিয়েছিলেন তিনি।

0: তথাকথিতভাবে সুন্দর তিনি নন, কিন্তু এমন এক সৌন্দর্য তিনি ক্যারি করেছেন যাকে অনায়াসে পাশের বাড়ির মেয়ের আখ্যা দেওয়া যায়। কাটা কাটা সৌন্দর্য তার নেই, কিন্তু তাকে ওই যে হাত বাড়িয়ে ছোঁয়া যায় এমনটাই মানুষ তিনি। ১৯৭৪ পাঁচই অগস্ট বম্বে মানে মুম্বাইতে তিনি জন্মগ্রহণ করেন। তার গোটা পরিবারের সকলেই প্রায় কোনো না কোনোভাবে ছবির সঙ্গে যুক্ত, সেটা তো আমরা জানি। মা তনুজা, বাবা ছিলেন পরিচালক প্রযোজক সোমু মুখার্জি, ছোট বোন তানিশা তিনিও অভিনেত্রী, মাসি নূতন সমর্থ, এছাড়াও শোভনা সমর্থ এবং রতনবাই সকলেই হিন্দি সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন, জয় মুখার্জি, দেব মুখার্জি সকলেই এবং শশধর মুখার্জি। এই যে মুখার্জি পরিবার, এই পরিবার থেকে কাজল নয়না সেই মেয়েটি যে ছবির জগৎ মাতিয়ে দিল। এবং ১৯৯৩তে আমরা যখন বাজিগার দেখছি শাহরুখ এবং কাজলকে ছবিতে, তখন আমাদের মনে হচ্ছে যেন মানে তখনকার যারা প্রজন্ম, যারা বড় হয়ে উঠছে, তারা নিজেদেরকে আইডেন্টিফাই করতে পারছে তাদের মাধ্যমে।
1: তবে গার্ল নেক্সট ডোর এইটা ব্যাপারটা যতই হোক না কেন, তিনি কিন্তু তার অভিনয় দিয়ে এত নানা জনরাতে নিজের অভিনয়ের একদম দৃপ্ত স্বাক্ষর রেখেছেন যে গার্ল নেক্সট ডোর থেকে তিনি কখনো খুব রেভেঞ্জার্স, কখনো সেই যে অবসেসিভ একজন মানুষ যে কিনা সিরিয়াল কিলার, মানে সাইকোপ্যাথিক সিরিয়াল কিলার ঈশা দেওয়ান হয়ে ওঠে যখন গুপ্ত দ্য হিডেন ট্রুথের মতন আমরা ছবি দেখি, তার পারফরম্যান্স একটার থেকে অন্যটা অতিক্রম করে যায়, এটাই খুব স্বাভাবিক, এবং নানা জনরার। আর যতই তিনি স্টার কিড হন না কেন, তার জীবনের কেরিয়ারটা, মানে কেরিয়ারের শুরুটা অর্থাৎ বেখুদি ছবিটা, সেটা কিন্তু ফটোগ্রাফার গৌতম রাজাধ্যক্ষের নির্বাচন, যখন তিনি নির্বাচন করেন ততদিনে কিন্তু তনুজা নিজে

তাকে লঞ্চ করাবেন বলে, অর্থাৎ কাজলকে লঞ্চ করাবেন বলে একটি ছবির কাজে হাত দিয়েছিলেন, যেটা কয়েকদিনের মাথায়, শ্যুটিংয়ের কয়েকদিনের মাথায় শেলভড হয়ে যায়। এবং বেখুদি ছবিতে তিনি তার নিজের কথায় যে ছবিটা বিগ ডোজ অফ লাক তিনি নিজে বলছেন, আর তারপর কিন্তু আর ফিরে তাকাতে হয়নি। এবং 1993-এর বাজিগর এবং তারপরে যে ছবিটা সেটা হচ্ছে এই ছবি দিলওয়ালে দুলানিয়া লে যায়েঙ্গে, যে ছবি আর নতুন করে তাকে চেনানোর কোনো জায়গাই রাখে না। কাজল কাজল হয়ে ওঠেন এই ছবি দিয়ে।

0: অনাবিল হাসি এবং কাজল কালো চোখ, এই দুই কাজলের সম্পদ এবং তার সঙ্গে তার অভিনয় দক্ষতা। তিনি কিন্তু ভীষণ চুজি, তিনি যে প্রত্যেকটা সিনেমায় তার কাছে মানে অফার গেলেই তিনি অ্যাকসেপ্ট করবেন এমনটা নয়। তিনি এমন কিছু ছবিতে অভিনয় করেছেন যে ছবিগুলো আইকন,
1: একদম। এবং তার যে ছবি এতটা নিজেকে ইনভলভ করেন, তার ইনভলভমেন্টটা এতটাই বেশি থাকে যে একদম প্রথম দিককার ছবি মানে 1992, 1993 এবং 1994 ইয়ে দিল্লাগির সঙ্গে আরেকটি ছবি মুক্তি পেয়েছিল, উধার কি জিন্দেগি, যে ছবিটা একটা অরফান মেয়ের চরিত্রে তাকে দেখা গিয়েছিল। এবং ছবিটার যখন কাজ শেষ হয় তখন নিজে এতটাই আবেগতাড়িত, এতটাই আবেগ নিংড়ে দিয়েছিলেন ছবিটার মধ্যে যে তিনি তার পরের দু তিনটে ছবি মানে হালচাল বা গুন্ডারাজ, করণ অর্জুনের মতন ছবি তিনি খুব কনসিয়াসলি সিলেক্ট করেছিলেন ওই যে কষ্টটা থেকে বেরোনোর জন্য। কতটা নিজের ইনভলভমেন্ট থাকলে তবে এমনটা ঘটে। আর তার জন্মদিনে তাকে অনেক অনেক শুভেচ্ছা শুধু নয়, অনেক প্রত্যাশা নিয়ে তার জন্মদিনের শুভেচ্ছা রাখলাম যে তিনি ওটিটি প্ল্যাটফর্মে এসেছেন, তিনি পরবর্তী সময় নিজেকে ভেঙেছেন আরও অন্য রকম ছবি, মায়ের ভূমিকায় তাকে আমরা পেয়েছি, আরও আরও অনেক ছবি তার কাছ থেকে আমরা পেয়েছি।
0: এবং 2026 তাকে নিয়ে যে জল্পনাটা করা হচ্ছে, তিনি বাংলা ছবিতে আসবেন আবারও, মানে তিনি চেষ্টা মানে তিনি বাংলা ছবি সম্পর্কে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন। নিশ্চয়ই কেউ না কেউ কারোর সঙ্গে তার সেই সংযোগ ঘটবে। আমাদের এইটুকু আশা থাক কাজলের জন্মদিনে। আকাশবাণীর পক্ষ থেকে, FM গোল্ডের পক্ষ থেকে, কৃষ্ণার এমলিয়ার পক্ষ থেকে তো বটেই অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থাকুন তিনি।
1: কুচকুচ হতা হ্যায় থেকে তার সেই অনাবিল হাসি, অসাধারণ সৌন্দর্য, সেই সব কিছুকে গান শুনতে শুনতে মনে করতে করতে বলি টাটা, বাই বাই।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
2: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
1: আর ইলেকট্রিক বিলের
2: জিরো বিলে আবার টাকা দেব কি?
1: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
2: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেন শর্মা। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল গৃহীত হওয়ার পর লোকসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি করা হয়েছে। দুপুর দুটোয় প্রথমবার মুলতবির পর অধিবেশন পুনরায় শুরু হলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিলটি পেশ করেন। এই বিলের উদ্দেশ্য হল ব্যাংকারদের নথিপত্র বা হিসেবের খাতা সংক্রান্ত সাক্ষ্য প্রমাণ বিষয়ক আইন প্রণয়ন এবং একে সমসাময়িক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। বিরোধীদের হট্টগোলের মধ্যে কোনো আলোচনা ছাড়াই লোকসভায় বিলটি পাশ হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংসদের কাজকর্মে বিরোধী সদস্যদের ক্রমাগত বাধার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি সংসদের সুষ্ঠু কাজকর্ম সুনিশ্চিত করতে বিরোধীদের সহযোগিতার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং সমাজবাদী পার্টি রামের বিরোধিতা করছে এবং তাকে অসম্মান করছে। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বিরুদ্ধে এই দলগুলি প্রতিবাদ জানিয়েছিল। রাজ্যসভা সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যার সংশোধনী বিল বিবেচনার জন্য গ্রহণ করেছে। এই বিলের লক্ষ্য হল সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা আইন 1956কে সংশোধন করে বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করা। লোকসভা ইতিমধ্যেই বিলটি পেশ করেছে। আরেকবার পড়ছি, লোকসভা ইতিমধ্যে বিলটি পাশ করেছে। চলতি বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 33 থেকে 37 উন্নীত করার জন্য একটি অধ্যাদেশ জারি করেন। আলোচনা শুরুর সময় কংগ্রেসের বিবেক তাংখা সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা তাই 33 থেকে 37 উন্নীত করার অধ্যাদেশ আনার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। তৃণমূল কংগ্রেসের ডক্টর মেনকা গুরুস্বামী দাবি করেন সমস্ত হাইকোর্টে 30% পদ খালি পড়ে রয়েছে। বিলটিকে সমর্থন জানিয়ে ডিএমকের আর গিরিরাজন বলেন বিচারপতির সংখ্যা বাড়লে সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার সংখ্যা কমবে বলে আশা করা হচ্ছে। বিজেডির ডক্টর সস্মিত পাত্র আইনটিকে সমর্থন জানান। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়িকে নিশানা করে সামাজিক মাধ্যমে প্রচারিত কুরুচিকর, অশ্লীল ও মানহানিকর সমস্ত পোস্ট অবিলম্বে মুছে ফেলার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। আদালত আজ মেটা, এক্স এবং গুগল কর্তৃপক্ষকে এই নির্দেশ দেয়। পেট্রোল ইথানল মেশানোর প্রকল্পে নীতিন গড়কড়ি ও তার পরিবার অসৎ উপায়ে আর্থিক সুবিধে পেয়েছেন এমন অসত্য দাবি তুলে প্রচার করা এআই নির্মিত ডিপফেক ভিডিও এবং বিকৃত পোস্টের বিরুদ্ধে মামলা দায়ের করেন কেন্দ্রীয় মন্ত্রী। আদালত আজ এই মামলায় তাকে অন্তর্বর্তী রেহাই দিয়েছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার একটি প্রত্যন্ত গ্রামে জঙ্গিদের গোপন আস্তানা খুঁজে পাওয়া গেছে এবং সেখান থেকে কিছু গুলি বারুদ উদ্ধার করা হয়েছে। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানাচ্ছেন সুরানকোট তহসিলের ভারিওয়ালা ধোক এলাকায় পুলিশ ও রাষ্ট্রীয় রাইফেলসের যৌথ তল্লাশি অভিযানের সময় একটি গুহার মধ্যে এই আস্তানাটির হদিশ মেলে। অভিযান এখনও চলেছে। অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সময় দায়িত্ব পালনে গুরুতর অসৎ আচরণের অভিযোগে পশ্চিমবঙ্গ বিধানসভার মার্শালস ও সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার বিভিন্ন থানা পরিদর্শন করেন। প্রথমে তিনি ভবানীপুর ও কলকাতা বন্দর এলাকার ওয়াটগঞ্জ এবং ইকবালপুর থানায় যান। সেখানকার পরিকাঠামো, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, মহিলার সহায়তা কেন্দ্র এবং লক আপের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গেছে মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যের প্রতিটি থানায় মহিলা সহায়তা কেন্দ্র গড়ে তোলার যে উদ্যোগ শুভেন্দু অধিকারী নিয়েছিলেন তা কতটা বাস্তবায়ন হয়েছে সরজমিনে খতিয়ে দেখার জন্য এই পরিদর্শন। গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে রাজ্য সরকারের সহযোগিতায় জাতীয় মহিলা কমিশন সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার অনুষ্ঠানের সূচনা করে বলেন পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নের দিশা দেখিয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ মাতঙ্গিনী হাজরা এবং প্রীতিলতা ওয়াদ্দাদারের কথা উল্লেখ করে বলেন চেতনা সংঘর্ষ লড়াই সর্বত্রই রাজ্যের মেয়েরা এগিয়ে। বাংলায় 12.5 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, তাদের বিভিন্ন সাহায্য করে সরকার রাজ্যের উন্নয়নের কাজে লাগাবে। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের ম্যানেজার বিকি শেখকে আটক করেছে এসটিএফ। বিশেষ এই টাস্কফোর্স গত কয়েকদিন ধরেই বিকির ওপর নজর রাখছিল, আজ তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে এসটিএফের আধিকারিকরা।
বাঁকুড়া হয়ে পূর্ব দিকে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও হিমালয় সংলগ্ন এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির হলুদ সতর্কতা। বীরভূম, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি বজ্রপাত সহ বৃষ্টির কমলার সতর্কতাও জারি রয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 6:35 মিনিটে।

আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে।

0: তাহলে জিরো বিল কি করে সম্ভব?
1: প্রশ্ন করতেই বললো,
2: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
1: আমি বললাম, ও এটা ঠিক কাজ।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर, FM गोल्ड पर।
2: बज के 22 मिनट स्टूडियो की घड़ी में वक्त सुन रहे हैं आप चाय और क्लासिक्स। मैं सुष्मिता आप सबके साथ। सुनते हैं ये गीत।
3: सावन का महीना पवन करे सो

0: करे शोर,
1: पवन करे शोर।
0: अरे बाबा शोर नहीं, शोर शोर शोर।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিভিন্ন আস্তানা এবং আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান অব্যাহত। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। 2025-26 অর্থবর্ষে অগ্রাধিকার প্রাপ্ত ও অগ্রাধিকার বহির্ভূত ক্ষেত্র মিলিয়ে রাজ্যে প্রায় 7 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ বিতরণ হয়েছে। পুজোর আগে রাজ্যজুড়ে রাস্তা মেরামতির কাজ দ্রুত শেষ করতে পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছে সরকার। আবহাওয়া দপ্তর রাজ্যজুড়ে আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রাঘাতে 5 জনের মৃত্যু। আজ কলকাতায় দুপুরের পর বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন। আসছে বিস্তারিত খবরে। বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের বিভিন্ন আস্তানা এবং আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান অব্যাহত। পারুই গ্রামে টুলুর শ্বশুর মোহাম্মদ নুরুল হকের বাড়িতে আজ প্রায় 9 ঘণ্টা অভিযান চালায় এসটিএফ ও জেলা পুলিশ। মেটাল ডিটেক্টর নিয়ে বাড়ির বিভিন্ন স্থান পরীক্ষা করে দেখা হয়, মাটি খুঁড়েও চলে তল্লাশি। জিজ্ঞাসাবাদ করা হয় নুরুলকে। এদিকে টুলুর শ্যালক মিন্টু শেখের ঘনিষ্ঠ বিকি শেখ নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এসটিএফ। মিন্টুর পাথর ব্যবসার তদারকির দায়িত্বে ছিল সে। এদিকে টুলুর ভাই ধৃত নইমুদ্দিন মণ্ডলকে আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজত হয়েছে। শ্যালক মিন্টু শেখের ম্যানেজার বিকি শেখকে আটক করেছে এসটিএফ। এদিকে মূল অভিযুক্ত টুলু মণ্ডল এখনও পলাতক। টুলুর বাড়ি ও বিভিন্ন জায়গায় হানা দিয়ে সোনা, নগদ ও ফিক্সড ডিপোজিট মিলিয়ে 220 কোটি টাকার সম্পত্তি এবং 400 বিঘা জমি বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে বাজেয়াপ্ত করা নথি ও অন্যান্য জিনিস ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খতিয়ে দেখা এবং ভিডিওগ্রাফির অনুমতি দিয়েছে সিউড়ি আদালত। টুলুর বেআইনি ব্যবসার টাকার ভাগ কারা পেয়েছেন তার তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
1: এতে লুট হয়েছে বাংলা সবাই জানে, প্রশাসন জানতো না। আর প্রশাসন দালি করে সরকার তখন মদত করতো, সরকারের যারা বড় বড় নেতা মন্ত্রী তারা মাল খেয়েছে। আমি তো চাবো এই সরকার যে সমস্ত টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে তারা কারা সেটা খুঁজে বার করুক, এটা বাংলার মানুষ জানতে চাই।
0: এদিকে নিরাপত্তা ও রক্ষা কবচের আবেদন জানিয়ে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের করেছেন তার আইনজীবী। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নে দিশা দেখিয়েছে এবং কৃষি, মৎস্যচাষ, কুটির শিল্পসহ বিভিন্ন বিষয়ে বাংলার মহিলারা ক্রমশ এগিয়ে আসছে।
2: পশ্চিম বাংলায় আমার দেশ কো সামাজিক জাগরণ, শিক্ষা, সাহিত্য, কলা আর মহিলা নেতৃত্ব কি বহুত বড়ি সমৃদ্ধ পরম্পরা দি হে। আজ ভি আমার পশ্চিম বাংলার কি বহনে স্বয়ং সহায়তা সমূহ, কৃষি, মৎস্য পালন, জুট উদ্যোগ, হাতকরঘা, হস্তশিল্প আর ইসি তরিকে সে অনেক অনেক ব্যবস্থাও কে মাধ্যম সে অর্থব্যবস্থা ও সমাজ কে বিকাশ মে বড়া যোগদান দি দে রহি হে।
0: রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ মাতঙ্গিনী হাজরা এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা উল্লেখ করে বলেন, চেতনা, সংঘর্ষ, লড়াই সর্বত্র রাজ্যের মেয়েরা এগিয়ে। বাংলায় বর্তমানে 12.5 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। গত 1 বছরে যেসব গোষ্ঠী সক্রিয়ভাবে কাজ করেছে তাদের সরকার 3.5 লক্ষ টাকা করে ঋণ দেবে।
3: সরকার যে ভরসা করে আপনাকে লোন দিচ্ছে সেটা ভালোভাবে ব্যবহার করে নিজের জীবনে প্রতিষ্ঠিত হন, তাহলে পরবর্তীতে লোন পাওয়া যাবে না। আমরা সেজন্য প্রত্যেকটা লোনের অডিটও করব এবং গত 1 বছরে যারা সক্রিয়ভাবে কাজ করেছেন যে গ্রুপ তাদেরকে আবার লোন দেবো। এবারে 3.5 লক্ষ টাকা করে আমরা প্রত্যেকটি সেলফ হেল্প গ্রুপকে লোন দেবো। 40,000 কোটি টাকা এবারে পঞ্চায়েত বিভাগ থেকে আমরা সেলফ হেল্প গ্রুপকে লোন দেবো। আমি আশা করব আপনারা সক্রিয় থেকে কাজ করে এবারে লোন নিয়ে সেটাকে ব্যবহার করে আপনাদের গ্রুপের কাজকে বাড়াবেন এবং এখান থেকে লাখপতি দিদির সংখ্যা বাড়াবেন। এবারে আমরা পশ্চিমবঙ্গের 3 লক্ষ নতুন লাখপতি দিদি তৈরি করতে চাই।
0: পরে কমিশনের চেয়ারপারসন ন্যাশনাল লাইব্রেরির ভাষাভবনে শি সার্ভস কর্মসূচির সূচনা করেন। দেশসেবা ও দেশের নিরাপত্তায় মহিলাদের অংশগ্রহণে উৎসাহিত করতে জাতীয় মহিলা কমিশন এই উদ্যোগ গ্রহণ করেছে। 16 থেকে 23 বছর বয়সী প্রায় 700 জন স্কুল ও কলেজ পড়ুয়া এই কর্মসূচিতে অংশ নেন। এর আগে সকালে কলকাতার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেসে ক্যাম্পাস কলিং কর্মসূচিতে পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। মহিলা এবং শিশুদের ওপর অপরাধের ঘটনার তদন্তে কমিশন গঠন করেছে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিশন অন অ্যাট্রোসিটিস অ্যান্ড ক্রাইম এগেনস্ট ওয়েমেন অ্যান্ড চিলড্রেন গঠনে সম্মতি দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার বিভিন্ন থানা পরিদর্শন করেন। ভবানীপুর বিধানসভা এলাকায় ওয়ার্ডগঞ্জ এবং কলকাতা বন্দর এলাকার একবালপুর থানায় উপস্থিত হয়ে পরিকাঠামো, অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি, লক আপের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ঘুরে দেখেন মহিলা সহায়তা কেন্দ্র, ওয়ার্ডগঞ্জ থানায় রেজিস্ট্রার ও বিভিন্ন অভিযোগপত্র পর্যালোচনা করে বিভিন্ন মামলায় কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিকদের কাছে জানতে চান মুখ্যমন্ত্রী। একবালপুর থানায় গিয়েও সার্বিক কাজকর্মের বিষয়ে খবর নেন তিনি। পরে মুখ্যমন্ত্রী মধ্য কলকাতায় দমকলের সদর দপ্তরও পরিদর্শন করেন। 21 জুলাই শহীদ মিনারে কংগ্রেসের শহীদ দিবস কর্মসূচিতে যোগ দিতে আসা কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং জেলায় জেলায় দলের কর্মসূচিতে বাধাদানের অভিযোগে কংগ্রেস আজ লালবাজার অভিযান করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে দলের নেতাকর্মীরা কলেজ স্ট্রিট থেকে মিছিল করে বৌবাজার হয়ে লালবাজারের পথে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখান। 2025-26 অর্থবর্ষে অগ্রাধিকার প্রাপ্ত ও অগ্রাধিকার বহির্ভূত ক্ষেত্র মিলিয়ে রাজ্যে প্রায় 7 লক্ষ কোটি টাকার ব্যাংক ঋণ বিতরণ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় এই সাফল্য 184% বেশি। সম্প্রতি নবান্নে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের সভাপতিত্বে রাজ্যস্তরের ব্যাংকার্স কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। বিজেপি সরকার দায়িত্ব নেবার পর এটি ছিল প্রথম SLBC বৈঠক। বৈঠকে 2026-27 অর্থবর্ষে 3,80,000 কোটি টাকার নতুন ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পুজোর আগে রাজ্যজুড়ে রাস্তা মেরামতির কাজ দ্রুত শেষ করতে পূর্ত দপ্তরকে নির্দেশ দিয়েছে সরকার। এই মর্মে পূর্ত দপ্তরের সমস্ত চিফ ইঞ্জিনিয়ার এবং জোনাল চিফ ইঞ্জিনিয়ারদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। পূর্ব নির্দেশ মতো রাস্তার বর্তমান অবস্থা এবং কোথায় কি ধরনের মেরামতের প্রয়োজন সেই সংক্রান্ত অধিকাংশ তথ্য আপলোড করা হয়েছে সমীক্ষা পোর্টালে। তার ভিত্তিতেই পুরোদমে কাজ শুরু করতে বলা হয়েছে। বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সময় গুরুতর অসদাচরণ এবং শিষ্টাচার লঙ্ঘনের অভিযোগে রাজ্য বিধানসভার মার্শাল তথা সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দিয়েছে বিধানসভার সচিবালয়। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে বলে এক নির্দেশিকায় জানানো হয়েছে। তবে সাসপেনশন চলাকালীন বিধি অনুযায়ী তিনি নির্ধারিত হারে জীবিকা ভাতা বা সাবসিস্টেন্স গ্রান্ট পাবেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডক্টর শারদোত্ত মুখোপাধ্যায় আজ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে রোগী পরিষেবা ও পরিকাঠামো খতিয়ে দেখেন। আজ এক অনুষ্ঠানে যোগ দিতে মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানের পর আচমকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ও স্ত্রী রোগ বিভাগ ঘুরে দেখেন। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে টাকার প্রলোভন দেখিয়ে স্কুল পড়ুয়া নাবালকদের হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত সংগ্রহের অভিযোগ উঠেছে। জানা গেছে একটি বেসরকারি স্কুলে 3 নাবালক পড়ুয়াকে টাকার লোভ দেখিয়ে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর আত্মীয়ের পরিচয়ে রক্তদান করানো হয়। নথি জাল করে তাদের প্রাপ্তবয়স্ক দেখানো হয়েছিল বলে অভিযোগ। পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতোর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর আজ ভোট নেওয়ার কথা থাকলেও জেলা পরিষদের সব সদস্য অনুপস্থিত থাকায় কোনো ভোট গ্রহণ করা যায়নি। বর্তমানে 45 আসন বিশিষ্ট পুরুলিয়া জেলা পরিষদে রয়েছেন 41 জন তৃণমূল কংগ্রেসের সদস্য এবং 3 জন বিজেপির সদস্য। তৃণমূল সদস্যের মৃত্যু হওয়ায় একটি আসন শূন্য রয়েছে। গত মাসের 17 তারিখ তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরুলিয়া জেলা পরিষদের 24 জন সদস্য সভাপতি নিবেদিতা মাহাতো এবং সহসভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যের বেশ কিছু জায়গায় আগামী 24 ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং হাওড়া জেলায়। কলকাতায় দুপুরের পর বৃষ্টিতে বহু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে প্রবল বৃষ্টির জেরে দার্জিলিংয়ের বিজনবাড়ি ব্লকের কাছে ধস নেমে ছটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুরে ঝড় বৃষ্টিতে 3 মহিলাসহ 4 জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার রায়চকে নৌকোয় বাজ পড়ে 1 ব্যক্তির মৃত্যু হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিভিন্ন আস্তানা এবং আত্মীয়ের বাড়িতে তল্লাশি অভিযান অব্যাহত। মহিলারা নেতৃত্ব দিলে দেশের
4: আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 8:32। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা, মুর্শিদাবাদ, গীতাঞ্জলি, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, আকাশবাণী মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে।

0: আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।
1: নমস্কার, আমি শ্রোতমা মুখোপাধ্যায়। আপনাদের সঙ্গে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন যে প্রত্যেক বুধবার এই 8টা থেকে 8:30 কি কথা শোনাবেন আমাদের বিশেষজ্ঞরা।

0: ভাবছেন তো আশার কথা অনুষ্ঠানে গান কেন? আবার এটাও মনে হচ্ছে আহা, এই গান যদি একটু বাজে তাতে মন্দ কি? সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সেই কণ্ঠ শ্রাবন্তী মজুমদার। আসলে সব কার্যেরই বোধ হয় একটা কারণ থাকে, জানেন? এই যে মা মেয়ের চিরন্তন সম্পর্ক, সে কি শুধু জন্মের পর থেকে, নাকি মায়ের মধ্যে ইচ্ছে হয়ে ছেলিমনের মাঝারে থেকে? শিশুর সঙ্গে ছেলে হোক মেয়ে হোক সন্তানের এই যে সম্পর্ক, তা কিন্তু চিরন্তন। আর সেই সঙ্গে যখন একটি শিশু বেড়ে ওঠে একবারে গর্ভাবস্থা থেকে, তখন তো মায়ের শরীর থেকেই সে সমস্ত পুষ্টিরস সংগ্রহ করে একটু একটু করে এগিয়ে চলে পৃথিবীর আলো দেখার জন্য। এই যে বন্ধন, এই যে একে অপরের শারীরিক পুষ্টি সক্ষমতা, এই সব টুকুকে মাথায় রেখেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর পয়লা অগস্ট থেকে সাতই অগস্ট পালন করে মাতৃদুগ্ধপান পালন সপ্তাহ। আজ আশার কথা অনুষ্ঠানেও সে কথাই, সে কথা যিনি বলবেন, যিনি নানান গুরুত্বপূর্ণ আলোচনায় দিকপাত আলোকপাত করবেন, তিনি এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত। কলেজ অফ মেডিসিন সাগর দত্ত কলেজের জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক দীপ্তকান্তি মুখোপাধ্যায়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: নমস্কার।
0: প্রত্যেক বছর আজকে 2026 দাঁড়িয়েও এরকম একটা বিষয় কেন পালন করা হয়, এবং একই সঙ্গে প্রত্যেক বছর তো আলাদা আলাদা ভাবনা থাকে, এবছরের মূল ভাবনাটার দিকে যদি একটু আলোকপাত করেন।
1: আসলে এরকম একটা সপ্তাহ পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা যে এরকম একটা বিষয় আমাদের আছে এবং এই বিষয়টাকে চালিয়ে নিয়ে যাওয়া দরকার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের স্বাস্থ্যকর্মীদের একটু গাটা যাতে ঝাড়া দিয়ে আমরা উঠি, আমরা যাতে এই বিষয়টাকে মানুষের কাছে পৌঁছে নিয়ে যেতে পারি এবং মানুষকে বোঝাতে পারি যে মায়ের দুধ বা শিশুর জন্য কতটা প্রয়োজনীয়। এবং এই প্রত্যেক বছর একটা করে যে নতুন নতুন স্লোগান, নতুন থিম নিয়ে আসে, এবং এই নতুন থিমের সাথে আমরা এক একটা বিষয়ের দিকে, এক একটা দিকের দিকে আলোকপাত করি, ফলে সেটা আবার আমাদের খুব সাহায্য করে আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং সাধারণ মানুষের কাছে বিষয়টাকে নিয়ে যেতে। যেমন এবারের বিষয় হচ্ছে যে মাতৃদুগ্ধ পান হচ্ছে নিরাপদ, সুদৃঢ় জীবনের শুরুর জন্য খুব জরুরি, এবং যে কার্যকরী উদ্যোগগুলো আছে সেই কার্যকরী উদ্যোগগুলোকে আরও আমাদের শক্তিশালী করতে হবে।
0: ঠিক যে শব্দগুলো বললেন বা এবছরের যে স্লোগান, তার মধ্যেই বোধ হয় কোথাও লুকিয়ে আছে যে নবজাতকের কাছে মাতৃদুগ্ধ কেন গুরুত্বপূর্ণ।
1: হ্যাঁ, তা তো নিশ্চয়ই, তা তো নিশ্চয়ই। কারণ হচ্ছে যে আমরা বলি যে মাতৃদুগ্ধ শুধু দুগ্ধ নয়, সে মাতৃদুগ্ধ হচ্ছে অমৃত, সে আমাদের মর্ত্যমানবে অমর করে, অন্তত অমর না করুক মৃত্যু থেকে যে রক্ষা করে এ নিয়ে কোনো সন্দেহ আমাদের আর নেই।
0: জন্মের পরই কি একটি শিশুকে মাতৃদুগ্ধ পান করানো উচিত?
1: হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে এক ঘন্টার মধ্যে অবশ্যই, কিন্তু জন্মের যত তাড়াতাড়ি সম্ভব এটা সম্ভব। এবং আমাদের হাসপাতালগুলোতে আমাদের যারা ধাত্রীবিদ্যা বিশারদ আছেন, তারা ওটি টেবিলেই মায়ের দুধ খাওয়ানো শুরু করাচ্ছেন এবং করতে পারেন এটা। ফলে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা যায় ততই ভালো, ততই মঙ্গল।
0: আপনাদেরও যদি এই নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনারা চলে আসবেন 2213-1341-এ। আপনারা শুনছেন আশার কথা। হ্যাঁ, আশার কথা তো বটেই। এই যে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর চায় প্রত্যেকটি মানুষ সুস্থ থাকুন, কারণ পরিবার সুস্থ থাকলে সমাজ ভালো থাকবে, দেশ এগিয়ে চলবে। তাই তাদের এই প্রয়াসে আমাদেরও কিন্তু সচেতন হতে হবে, তাদের সঙ্গে আমাদের সহযোগিতার হাতটুকু প্রসারিত করতে হবে, এগিয়ে যেতে হবে। মাতৃদুগ্ধ পানের কথা বারবার বলা হচ্ছে, কিন্তু কেন মাতৃদুগ্ধ পান করালে শিশুর ক্ষেত্রে ভবিষ্যতে কি কি সুবিধা হবে?
1: প্রথমত, মাতৃদুগ্ধ হচ্ছে এমন একটা খাবার যে খাবারে ওই বাচ্চার জন্য যা যা, ওই শিশুর জন্য যা যা প্রয়োজনীয় জিনিসপত্র দরকার সব আছে, মানে এবং সেটা শুধু প্রত্যেক শিশুর জন্য একরকম মায়ের দুধ হয় না। যে শিশুটা সময়ের আগে জন্মেছে তার জন্য একরকম দুধ হয়, যে শিশুটা সময়ে জন্মেছে তার জন্য আরেক রকম মা দুধ তৈরি করেন, যে বাচ্চাটা একটুখানি দুর্বল তার জন্য মা আরেক রকম দুধ তৈরি করেন। ফলে এর মতন সুষম আহার পৃথিবীতে আর কোনো কেউ তৈরি করতে পারেনি আজ পর্যন্ত, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মায়ের দুধে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলো নবজাতকের যে কোনো ধরনের শরীর খারাপ বা অসুখের প্রতিরোধ করতে পারে। এবং শুধু তাই নয়, নবজাতকের যে এবং প্রথম এক বছর বা দুবছরের মধ্যে আমাদের মস্তিষ্কের বিকাশটা প্রায় 70% পর্যন্ত হয়ে যায়, এবং এই মস্তিষ্কের বিকাশে মায়ের দুধের অসামান্য ভূমিকা আছে।
0: আচ্ছা, মানে আপনি সেক্ষেত্রে বলছেন এখন যে নানান চারিপাশে আমরা বিজ্ঞাপন দেখি পুষ্টির বিভিন্ন ফুডের, সেসবের কোনো দরকার নেই?
1: না, আমাকে যদি এক কথায় উত্তর দিতে বলা হয় তাহলে আমি বলবো না, যদি না একান্ত আমরা বাধ্য হই, যদি না সেই শিশুটি এতটাই দুর্ভাগা হয় যে সে মায়ের দুধ পেতে পারে না, তাহলে না হলে আর কোনো দরকার প্রয়োজন পড়ে না। এবং যে বিজ্ঞাপনের কথা আপনি বলছেন, সেই বিজ্ঞাপন তাদের সর্বোচ্চ মেধা, তাদের সর্বোচ্চ বিজ্ঞানী দিয়েও এই মায়ের দুধের কোনো পরিপূরক খাবার বা এর কোনো সমপরিমাণ পুষ্টিগুণ সম্পন্ন খাবার তৈরি করতে এখনো পারেনি।
0: বেশ, টেলিফোনে শ্রোতা বন্ধু আছেন, হ্যালো। হ্যালো হ্যালো, যিনি আসবেন তিনি রেডিও সেটের ভলিউমটা একবারে অফ করে দিন, তবেই আমরা আপনার কথা শুনতে পাবো। হ্যালো, না, যারা আসছেন তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ আপনারা যখন কথা বলবেন তখন আপনার রেডিও সেটের ভলিউমটা অফ করে দেবেন। 2213-1341। হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার
2: নমস্কার ডাক্তারবাবু এবং দিদি, নমস্কার নেবেন?
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার,
2: আমি সাগরদীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
0: হ্যাঁ বলুন।
2: ডাক্তারবাবু, আচ্ছা যখন সন্তান জন্ম পান করেন, প্রথম যখন জন্মানো করেন, তখন কি প্রথম কি স্তন পান করলে প্রথম কি জল আছে? আর যদি বলেন, আর একটা কোনো প্রশ্ন ডাক্তারবাবু, যে একবার কি একটা স্তন খাওয়াবে নাকি এখন দেখছি যে মারা একটা স্তন খাই আর একটা স্তন খাওয়াচ্ছি, সেটা কি ভালো নাকি একটা স্তন খাওয়াবে, যদি আপনি বলেন।
0: বেশ, আপনি শুনতে থাকুন উত্তর দিচ্ছেন।
1: আচ্ছা, প্রথম হচ্ছে যে জ্বর আসার কোনো সম্ভাবনা নেই, বুকের দুধ খাওয়ার সাথে জ্বরের কোনো সম্পর্ক নেই, এক। দুই নাম্বার হচ্ছে যে একবার একটা স্তন খাওয়াবে কিনা, সেটা হচ্ছে মায়ের দুধে আমরা দু রকমের জিনিস পাই। প্রথম যে মায়ের দুধটা বেরোয় সেই দুধে বা শিশুর তৃষ্ণা মেটে, তেষ্টা মেটে, আর পর
0: যাকে বলে শাল দুধ।
1: না না, শাল দুধ তো কলোস্ট্রাম, সেটা তো প্রথম 72 ঘন্টা বেরোয়। আমি এমনিতেও তারপরেও আর কি, প্রথম যখন একটা বাচ্চা মায়ের দুধ খেতে শুরু করে তখন যে প্রথম দুধটা বেরোয় সেটা পাতলা দুধ, তাতে তার তেষ্টা মেটে। তারপরে যে দুধটা বেরোয় সেটা ঘন দুধ, সেটাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, সেটাতে তার খিদে মেটে। ফলে একটা স্তন একবার শেষ করার পরই তারপরেই অন্য স্তনে দেওয়া উচিত, না হলে শুধু তেষ্টা মিটবে খিদেটা মিটবে না, এবং বাচ্চা একবার পেচ্ছাপ করার পরই তার পেট আবার খালি হবে এবং সে কান্নাকাটি করতে শুরু করবে, তখন মনে হবে যে বা মুখের দুধ বোধহয় হচ্ছে না, তাতে বোধহয় বাচ্চার পেট ভরছে না, এরকম একটা সমস্যা তৈরি হবে।
0: অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মায়েরা বুঝে উঠতে পারেন না যে কতবার দুধ খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, এই প্রসঙ্গে যদি সেই কথাটাও একটু জানিয়ে দেন।
1: আমরা সব সময় বলি যে এইটা হচ্ছে যে বাচ্চার খিদে পেয়েছে এটা বুঝতে হবে। বাচ্চার খিদে পেয়েছে কি করে বুঝবো? জেনারেলি সাধারণভাবে আমাদের ধারণা, বাচ্চা যখন চেঁচামেচি করতে শুরু করে, কান্নাকাটি করতে শুরু করে, তখন খিদে পেয়েছে, কিন্তু তখন খিদে পাওয়ার একদম শেষ অবস্থা, তখন বাচ্চাকে ভোলানো খুব মুশকিল। বাচ্চা খিদে পায়, বাচ্চা বোঝা যায় কি করে, না বাচ্চা মুখটা একটু হাঁ করবে, বাচ্চা একটু জিভ বার করবে, বাচ্চার ঠোঁটের কোণা দিয়ে লালা গড়াবে, এই লক্ষণগুলো দেখলে বুঝতে হবে যে বাচ্চার খিদে পেয়েছে। ফলে বাচ্চাকে তখনই মায়ের বুকে নিতে হবে, এবং বাচ্চা যতক্ষণ খেয়ে যাবে সেই বুকে তত ততক্ষণ পর্যন্ত সেই বুকে খাইয়ে যেতে হবে, এবং বাচ্চা একসময় যখন ওর খিদে তেষ্টা সব মিটে যাবে তখন বাচ্চা নিজের থেকেই বুকের দুধ ছেড়ে দেবেন এবং ঘুমিয়ে পড়বেন।
0: আচ্ছা, সেক্ষেত্রে মানে এই যে প্রশ্নগুলো বা বিভিন্ন আমাদের নানান দ্বিধা দ্বন্দ্ব থাকে, যেটা উনিও বললেন, এরকম অনেক ক্ষেত্রেই ধারণা থাকে যে ডান দিক বাঁ দিক ঠিক করবো কিনা, আগের বার ডান দিকেরটা খেয়েছে পরের বার বাঁ দিক, এইরকম কোনো নিয়ম মানার দরকারই নেই। এবং যতক্ষণ না বাচ্চা নিজে মুখ সরিয়ে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে স্তনপান করতে দেওয়া উচিত।
1: একদম।
0: আরেকজন টেলিফোনে বন্ধু আছেন। হ্যালো, হ্যালো,
3: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
3: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি। ডাক্তার নমস্কার, দিদি ভাই নমস্কার।
0: নমস্কার।
3: কালকে একটা ঘটনা ঘটেছে, আমি আশাকর্মীকেও অনেক ধন্যবাদ দেবো, উনি জানাবো। কারণ হচ্ছে তিন দিন আগে ভদ্রমহিলার বাচ্চা হয়েছে, তারপরে প্রচুর রক্তক্ষরণ, সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গেছি, মানে হসপিটালে, মানে পাঁচ মিনিটের মধ্যে ডাক্তার হসপিটাল, হরিপাল ব্লক হসপিটাল নিয়ে গেছি। সেখানে দেখা ডাক্তারগুলো দেখে সঙ্গে সঙ্গে অ্যাডমিট করিল। পরে ডাক্তারের সঙ্গে আমি কথা বললাম, বললো যে এটা আর কি এক্লামশিয়া না কি একটা বললো, কিন্তু বাচ্চাটার বুক তো বুকের দুধ পাচ্ছে না। ওই আশাকর্মী করলেন কি একটা মহিলার, মানে সে আমাদের পরে পরিচয় দিয়েছিল, যে আমি আর সেটা বলছি না, যেটা বুকের দুধ তাকে দিয়েছে। আমি এই আশাকর্মীদের একটা অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর ডাক্তার, এই যে রক্তক্ষরণ হয়েছে কি ওটা এক্লামশিয়া না কি একটা বললেন, ওটা কি রোগ?
0: আপনি শুনতে থাকুন, যদিও আজকে আমাদের আলোচ্য বিষয় এটা নয়, তবে হ্যাঁ খুব ভালো লাগার আপনি যে এই অভিজ্ঞতাটা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন।

0: কারণ আমরা জানি যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একেবারে সেই গ্রাসরুট লেভেল থেকে যাকে বলে আশা দিদিরা আছেন, তারা আমাদের পরিষেবা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তবে এই প্রসঙ্গে আমরা আসব এরকম একটা ঘটনার কথায়। তবে তার আগে আপনি যে কথা বলছিলেন যে স্তন্যপান তো শিশুর ক্ষেত্রে শুনছি এবং আপনি যেভাবে জোর দিয়ে বলেছেন যে কোনো বিকল্পই নেই, অনেক ক্ষেত্রে আমাদের মনের মধ্যে আসে যে অর্থনৈতিকভাবে হয়তো যারা পিছিয়ে আছে তারা এরকম বিভিন্ন বিজ্ঞাপিত যে প্রোটিন সমৃদ্ধ দুধ সেগুলো খাবার দিতে পারছেন না, সেক্ষেত্রে তাদের এটা একদম নিরসনের চিন্তার জায়গা যে শুধুমাত্র মাতৃদুগ্ধ পান করলেই বা আচ্ছা পুষ্টির দিক থেকে কোনো রকম কোনো ঘাটতি হবে না,
1: একদম হবে না।
0: আচ্ছা বাচ্চার স্বাস্থ্য তো আছেই, সেই সঙ্গে বুকের দুধ পান করালে কি মায়ের স্বাস্থ্যেরও কোনো ভালো দিক বা সুবিধা এই এই বিষয়টা জড়িত?
1: একদম। তার আগে আমি একটা জিনিস বলতে চাই, শুধু যে বাচ্চার মায়ের মানে বুকের দুধ খাওয়ালে যে বাচ্চা ছোটবেলায় ভালো থাকবে তা নয়, যখন তার বয়স হবে, যখন সে 40 পেরোবে, তখন তার ডায়াবেটিস, হাইপারটেনশন, মোটা হয়ে যাওয়ার এইসব সম্ভাবনা অনেকাংশে কমে যাবে, বা তার হৃদরোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। ফলে মাতৃদুগ্ধ শুধু ওই ওই সময়টুকুর জন্য আমাদের কোনো সুবিধে দেয় না, সারা জীবন ধরে তার সুবিধে আমরা উপভোগ করি। ফলে সেইটা একটা ভাবার মতন বিষয়, এবং এইটা পৃথিবীর কোনো খাবার আজ পর্যন্ত দিতে মানে তার কারোর পক্ষে সম্ভব নয়।
0: এখনো পর্যন্ত এই জায়গায় বিজ্ঞান জয় করতে পারেনি,
1: না এখনো কোনোদিন পারবে বলে আমার ধারণাও নয়, এবং সেটা উচিতও নয় বোধহয়, কোথাও একটা সীমা থাকা উচিত। এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে আপনি যে প্রশ্নটা করছিলেন যে মায়ের স্বাস্থ্য, প্রথম বলি যে মায়েদের বিশেষ করে আমি অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে যে কিছু কিছু মায়ের হঠাৎ ধারণা থাকে যে বুকের দুধ খাওয়ালে তাদের শরীর স্বাস্থ্যের কিছু পরিবর্তন হবে, যেটা খুব কাঙ্ক্ষিত নয়। সবথেকে বড় যেটা মজার বিষয় আর কি এক্ষেত্রে, সেটা হচ্ছে যে বুকের দুধ যদি খাওয়ান তাহলে মায়ের ওই সময়ে যে অতিরিক্ত স্নেহজাতীয় জিনিস মায়ের শরীরে জমে গর্ভবতী সময়ে, সেই পুরো ব্যাপারটাই কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে কমে যায় এবং মা তার পুরনো শরীর ফিরে পায়।
0: যেটা বুকের দুধ খাওয়ার ধারণার ঠিক উল্টো,
1: ঠিক উল্টোটা, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে যে ওই উনি যেটা বলছিলেন যে হঠাৎ করে খুব ব্লিডিং হয়েছে, এই ব্লিডিং এর পরিমাণটা কিন্তু বুকের দুধ যত তাড়াতাড়ি খাওয়ানো হবে তত তাড়াতাড়ি এই ব্লিডিং এর সম্ভাবনাটাও তত তাড়াতাড়ি কমবে। কারণ আমরা যখনই বুকের দুধ খাওয়াবো তখনই আমার মায়ের মস্তিষ্ক থেকে একটা হরমোন বেরোবে, সেই হরমোনটা ওই ইউটেরাস বা জরায়ুটাকে ছোট করতে সাহায্য করে, ফলে ব্লিডিং এর সম্ভাবনা কমে যাবে। এবং মায়ের স্বাস্থ্যের দিক দিয়ে আরো অনেকগুলো, মায়ের সব থেকে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই বনটা যত ভালো হবে, যত মা খাওয়াবেন তাতে এমন একটা হরমোন বেরোয় যেটাকে আমরা হ্যাপি হরমোন বলতে পারি, এবং মায়ের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। ফলে এটা মায়ের জন্য, বাচ্চার জন্য, সমাজের জন্য, সবাইকার জন্য খুব জরুরি।
0: হ্যাঁ, এই এই প্রসঙ্গে আমার মনে হচ্ছিল যে আজকাল তো আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে নানান বিষয়ে চর্চা শুরু হয়েছে আগে থেকে, ধরুন আগে থেকে মানসিক স্বাস্থ্য, সেক্ষেত্রে এই যে মাতৃদুগ্ধ পান করানো তার মধ্যে বন্ডিং যেটাকে আমরা বলছি, অর্থাৎ সন্তানের সঙ্গে মায়ের যে চিরন্তন বন্ধনের সম্পর্ক, সেই বন্ধনটাও কোথাও সুদৃঢ় হচ্ছে।
1: একদম একদম, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং যত যত যত তাড়াতাড়ি মা বুকের দুধ খাওয়াতে শুরু করবেন, যত বেশিবার খাওয়াবেন, যত মায়ের কাছে থাকবে বাচ্চা, তত মায়ের বাঁধন আরো আরো আরো আরো আরো বাড়বে।
0: আপনি যেটা বলছিলেন যে অনেক ক্ষেত্রেই দেখা যায় আজকাল বিশেষ করে ধরুন কর্মরত মায়েদের সংখ্যা তো বাড়ছে, তাদের একটা ছুটির সব ক্ষেত্রে সবাই ছুটি সমান পান না, সেক্ষেত্রে তাহলে মা বুকের দুধ বাচ্চাকে কিভাবে দেবেন?
1: এটা এটা এটারও সমাধান আছে। অ্যাকচুয়ালি মা বাইরে কাজ করেন, তাই তো? কতক্ষণ কাজ করেন? 8 ঘন্টা, 10 ঘন্টা কাজ করেন। এবার মা যতক্ষণ বাড়িতে থাকছেন সকাল পর্যন্ত, যতটা সময় যখন তিনি বেরোবেন, সেটা তাঁর বেরোনোর সময়টা বিভিন্ন হতে পারে, ততক্ষণ পর্যন্ত তিনি বুকের দুধ খাওয়াবেন, এবং বুকের দুধ খাওয়ানো এবং বাড়িতে বেরিয়ে যাওয়ার আগে মা তার বুকের দুধ গেলে একটা পাত্রে, পরিষ্কার পাত্রে রেখে দিয়ে যাবেন।
0: আচ্ছা,
1: এবং মা যদি কর্ম এমন কোনো জায়গায় কাজ করেন যেখানে একটা প্রাইভেসি, ছোট একটা জায়গা তিনি ব্যবস্থা করতে পারবেন, যে যেখানে তিনি বুকের দুধটা গেলে রাখতে পারবেন, তাহলে সেখানেও একটা ছোট ছোট টিফিন কৌটো নিয়ে যেয়ে সেখানেও বুকের দুধটা গেলে উনি রেখে দিতে পারেন। যদি রেফ্রিজারেটর থাকে তাহলে তো 24 ঘন্টা থাকবে, এবং ইভেন যদি রেফ্রিজারেটর নাও থাকে তাহলে সাধারণ ঘরের তাপমাত্রায়, আমাদের দেশের যা তাপমাত্রা

0: 6 ঘন্টা তো অবশ্যই থাকবে মুখের দুধ। এবার এই যে ছোট ছোট কৌটোগুলো হলো, এই কৌটোগুলো কিন্তু এই যে সময়টা উনি থাকবেন না, এই সময়টাই যে বাড়িতে যিনি ওনা ওই বাচ্চাটা কি দেখবে, তিনি কিন্তু ওখান থেকে চামচ দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন। ফলে এবং যতটা সময় উনি বাড়িতে থাকবেন ততবার কি ততক্ষণ কিন্তু বারবার বারবার ওনাকে খাওয়াতে হবে, যেহেতু তিনি অনেকটা সময় খাওয়াচ্ছেন না, সেই কারণে তার বুকের দুধের পরিমাণ যাতে না কমে যায় সেজন্য যে সময়টুকু উনি থাকবেন সেই সময়টুকু বাচ্চাটিকে কাছে নিয়ে থাকতে হবে এবং বারবার বুকের দুধ খাওয়াতে হবে।
1: এবার ধরুন অনেক ক্ষেত্রে হয় না যে যেখানে তিনি কর্মক্ষেত্রে যাচ্ছেন বাড়ি থেকে অনেকটা দূর, যাতায়াতের একটা সময় থাকে, অনেক ক্ষেত্রে বাচ্চার ঘুমের যে সাইকেলটা থাকে সেক্ষেত্রে কি মা বাচ্চাটিকে জাগিয়ে, হয়তো বাচ্চাটি খুব গভীর ঘুমে ঘুমোচ্ছে, তখন কি মা তাকে সেভাবেই অভ্যেস করাবেন যে প্রত্যেক দিন ওই নির্দিষ্ট সময়ে বাচ্চাটিকে তুলে?
0: নির্দিষ্ট সময়ের কোনো গল্প নেই এর ভেতরে, বাচ্চার খাওয়ার ভেতরে কোনো নির্দিষ্ট
1: না, সকালবেলা যখন যাচ্ছেন
0: তখন বাচ্চাকে, বাচ্চা যদি জেগে থাকে বাচ্চা খাবে, বাচ্চা যদি একদম ঘুমিয়ে থাকে, বাচ্চা শুধু বাচ্চা যদি খিদে পায় বাচ্চা তো ঘুমিয়ে থাকবে না, ফলে বাচ্চাকে যতবার খাওয়ানো হবে বাচ্চা আর মায়ের কাছে নিয়ে গেলে বাচ্চা জেগে যায়, ওটা নিয়ে খুব সমস্যা কিছু হয় না।
1: আরও একটা কথা, অনেক সময় বুকের দুধ অনেকের যে কোনো সময় অনেক সময় ভিজে যায় জামা কাপড়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একটু অসুবিধার সম্মুখীন হতে হয়, এটা কেন হয়?
0: এটা অ্যাকচুয়ালি এটা খুব প্রথম দিকেই হয়, এটা বরের দিকে হয় না, 2 মাস আড়াই মাস পর্যন্ত এই ঘটনা ঘটতে থাকে। সেটা হচ্ছে যখন একদিকের বুককে মা খাওয়ান তখন আরেক দিকের বুক থেকে অটোমেটিক্যালি দুধ পড়তে থাকে, এটা আমাদের শারীরবৃত্তীয় এই যে হরমোনের কথা বলছিলাম সেই হরমোনের জন্যই এটা ঘটতে থাকে। এবং তখনও পর্যন্ত মায়ের শরীর এটা বুঝতে পারেন না যে ঠিক কতটা দুধ হলে বাচ্চার যতটা চাহিদা সব ততটা পূরণ হবে, সেজন্য সে অতিরিক্ত দুধ তৈরি করে। এইটা আস্তে আস্তে 2-2.5 মাস গেলে শরীর বুঝে যায় যে আমার ওর বাচ্চার জন্য মানে মায়ের বাচ্চা মানে মায়ের যে বাচ্চাটি সেই বাচ্চাটির জন্য কতটা দুধ লাগবে, শরীর সেইটুকুই তৈরি করে, তার বাড়তি তৈরি করে না, ফলে তখন আর ভিজে যাওয়ার প্রশ্নটা নেই। প্রথম দিকে এই সমস্যাটা হতে পারে, একটু বেশি বাড়তি দুধ তৈরি হয় ফলে সেই কারণে এটা হতে পারে।
1: আচ্ছা, আর ওই দুধটাকে কি সংরক্ষণ করা দরকার আছে? না, দরকার নেই।
0: তখন তো মানে প্রথম 2-3 মাস তখন মায়ের দুধের মানে পর্যাপ্ত থাকে আর কি, যতটা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণ মা বুকের দুধ তৈরি করেন, ফলে
1: দরকার হয় না সেই মুহূর্তে। হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
2: নমস্কার
0: নমস্কার
2: সরকারি হসপিটালই থাকে, সেই মাতৃদুধ পান করার দায়িত্ব তো নার্সদের থাকে যারা থাকে, তারপর তো মা বাড়িয়েছে তাহলে ওই নিয়ম অনুযায়ী করবে, সেই অ্যাওয়ারনেসটা ওদেরকে দেওয়া হয় কি, আমি এইটাই জানতে চাইছি।
1: আচ্ছা বেশ, শুনতে থাকুন।
0: আমাদের স্বাস্থ্যক্ষেত্রে অনেকগুলো প্রোগ্রাম চলে, তার মধ্যে একটা হচ্ছে মাদার্স অ্যাবসোলিউট অ্যাফেকশন, মা বলে একটা প্রোগ্রাম চলে। সেই প্রোগ্রামের ভেতরে সমস্ত স্তরের স্বাস্থ্যকর্মীদের এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে তারা জন্মের 1 ঘন্টার ভেতরেই মায়ের দুধ খাওয়ানো শুরু করতে পারেন। তো 1 ঘন্টা মানে 59 মিনিটে নয়, মানে যত তাড়াতাড়ি সম্ভব। ফলে এটা এখন সরকারি হাসপাতালগুলোতে বেশিরভাগ জায়গাতেই এই পরিকল্পনাগুলো চালু আছে।
1: অর্থাৎ এই নিয়ে খুব একটা চিন্তার কোনো কারণ নেই, সবাই ঠিক মতো প্রশিক্ষণ প্রাপ্ত আছেন বলেই আমাদের এই সমাজ ব্যবস্থা এবং এত সুন্দরভাবে এগিয়ে চলেছে। নানান অসুবিধা সুবিধা থাকে কিন্তু তার মধ্যেও এত যে সুষ্ঠুভাবে একটা এগিয়ে চলেছি আমরা, সেটা কিন্তু তারা অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত বলেই এগিয়ে চলেছি। আচ্ছা ডাক্তারবাবু, মা যখন স্তনপান করাচ্ছেন তখন কি তার কোনো সাবধানতা অবলম্বন করার দরকার আছে বা কোনো বিশেষ বিষয় কিছু খেয়াল রাখার দরকার আছে?
0: না, একদমই নয়। মা এটা খুব স্বাভাবিক প্রসেস আর কি, মানে আমাদের আমি মাঝে মাঝে খুব মজা করে বলি যে সুন্দরবনের বাঘকে কে বুকের দুধ খাওয়ানো শেখাতে যায়, তো কেউ তো শেখাতে যায় না। এটা মানে আমাদের যে নেচারের মানে প্রকৃতির একটা অদ্ভুত একটা বিষয় যে এটা মানুষ বোধহয় শিখেই আসে, আমরা আসলে ভুলে যাচ্ছি এখন এই সভ্যতার সাথে সাথে অন্য কিছু শিখতে গিয়ে আমাদের যেগুলো মানবিক ব্যাপার সেগুলো ভুলে যাচ্ছি। সেই জন্য আমাদের এই মাতৃদুগ্ধ পান নিয়ে আলোচনা করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, এগুলো হচ্ছে। কোনো সাবধানতার কিছু নেই, মা বাচ্চাকে ধরে ঠিকমতোভাবে ধরবেন, পুরোটা যাতে মা পুরো বাচ্চাটাকে যেন সাপোর্ট দেওয়া যায় সেরকমভাবে ধরবেন, বাচ্চা যতটা শরীরের কাছে আনা যায় ততটা শরীরের কাছে আনবেন এবং মুখটা যেন তার নিপিলের উল্টো দিকে থাকে সেটা খেয়াল রাখবেন, ব্যাস এই এই কটা বিষয়। এবং এটা সব মারা জানেন অলমোস্ট, এবং যারা জানেন না তাদের মা ঠাকুমারা জানেন, বলে এটা নিয়ে খুব সমস্যা নেই কিছু।
1: অর্থাৎ আজকে যিনি আমাদের আছেন, যিনি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন, আলোচনা করছেন, অধ্যাপক চিকিৎসক দীপ্তকান্তি মুখোপাধ্যায়, তিনি এত সুন্দর করে বলছেন এবং এমন একটা কনফিডেন্স যে খুব খুব স্বাভাবিক ব্যাপার। আবার একই সঙ্গে বেশ অস্বাভাবিক যে কথাটা উনি বললেন যে ২৬ দাঁড়িয়েও আমাদের এত এত প্রশ্ন, এত এত বিষয় মানুষকে জানাতে হচ্ছে, কোথাও বোধহয় মাতৃত্বে অনীহা দেখা দিচ্ছে কিংবা নানান ব্যস্ততার কারণে মায়ের থেকে শিশু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এরকম নানান ঘটনা নিশ্চয়ই ঘটছে বা কোথাও ঘটছে, তাই হয়তো আমাদের এত এত সচেতনতার প্রয়োজন হচ্ছে। হ্যালো, হ্যালো, নমস্কার।
3: আমাদের এই ছাঙ্গাপাড়া গ্রামের আমরা সকলে এই অনুষ্ঠানটা শুনছি এবং এই অনুষ্ঠানটা শুনে আমাদের অনেক উপকার লাগছে এবং বেশ ভালো লাগছে। আমি এইটুকু জানার জন্য আমি ফোনটা করেছিলাম।
1: বেশ, আমাদেরও এটা খুব ভালো লাগে যে আপনারা প্রত্যেক বুধবার এই যে 8টা থেকে 8:30 অপেক্ষা করেন এবং রেডিও শোনেন, তার চেয়েও বড় কথা বিশেষজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ চিকিৎসক যারা আসেন তাদের কথায় আপনারা উপকৃত হন, এটুকুই তো আমাদের লক্ষ্য। বলুন, আমরা আর কী পারি? এই যে প্রচেষ্টা, আপনারা সবাই সচেতন হলে হাতে হাত ধরে আমরা সবাই মিলে এগিয়ে যাব। অনেক সময় এমন তো হয় যে ঘটনাটার কথা যেমন এক্ষেত্রেই শুনলাম যে মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, কোনো শারীরিক হয়তো অবস্থার অবনতি হয়েছে, সেক্ষেত্রে কি হবে তার ওই বা এমন কোনো বিষয় কি আছে যে এই এই রোগে আক্রান্ত হলে মায়ের বুকের দুধ শিশুকে দেওয়া যাবে না?
0: হ্যাঁ, সেটা খুব খুব খুব খুব বিরল। যেমন ধরুন মা যদি ক্যান্সারে আক্রান্ত হন, মা যদি ক্যান্সারের কোনো চিকিৎসা নিতে থাকেন, মা যদি এমন কোনো ওষুধ খান যে ওষুধ শিশুর শারীরিক প্রতিক্রিয়া তৈরি করবে, তো এই কতগুলো বিরল কারণ ছাড়া মায়ের দুধ না খাওয়ার কোনো কারণ নেই। এবার হচ্ছে যে কিছু ক্ষেত্রে মা অসুস্থ হয়ে অন্য জায়গায় ভর্তি হয়ে পড়েন, 2-3 দিন থাকেন, এইটা আমাদের সবার কাছে একটা বেশ বড় চ্যালেঞ্জ। যে প্রথম যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই সময় শিশু কি খাবে। তো কোথাও কোথাও ওয়েট নার্সিং, ধাত্রী মায়ের কথা বলা হয়, কিন্তু সেটা আজকের দিনে অনেক কিছু নিয়ম মেনে এগুলো দেখতে হয় যে যে যিনি মা খাওয়াবেন তাঁর কি এই রোগগুলো আছে কিনা সেটা দেখে নিতে হবে, বাচ্চা যে বাচ্চাটি জন্মেছে তার মায়ের কি কি রোগ আছে সেগুলো দেখে নিতে হবে। ফলে এটার ভেদ পিছনে অনেকগুলো আইনগত জটিলতা আছে, ফলে সেক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা মিল্কের ওপরে অনেক সময় নির্ভর করতে হয়, দুর্ভাগ্যের হলেও কিছু ক্ষেত্রে মা যদি খানিকটা কনসাস থাকেন সেক্ষেত্রে মায়ের দুধ গেলে বাচ্চাকে খাওয়ানো যেতে পারে। কিন্তু যেহেতু মা বাচ্চাকে কোলে নেননি, বাচ্চাকে দেখেননি, বাচ্চার গন্ধ পাননি, ফলে মায়ের দুধ তৈরি হওয়াটাও নিয়ে একটা সমস্যা হয়। এটা গেল ওই সময়ের সমস্যা। কিন্তু মা যখন ওখান থেকে বেরিয়ে আসবেন তখন তো মায়ের যে দুধ তৈরি হওয়ার যে যে শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া সেটা তো খানিকটা ব্যাহত হয়ে যায়, ফলে সেই সময়ে আমাদের স্বাস্থ্যকর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। মায়ের ভেতরে যে মায়ের যে একটা কনফিডেন্স সেটাকে তৈরি করতে হয়, মাকে বারবার বলতে হয় যে তুমি পারবে, তুমিই পারবে একমাত্র,
1: এবং বাচ্চাকে বারবার আশা দিদিদের ভূমিকা,
0: আশা দিদি সমস্ত স্বাস্থ্যকর্মীদের এখানে ভূমিকা আছে, যে মাকে বোঝাতে হবে যে মাই একমাত্র পারেন মা বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে, আর কেউ পারে না পৃথিবীতে। ফলে এইটা বারবার বুকের দুধ খাওয়ালে যে বাকি মা বাচ্চা যতবার বুকের দুধ টানবে তত বুকের দুধ তৈরি হওয়ার প্রবণতা বাড়বে, তত বুকের দুধ তৈরি হবে। ফলে এটা এটাও সম্ভব সম্ভব এবং এমনও হয়েছে যে দু তিন মাস মা বুকের দুধ খাওয়াননি, তারপরেও সেই মা বুকের দুধ খাওয়াতে শুরু করতে পেরেছেন। এটাকে আমরা বলি, আমাদের ভাষায় বলি রিল্যাক্টেশন, এটাও সম্ভব। ফলে এগুলো সম্ভব, এখন আজকের দিনে এগুলো কোনোটাই অসম্ভব নয়, কিন্তু এগুলোর জন্য আমাদের স্বাস্থ্যকর্মীদের দিক থেকে একটুখানি বাড়তি উদ্যোগ লাগবে।
1: এই যে চিরন্তন বন্ধন।

0: বারবার বলছেন উনি যে কোনো বিকল্প নেই, কেউ তৈরি করতে পারে না, এই চিরন্তন বন্ধন আরও সুদৃঢ় হোক, এবং এই আশা নিয়েই আমাদের অনুষ্ঠান একদম শেষ, বলা যায় শেষ মুহূর্তে আপনাকে যদি বলা হয় একটা কি দুটো লাইন মায়েদের জন্য, আমার শ্রোতা বন্ধুদের জন্য বলবেন, তাহলে আপনি কি বলবেন?
1: একটাই কথা বলবো যে মায়ের দুধের কোনো বিকল্প নেই, এবং একমাত্র মাই পারেন বাচ্চাকে মায়ের দুধ খাওয়াতে, ফলে সেটা চালু রাখতে হবে।
0: সবাই ভালো থাকুন, মা ভালো থাকুক, প্রতিটি শিশু ভালো থাকুক। এতক্ষণ আপনারা শুনছিলেন আশার কথা। আজকে অতিথি হয়ে যিনি উপস্থিত আছেন আমাদের স্টুডিওতে, কলেজ অব মেডিসিন সাগর দত্ত হাসপাতালে জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক চিকিৎসক দীপ্তকান্তি মুখোপাধ্যায়। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শিলিগুড়ি, শান্তিনিকেতন, FM গোল্ড, মৈত্রী, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। আপনাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের শ্রোতা বন্ধুদের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। খুব ভালো থাকবেন, কথা হবে আগামীতেও।
1: নমস্কার,
0: আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়।

শুনলেন আশার কথা, অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: 100.1 FM Gold-এ বিশ্বজিৎ এবং মনীষার সঙ্গে রয়েছেন আপনারা। এখন শুনবেন গান।

চান, এসো করো স্নান নবধারা জলে বলবে কে আর, রিয়েল এস্টেট শুনে কি কখনো মেঘমাল্লার।

কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
2: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের? এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
3: 100.1 FM Gold সঙ্গে স্পেশালিস্ট নিয়ে বিশ্বজিৎ আর মনীষা। জানেন তো, আমরা যখন এই অনুষ্ঠানটা করি প্রত্যেক দিন একজন করে অতিথি আসেন আমাদের সঙ্গে, তারা অবশ্যই আমাদের থেকে অনেক অনেক বেশি জানেন, এবং তাদের এই এক্সপার্টিস, তাদের এই জানাটা যেটা নিয়ে তারা কাজ করেন, নতুন নতুন তথ্য দেন আমাদের, আপনাদেরও সেগুলো আমরা পৌঁছে দিই আপনাদের কাছে। কারণ অনুষ্ঠানটায় বিশ্বজিৎ আর মনীষা থাকলেও শুধু বিশ্বজিৎ আর মনীষার অনুষ্ঠান নয়, আপনাদের অনুষ্ঠান। আপনারা সরাসরি আসতে পারেন আমাদের কাছে 2248 8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903052 এই নাম্বারে।
4: এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করতে পারেন, আর এছাড়া আমাদের একই সঙ্গে লাইভ চলছে, আপনি জানেন ফেসবুক লাইভ চলছে 100.1 FM Gold, এবং তার সঙ্গে আকাশবাণী কলকাতা, এই দুটি চ্যানেলে একসঙ্গে ফেসবুকে লাইভ চলছে, সেখানে এসেও যোগ দিতে পারেন আমাদের সঙ্গে। কার সঙ্গে যোগ দেবেন? আমরা তো বাঙালি, আমরা সবসময় বলি যে আমরা বাংলা ভাষাকে নিয়ে গর্ববোধ করি, কিন্তু আমাদের দুঃখিনী বর্ণমালা, তার কথা আমরা কজন ভাবি, বাংলার প্রকৃতির কথা আমরা কজন ভাবি। আজ এমন একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন যিনি বাংলা বর্ণমালা এবং বাংলার প্রকৃতি এই নিয়ে নিরন্তর কাজ করছেন। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতি বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় বের করে আমাদের দেওয়ার জন্য।
5: আপনাদেরও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য।
4: আপনি পেশায় শিক্ষক এবং অবশ্যই বিভিন্ন কর্মশালা করেন বাংলা বর্ণমালা নিয়ে। বাংলা বর্ণমালা শিখতে বাঙালি কতটা আগ্রহী?
5: এই প্রশ্নটা এখন খুবই প্রাসঙ্গিক। আমাদের প্রথম ভাষা কি বাংলা? যে বাচ্চাটি স্কুলে যাচ্ছে, না উত্তর যদি আসে তাহলে দ্বিতীয় ভাষা কি বাংলা? সেটাও হয়তো না আসবে উত্তর। তৃতীয় ভাষা কি বাংলা? সেখানেও কিন্তু আমরা না শুনি এখন। তো বাড়িতে কি বাংলা বলা হয়? এটিও কিন্তু আমাদের কাছে একটি সমস্যা। তবু আমরা যদি গ্রামের দিকে যাই, দেখব সেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম বাংলা। সুতরাং বাংলা ছাড়া তাদের চলারও কোনো উপায় নেই। সুতরাং বাংলা চলছে, চলবে, আপনি যতই অবহেলা করুন, এক গোষ্ঠী মানুষ তারা বাংলা ভাষা

0: কিন্তু ভালোবেসে এগিয়েই যাবে।
1: ঠিক তেমন আপনিও বাংলা ভাষাকে ভালোবেসেছেন, কিন্তু কেন বর্ণমালার সঙ্গে প্রকৃতিকে যোগ করলেন বলুন তো?
0: স্যার, দুটি গুরুগম্ভীর বিষয়, বর্ণমালা এবং প্রকৃতি। তো দেখুন, ছোটবেলা থেকে আমরা এই বর্ণমালা আমাদের মাস্টারমশাই শিখিয়েছেন, আমার মা বাবা শিখিয়েছেন, শিখতে শিখতে শিখতে অনেক প্রশ্ন জেগেছিল মাথায়। আমরা মাস্টারমশাইকে জিজ্ঞাসা করতে হয়তো বা সাহস পাইনি, বা কখনো কখনো প্রশ্ন করে উত্তরও পেয়েছি, যেটা বুঝে যেটা পেয়েছি সেটা আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, আমি বুঝিনি। তো এটা করতে গিয়ে দেখলাম যে আমাদের অনেক কিছু ঘাটতি থেকে গেছে, এবং শেষ দিকে কি হতো, ক্লাসে গিয়ে ওই ব্যাকরণ জিনিসটাকে আমরা এড়িয়ে যেতাম, আমরা ঘুমাতাম, আমাদের ঘুম পেত, আমরা এড়িয়ে যেতে চাইতাম। এবার প্রশ্ন হচ্ছে, আমি কি একা এই এড়িয়ে যাই? আমি দেখলাম না, আমাদের চারিপাশে যারা রয়েছে বেশিরভাগ মানুষই এই বর্ণমালাটাকে নিয়ে কিছু প্রশ্ন বয়ে নিয়ে চলেছেন। তো এবং দেখা যাবে কি, তাদের প্রশ্ন আমার প্রশ্ন এক, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই এই বর্ণমালা নিয়ে আলোচনা। এবার কথা হচ্ছে প্রকৃতি কি করে এলো এর সঙ্গে, যেহেতু বর্ণমালা ধ্বনিতত্ত্ব ধ্বনিবিজ্ঞান জিনিসটা কঠিন
1: না, প্রকৃতির কথা আমরা শুনবো, তবে তার আগে আমরা যেহেতু বলেছিলাম যে আমাদের আলোচনার মাঝে যারা লিসনার রয়েছেন তারা আসবেন, ইতিমধ্যে একজন এসেছেন, আগে তার সঙ্গে কথা বলি। হ্যালো,
2: না ছিলেন তিনি কোনো,
1: হ্যাঁ বলুন, প্রকৃতি কি করে এলো?
0: আচ্ছা, বিষয়টা হচ্ছে যে বর্ণমালা যেহেতু একটু গুরুগম্ভীর বিষয় তুলনামূলকভাবে, লোকে বারবার বেশি করে বললে শুনতে চাইবেন না। হ্যাঁ, তখন কি হলো যে মাঝে মাঝে প্রকৃতিটাকে তুলে ধরি। এবার প্রকৃতিতে কি হয়, বেশ মজার মজার জিনিস থাকে, যেমন ধরুন মাকাল ফল, হ্যাঁ দেখতে ভারী চমৎকার। তো এই ফলটি আমরা আমাদের প্রবাদে ব্যবহার করি, মাকাল ফল, যার দেখতে সুন্দর কিন্তু যার গুণ নেই তাকে বলি মাকাল ফল। বাস্তবে যে মাকাল নামে একটি ফল রয়েছে সেটি যদি মানুষের সামনে তুলে ধরা হয় খুবই মজার লাগে। এরকম মজার জিনিস দেখাতে দেখাতে আমার উদ্দেশ্য বর্ণমালা, বর্ণমালাটাকেই মানুষের সামনে তুলে ধরা, এটাকে এইভাবেই চলছে।
1: বর্ণমালা নিয়ে কেন কাজ করলেন বা বর্ণমালার প্রতি আসক্তি কি করে জন্মালো সেটা শুনবো, তবে তার আগে আরো একবার দেখবো কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো,
2: হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার,
3: এখানে আছে কি অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
2: বলুন।
3: আমি তিনটি বিষয়ে একটু জানতে চাইছি। প্রথমত হচ্ছে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমশ শক্তিশালী হচ্ছে, আমরা লক্ষ্য করি জিবোর্ড দেশি বাংলা নানা রকম ব্যবস্থা এসছে, এই ক্ষেত্রে বাংলা বর্ণমালা কতখানি প্রাসঙ্গিক, মানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলা বর্ণমালা কতখানি প্রাসঙ্গিক। আর আমার দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে যে বাংলা ব্রেল লিখতে গিয়ে আমরা দেখেছি বাংলা ব্রেল বাংলা বর্ণমালার যে সঠিকভাবে যে আমরা ব্যবহার করতে পারছি তা কিন্তু নয়, সেই দিকটার ব্যাপারে কতটা কি চিন্তা ভাবনা করা হচ্ছে যাতে বাংলা ব্রেল কেও বাংলা বর্ণমালার উপযোগী করে নেওয়া যায়, এই ব্যাপারে কতটা কি চিন্তা ভাবনা হচ্ছে যদি একটু বলেন। আর তৃতীয় যেটা আমার জিজ্ঞাসা সেটা হচ্ছে যে এই বাংলা বর্ণমালার এখন পর্যন্ত কি কি সংস্কার হয়েছে। নমস্কার।
1: তিনটি প্রশ্ন এসছে, প্রথম প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার যুগে এই বর্ণমালা কতটা বাংলা বর্ণমালা নিয়ে কি কাজ হয়েছে কতটা প্রাসঙ্গিক,
2: আগে এটা শুনিনি।
1: ব্রেইলের ক্ষেত্রে, ব্রেইল যারা দৃষ্টিহীন তাদের ক্ষেত্রে বাংলা বর্ণমালা কিভাবে কাজ করবে, আর একেবারে শেষ হচ্ছে যে বাংলা বর্ণমালার কি কি সংস্কার হয়েছে।
2: একটা একটা করে আসি, প্রথম এআই এর যুগে বর্ণমালা কিভাবে কাজ করছে বা আদৌ এর কতটা ভ্যালিড এআই এর যুগে।
0: আমি কিন্তু বাংলা হরপেও এআই এর কাছে জিজ্ঞাসা করে আমার উত্তর পেতে পারি, আমি কিন্তু এআই এর কাছে এইভাবেই চাই, আমাকে কিন্তু এআই বাংলায় লিখে দেয়, সুতরাং অপ্রাসঙ্গিক তো বলতে পারি না। আপনি ইংরেজি হরপেও লিখতে পারবেন, রোমান হরপেও লিখতে পারবেন, বাংলাতেও লিখতে পারবেন, যেভাবে লিখবেন সেভাবে এআই উত্তর দেবে। সুতরাং আমি তো মনে করি এখানে বাংলা আজও প্রাসঙ্গিক, আগামীতেও প্রাসঙ্গিক থাকবে। হ্যাঁ, এবার ব্রেইলের ব্যাপারটা আমার অবগত নেই, আমি ও বিষয়টা কোনো উত্তর দিতে পারছি না। এবার বাংলা সংস্কারের কথা উনি বলেছেন, বর্ণমালা সংস্কার। দেখুন, আমরা যে বইগুলো বাজারে পাই বর্ণমালা যেখানে প্রিন্টেড রয়েছে সেখানে পাই 1778 সাল,

0: লেট সাহেবের লিখেছিলেন এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। সেখানে আমরা বর্ণমালা কী পেয়েছিলাম, 34টি ব্যঞ্জন পেয়েছিলাম, 16খানা স্বরবর্ণ পেয়েছিলাম। তারপর কী পেলাম, তারপর পেলাম উইলিয়াম কেরি 1801, তিনি লিখেছিলেন এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, সেখানেও কিন্তু পেলাম 34 আর 16, 50খানা আমাদের বর্ণ। তারপরে 1833 আমাদের গৌড়ীয় ব্যাকরণ এলো, সেখানেও কিন্তু 16, 34, মোট 50টি। এবার তারপরে একেবারে আমরা বলতে পারি বিদ্যাসাগরের আগে শিশু শিক্ষা মদনমোহন তর্কালঙ্কার, সেখানেও কিন্তু 16, 34। সংস্কার প্রথম এলো কোথায়, বিদ্যাসাগরের হাত ধরে 1855। এখানে বিদ্যাসাগর মহাশয় এসে কিছু অপ্রয়োজনীয় বর্ণ বাদ দিলেন, যেমন কি দীর্ঘ লিটাকে তিনি বাদ দিয়েছিলেন, দীর্ঘ রিটিকে তিনি বাদ দিয়েছিলেন, অং আর অহ নামক যে স্বরবর্ণের শেষে যে দুটি বর্ণ ছিল সেই দুটি বর্ণকে অনুসার এবং বিসর্গ নামে ব্যঞ্জন বর্ণের তালিকায় স্থান দিয়েছিলেন। এত যাবৎ কী ছিল ব্যঞ্জন বর্ণের তালিকায়, ক্ষীয় নামক বর্ণে ছিল একেবারে শেষে, সেটিকে বিদ্যাসাগর মহাশয় বাদ দিলেন। আর বিদ্যাসাগর মহাশয় কিছু সংযোজন করেছিলেন, ড ছিল আগে, ডয় নিচে একটি বিন্দু দিয়ে তিনি র নামক একটি বর্ণ সংযোজন করলেন, ঢ ছিল, ঢয়ের নিচে একটি বিন্দু দিয়ে ঢ নামক বর্ণটিকে সংযোজন করেছিলেন, অন্তস্থ জ ছিল, তার নিচে একটি ফুটকি দিয়ে অন্তস্থ অ নামক একটি বর্ণ বিদ্যাসাগর মহাশয় সংযোজন করলেন, আরও একটি বর্ণ খণ্ডত, চন্দ্রবিন্দু, এই বর্ণগুলি কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরে এলো। এবার 1855 বর্তমানে, তার আগে একটু চলে যাই 1930 সহজ পাঠ, রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কী করলেন, লি নামক বর্ণটিকে বাদ দিয়ে ফেললেন যেটি বিদ্যাসাগরে ছিল। বর্তমানে কি দেখতে পাচ্ছি, অন্তস্থ ব নেই, অর্থাৎ বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের সঙ্গে যদি বর্তমান সরকারি পাঠ্যপুস্তকগুলো দেখি তফাৎ রয়েছে শুধুমাত্র লি নামক বর্ণটি নেই, আর অন্তস্থ ব অর্থাৎ ওই অন্তস্থ জ র ল তারপরে যে বটি ওই বটি বাদ দেওয়া হয়েছে, এই হচ্ছে আমাদের সংস্কার।
1: বেশ, এখানে একটা প্রশ্ন না করে পাচ্ছি না, ফোনে লিসনার আছেন, তার প্রশ্ন আগে শুনে নেব, কে আছেন দেখব।
2: হ্যালো,
3: নমস্কার, আমি হাওড়ার কোনা থেকে কুনাল চ্যাটার্জি বলছি।
1: বলুন
2: বলুন।
3: হ্যাঁ, বিশ্বযোদ্ধা এবং মনীষাদী দুজনকেই আমার প্রণাম, এবং যদিও মহাশয়কেও আমার প্রণাম। তো প্রশ্ন হচ্ছে যে আমরা রেডিওতে একটা জিনিস শুনে থাকি প্রতিদিন সকালবেলা অধিবেশন যখন শুরু হয়, যে খ্রিস্টাব্দ বঙ্গাব্দ শতাব্দ, এই শতাব্দ বা বঙ্গাব্দটা আমরা মোটামুটি জানি, শতাব্দের ব্যাপারটা অনেকেই জানে না, এটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। আর একটা জিনিস, আমরা অনেকে ইংরেজিতে গুড মর্নিং বলতে ভালোবাসি কিন্তু সুপ্রভাত কেউ বলি না, আমরা মর্নিং ওয়াক বলতে ভালোবাসি বা প্রাতঃভ্রমণ কেউ বলি না, এখন কি বাংলা ভাষাটা বাঙালিদের থেকে হারিয়ে যাচ্ছে, এটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কি কি করা উচিত, এই দুটোই আমার প্রশ্ন ছিল।
1: বেশ, শতাব্দ এর অর্থ তিনি জানতে চেয়েছেন, আর বাংলা ভাষা কি বাঙালিদের থেকে কম ব্যবহারের জন্য হারিয়ে যাচ্ছে।
0: আমরা বর্তমানে খ্রিস্টাব্দ আর বঙ্গাব্দ এই দুটি তো ব্যবহার করি, শকাব্দ
1: শতাব্দ বলেছেন,
0: শতাব্দ 100 বছরের সমষ্টিকে বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, আমাদের কিন্তু মূল আলোচনার বিষয় হচ্ছে বাংলা বর্ণমালা। যাই হোক, ভদ্রলোক বলেছেন যে
1: প্রাসঙ্গিক, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে বাঙালি কি কম ব্যবহারের জন্য,
0: অবশ্যই হ্যাঁ, উনি ভদ্রলোক যে প্রসঙ্গটা উল্লেখ করেছেন, আমরা কিন্তু কম ব্যবহার করছি, আমরা মাঝে মাঝেই অপ্রয়োজনীয় কিছু ইংরেজি শব্দ মাঝখানে এনে ফেলছি। এবার আপনি বলতে পারেন না এটা যুগের প্রয়োজনে আমাদের এসে যায়, আমরা সেটাও কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা বাংলা ভাষাকে আন্তরিকভাবে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা ওগুলো শুনলে তাদের কানে বাজে, তাদের শ্রদ্ধা জানিয়েই আমাদের বলতে হবে, কি বলুন তো, যুগ বদলাচ্ছে, হ্যাঁ, এইগুলো এসে যাবে, এইভাবেই ভাষা এগিয়ে যাবে। আমরা তো অনেক শব্দ, বিদেশি শব্দ বাংলায় নিয়ে ফেলেছি, হ্যাঁ, তবে গুড মর্নিং না বলে সুপ্রভাত বললে বেশি মিষ্টি শোনায় আমারও।
2: এবারে প্রশ্নে যাই, আমি আপনি বিভিন্ন বিদ্যাসাগরের কথা বলছিলেন, যখন বিভিন্ন বর্ণ নতুন করে বিদ্যাসাগর যেগুলো নিয়ে এলো, নতুন নতুন বর্ণ আমরা পেলাম, কিন্তু একই সঙ্গে আমরা দেখলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বর্ণ হচ্ছে চন্দ্রবিন্দু। এই চন্দ্রবিন্দুর উচ্চারণ যদি আমি না করি তাহলে কি অর্থ বদলে যাবে, কেন চন্দ্রবিন্দুর উচ্চারণ করব?
0: আমি আজ খুব বৃষ্টি হয়েছে, আমি গ্রামের ছেলে, ওখানে কাদা হয়, আমি চন্দ্রবিন্দু ব্যবহার করলাম না, কিন্তু যখনই বলবো আমার মেয়েটি কাঁদছে, কাদা, তখন কিন্তু আমাকে চন্দ্রবিন্দু লাগিয়ে বলতে হবে, অর্থাৎ কয়াকার দয়াকার কাদা মানে জল মাটি মিশে যেটা তৈরি হয়, আবার

0: সেখানে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। হ্যাঁ, এ তো তফাৎ রয়েছে, আমাদের ব্যবহার করতেই হবে, এর বিকল্প নেই, চন্দ্রবিন্দু নিয়েই চলতে হবে আমাদের।
1: চন্দ্রবিন্দুর উচ্চারণ করাটা বেশ কঠিন।
0: অবশ্যই,
1: তাহলে সেইটা সহজ করে উচ্চারণ করব কি করে চন্দ্রবিন্দু?
0: স্যার, এই জায়গায় তিনটি কথা বলার আছে। দেখুন, আমাদের পূর্ব দিকে যদি আমরা যাই তাহলে আমরা কি পাবো বলুন তো? চন্দ্রবিন্দুর উচ্চারণ আমরা শুনতে পাই না, ঠিক আছে? কলকাতার দিকে কিছু জায়গায় দেখবেন, কিছু জায়গায় চন্দ্রবিন্দুর প্রয়োজন নেই, সেগুলোই চন্দ্রবিন্দু লাগানো হচ্ছে। আবার আপনি যদি পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে যান, সেখানে দেখতে পারবেন চন্দ্রবিন্দু একটু বেশি লাগানো হচ্ছে। তো আপনি যেটা বললেন যে যেটা কম যেখানে লাগানো হচ্ছে সেখানে আমরা কিভাবে লাগাবো, তাই তো?
1: উচ্চারণ করবো কি?
0: এটি খুব চমৎকার একটি বিষয়, এবং এটা যারা চন্দ্রবিন্দুর উচ্চারণ করতে পারেন না তাদের কিন্তু বোঝানো খুব মুশকিল যে আপনি চন্দ্রবিন্দুর উচ্চারণ করছেন না। তাহলে একটি সহজ পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজে একবার বলেই কিন্তু ভদ্রলোক বুঝতে পারবেন এবং উনি অনুমান করতে পারবেন আমি কিভাবে সমাধান খুঁজব। ব্যাপারটি হচ্ছে, আমাদের মনে রাখতে হবে আমাদের যে ভৌতিক গল্পগুলো বলা হয় সেখানে ভূতেরা কথা বলে, রাক্ষস খক্ষসেরা কথা বলে। রাক্ষস খক্ষস এবং ভূতের যে আওয়াজ সেটাই হচ্ছে নাকিস্বর। আমি দুটো তফাৎ, যে ভদ্রলোক চন্দ্রবিন্দুর উচ্চারণ করতে পারে না তাকে যদি এভাবে বলি, দেখুন আমি একটি বাক্য দুভাবে বলছি, হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও। একই কথা চন্দ্রবিন্দু বাদ দিয়ে বললাম, হাউ মাউ খাও মানুষের গন্ধ পাও। ওই ভদ্রলোক কিন্তু বুঝতে পারলেন পরিষ্কারভাবে যে প্রথমে ভূতের সুরে আমি যেটা বললাম সেখানে চন্দ্রবিন্দু লাগানো হয়েছে। তাহলে চন্দ্রবিন্দু বাদ দিয়ে চন্দ্রকে বলো চাঁদ চাঁদ। আচ্ছা, এবার ভূতের মতো করে বলো চাঁদ চাঁদ। হয়তো একটু বেশি লাগবে, চন্দ্রবিন্দুটা লাগুক না, মানে ভদ্রলোককে বোঝানো বোঝাতে গেলেই উনি চেষ্টা করে করে করে করে এটা সমাধান হয়ে যাবে।
1: মানে ভূত ছাড়া আমাদের কাছে চন্দ্রবিন্দুর অস্তিত্ব নেই?
0: না, ভূত ছাড়া কিন্তু চন্দ্রবিন্দুকে বোঝানো কিন্তু আমার মতে, আমি যতটুকু স্টাডি করেছি, কঠিন। এই পদ্ধতিটা কিন্তু দিদি খুব মজার।
2: আরেকটা প্রশ্ন করব, এখন যে আমাদের অভিধান বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাই যে প্রত্যেক বছর আমরা নতুন করে একটা প্রস্তাবিত অভিধান পাই, যে অভিধানে প্রচুর বানান পাল্টে যায়। যেমন আমরা ইতিমধ্যেই জানি শ্রেণী বানান হর্ষইকার হয়ে গিয়েছে, আমরা ইতিমধ্যেই জানি যে আমরা যদি আগামীকাল লিখি, জুড়ে লিখলে হর্ষইকাল, যদি ভেঙে লিখি তবেই আগামী, স্পেস কাল, তখন দীর্ঘইকার। আমরা জানি যে গুণীজন হর্ষইকার, শুধু গুণী দীর্ঘইকার, কর্মী সভা হর্ষইকার, শুধু কর্মী দীর্ঘইকার। এই যে বানান প্রত্যেক বছর বদলে যাচ্ছে, এর নেপথ্যে কারণ কি? এটা কি শুধুই ব্যাকরণ, নাকি এখানে ফলিত ব্যাকরণ ছাড়াও মানুষের ব্যবহারের সুবিধে দেখা হচ্ছে? যদি দেখা হয় সেটা কি ঠিক
0: দিদি?
2: কি ভাষার ব্যাকরণ আক্রান্ত হচ্ছে না?
0: আপনার প্রশ্নটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, অনেক বিস্তৃত। আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। হ্যাঁ, আপনি যে উদাহরণগুলো দিলেন সেখানে আপনি এক শ্রেণীতে রেখেছেন শ্রেণী বানান, আর বাকি যেগুলো দিলেন মন্ত্রিসভা আগামীকাল ওগুলো আলাদা শ্রেণী। আমি দুটি ভাগে ভাগ করে নিলাম, শ্রেণী উল্লেখ করেছেন, আমি শ্রেণী শব্দটা নিয়ে আগে বলি। 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান সংস্কার হয়েছিল, সেখানে দুটি বানান ছিল, শ্রেণী বানান হ্রস্বইকার দিয়েও লেখা যাবে, শ্রেণী বানান দীর্ঘই ইকার দিয়েও লেখা যাবে। অর্থাৎ 1936 সালের আগে পরে যতগুলো অভিধান আপনি পাবেন সেখানে কিন্তু পাবেন শ্রেণী বানান দুটোই শুদ্ধ। হ্যাঁ, এবার আমাদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এলো। এই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি,
1: একটা কথা বলবো?
0: হ্যাঁ স্যার।
1: একাডেমি না একাডেমি?
0: পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, আ কয়াকার দয়াকার ময়ের হস্য ইকার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, ঢাকা বাংলা একাডেমি, ওরা লেখে একাডেমি, আমাদের এখানে লেখে একাডেমি,
2: আর দিল্লি সাহিত্য একাডেমি।
0: হ্যাঁ, একাডেমি।
2: হ্যাঁ বলুন, যেটা বলুন।
0: এবার বিষয়টা হচ্ছে, এই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি এসে বলল কি, আচ্ছা একটিই তো শব্দ, দুটিই তো শুদ্ধ, যেহেতু ওটা তৎসম শব্দ, হ্রস্বইকার দিয়ে লেখেন দীর্ঘইকার দিয়ে লেখেন দুটিই শুদ্ধ, তাহলে তো আমি একটিই নিতে পারি, দুটি কেন আমার বাচ্চাদের শেখাবো?
2: একটা বর্জিত হয়ে গেল।
0: এবার তাহলে তো আমাদের ভার কমে গেল, অভিধানের ভারটাও কমে গেল। হ্যাঁ, সেই জন্য এবার ব্যাপারটা হচ্ছে, আমরা হর্ষইকারটা নিলাম কেন? হ্যাঁ, দীর্ঘইকার।

0: একটা কেন বর্জন করলাম, ওটা তো বেশি লোকে জানতো। আসলে অভিধানে, পুরনো অভিধানে আপনি পাবেন দীর্ঘইকাটা প্রথমে লেখা ছিল, কিন্তু হ্রস্বইকার দিয়েও কিন্তু ছিল, এটা পরে। এবার কি হলো, যেহেতু আমাদের উচ্চারণ প্রবণতা হ্রস্বইয়ের দিকে, হ্রস্ব মানে কি বলতে চাইছি, হিন্দি বলুন সংস্কৃত বলুন, সেখানে হ্রস্ব দীর্ঘ উচ্চারণ আলাদা, হ্রস্বই ছোট্ট করে বলে, দীর্ঘই বড় করে বলে। বাংলায় কিন্তু হ্রস্ব দীর্ঘ নেই, বাংলা উচ্চারণ হ্রস্ব ছোট। তাহলে বাংলা উচ্চারণ প্রবণতা যেই দিকে, হ্রস্বের দিকে, দুটিই শুদ্ধ। আমি একটি নিলাম শ্রেণী বানান, এখন হ্রস্বইকার দিয়ে লেখা হচ্ছে। এবার দ্বিতীয় প্রশ্ন আপনার, আগামীকাল বানান, একই গোত্রে পড়ে। ব্যাপারটা হচ্ছে গুণী যখন লিখব তখন দীর্ঘইকার দেব, আর গুণীজন যখন লিখব হ্রস্বইকার দেব। এটাও কিন্তু ওই 1936 সাল কলকাতা বিশ্ববিদ্যালয় ও পর্যন্ত কিন্তু ওই দুটিই কিন্তু শুদ্ধ, বুঝতে পেরেছেন? এবার কি হলো, এই আমাদের আবার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির কথা এসে যাচ্ছে। এ দুটি যখন, দুটি শুদ্ধ বা বলি কি করে, এবার দেখুন এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, গুণী যে জন, গুণীজন। এবার কি হচ্ছে, গুণীজন, গুণী বলে তো আলাদা একটি শব্দ রয়েছে, জন বলে আলাদা একটি শব্দ রয়েছে, সমাসবদ্ধ হয়ে গেল, গুণীজন হয়ে গেল, তাহলে বদলে দিতে যাব কেন? আমরা দুটি শব্দের সঙ্গে আলাদাভাবে ব্যবহার করি, তাহলে গুণীজন বানানটা এখন যদি আপনি দীর্ঘইকার দিয়ে লেখেন ভুল নেই, আপনি লিখতে পারেন। আগামীকাল বানান দীর্ঘইকার দিয়ে লিখলেও বর্তমান বানান বিধি অনুসারে কিন্তু ভুল নেই।
1: এই মুহূর্তে লিখি না,
0: না আপনি লেখেন না, কিন্তু পত্রপত্রিকায় পাবেন, দুটোই পাবেন।
1: পত্রপত্রিকাতে সবসময় আগামীকাল যদি স্পেস হয় তখনই সেটা আগামী স্পেস কাল।
0: আমি আপনার সঙ্গে সহমত নই,
1: আমি কিন্তু একেবারেই ফলিত খবরের কাগজের ভাষা এবং বানান আপনাকে বলছি, এবং পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর সমস্ত কাগজে এই রুলই ফলো করা হয়।
0: আমি আপনার সঙ্গে, আমি আধুনিক বাংলা
1: অভিধানেও তাই
0: না দিদি,
1: সংসদ অভিধান আমাদের যেহেতু পেশাসূত্রে রোজ ব্যবহার করতে হয় এবং রোজ এই শব্দগুলো
0: শুনুন না, ব্যাপারটা কি আমি বলছি, যখন প্রত্যয় যুক্ত হয় কোনো শব্দের সঙ্গে তখন দীর্ঘইটা হ্রস্বই হয়ে যায়, কিন্তু সমাসবদ্ধ হলে, এখন আপনি যে বানানটা আগামীতে লেখেন আগামীকালেও সেইটা লিখতে পারবেন,
1: হয়তো পারবো, কিন্তু সেটা খবরের কাগজের নিয়ম। এবং কি লিখবেন, কেন লিখবেন, আমরা যদি আবার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণ নিই, কি লিখবেন কেন লিখবেন, তাতেও কিন্তু এই মানে একটা অদ্ভুত জটিল কারণ বলা হয়েছে।
0: আপনি একটা দিকের কথা বললেন, আপনি কোন কথাটা বললেন, আপনি আনন্দবাজার গোষ্ঠীর কথা বললেন।
1: না, শুধু আনন্দবাজার গোষ্ঠী না, আমি পশ্চিমবঙ্গের সমস্ত খবরের কাগজের কথা বলছি।
0: না, আপনি একজন লেখকের নাম বলেছেন, সেই
1: লেখক, তিনি তো এই বইটা আনন্দবাজার গোষ্ঠীর জন্য লেখেননি।
0: যাই হোক, আমার কথা হচ্ছে কি, আমাদের বানান কয়েকটি সংস্থা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, ঢাকা বাংলা একাডেমি, আরও অনেক সাহিত্য সংসদ, আপনি যদি বিশ্বভারতীতে যান সেখানেও সামান্য কিছু তফাত রয়েছে, কিছু কিছু তফাত রয়েছে দিদি। হ্যাঁ,
2: এই মুহূর্তে আমাদের সঙ্গে লিসনার রয়েছেন সরাসরি যাবতার কাছে। হ্যালো, না নেই, তবে এই আপনি যখন বানানের কথা বলছেন সঙ্গে সঙ্গে উচ্চারণের প্রসঙ্গ আসে। প্রচুর মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি স্বয়ের উচ্চারণ পারে না। এটাও শুনেছি আমরা, সামবাজারে শশীবাবু সকালবেলা সাইকেল চেলে শশা কিনতে যান। তাহলে এই যে আসলে স্বগুলো বদলে যাচ্ছে উচ্চারণের সময়, সঠিক উচ্চারণ করব কি করে, আর কটা স্ব আছে, এই স্বয়ের ব্যবহার কি আলাদা আলাদা?
0: আপনি যদি স্বয়ের কথা বলেন, আমরা এখানে দুটি সমস্যা দেখব। একটা হচ্ছে হওয়ার কথা তালব স্বয়ের উচ্চারণ করছেন দন্ত স্বয়ের উচ্চারণ, আরেকটি জায়গা দেখব হওয়ার কথা দন্ত স্ব বলছেন তিনি তালব স্ব, এই দু ধরনের হতে পারে। তো আমরা সাইকেল বলতেও শুনেছি, সাইকেল বলতেও শুনেছি, সিগারেট বলতেও শুনি, আবার সিগারেট বলতেও শুনি। তো আমাদের এখানে বুঝে নেওয়া প্রয়োজন আমরা কোনটা বলবো কোনটা বলবো না, অর্থাৎ বাংলা রীতিটা কি আগে বুঝে নেওয়া প্রয়োজন। আমাদের বাংলায় যতগুলো স্ব রয়েছে, অর্থাৎ তিনটি স্ব রয়েছে, তালব্য স্ব, মূর্ধন্য স্ব, দন্ত স্ব, এই তিনটি স্বয়ের ভিতর মূর্ধন্য স্বয়ের উচ্চারণ আমরা করি না। এবার আমরা মানে বাঙালি, আপনি হিন্দিভাষীদেরও পাবেন না, তারা মূর্ধন্য স্বয়ের উচ্চারণ করছেন। তাহলে পাবো কোথায়, একমাত্র দক্ষিণ ভারতে গিয়েই আপনি মূর্ধন্য স্বয়ের উচ্চারণ করতে পারবেন। তাহলে মূর্ধন্য স্বর যখন বানানে লিখি সেটা উচ্চারণ কীভাবে করি, তালব্য স্বয়ের মতো করি। এবার বাকি থেকে গেল দন্ত স তালবসা, এ দুটির উচ্চারণ প্রসঙ্গ। দন্ত স এর উচ্চারণ বানানে লিখি, যেমন দেখুন আমি বললাম সাদা, দন্ত স একার দয়াকার, কিন্তু আমি সাদা বলছি না, আমি বলছি সাদা। তাহলে আমি বলছি কোনটা, আমি যেটা বলছি সেটা কিন্তু তালব্য স, এস এইচ। আচ্ছা, আমরা সকাল বলছি, লিখছি কি দিয়ে, দন্ত স দিয়ে, লিখছি দন্ত স দিয়ে, হয়ে যাচ্ছে তালবসা উচ্চারণে। তাহলে আমরা কি পেলাম, তাহলে দন্ত স এর উচ্চারণ কি আমরা একেবারেই করব না? হ্যাঁ, দন্ত স এর উচ্চারণ করব। নব্য আগত মানে নতুন এসেছে যে সমস্ত ইংরেজি শব্দ আপনি গুটি কয়েক পাবেন, সিগারেট, সিনেমা, সাইকেল, এই ধরনের কিছু শব্দ যেগুলোতে আমরা দন্ত স এর উচ্চারণ করি। আচ্ছা, বাংলা শব্দে করি না, হ্যাঁ যুক্ত বর্ণ থাকলে করি। দন্ত স এর সঙ্গে যখন ত থাকে, থ থাকে, ন থাকে, রফলা থাকে, তখন কিন্তু আমরা দন্ত স এর উচ্চারণ করি। যেমন আমি যদি বলি সুস্থ, স্বাস্থ্য, বস্তা, এখানে আমরা দন্ত স এর উচ্চারণ করি। শ্রী, আমরা তালবসা দিয়ে লিখছি বটে, কিন্তু রফলা থাকলেই কিন্তু দন্ত স এর উচ্চারণ করব। এবার আপনি যে প্রশ্নটা করেছেন, এই যে সমস্যা, অনেকে ধরুন স স স বলে যাচ্ছে, সে কি করে তালবসা উচ্চারণটা করবে? দাঁতের পিছনে যে উঁচু মতো ঢিবি থাকে,
2: দন্তমূল,
0: দন্তমূল বলে যেটাকে, ওই জায়গাটিকে যদি ছুঁয়ে দিয়ে, জিভ ছুঁয়ে দিয়ে যদি উচ্চারণ করি, তাহলে সেটা বেরোবে দন্ত স্বরের উচ্চারণ, স স স, সারে গামা, সারে গামা গাই আমরা সা সা সা, ওই হচ্ছে দন্ত স এর উচ্চারণ। এবার কিছু কিছু মানুষ বলে বলে ফেলবেন যে ওটা তো ছয় আকার, আরে ছটা হচ্ছে আরো একটু পিছিয়ে যাবে জিভ, তালুর সঙ্গে লেগে যাবে। এবারে ব্যাপারটি হচ্ছে, তাহলে আর তাহলে তালব স এর উচ্চারণ কিভাবে করব? জিভটাকে আরো পিছিয়ে নিয়ে যাব, পিছিয়ে নিয়ে গিয়ে স স স স, জিভের খেলা, জিভ দাঁতের কাছে নিয়ে এসো, দন্ত স হয়ে যাবে, জিভ পিছিয়ে নিয়ে যাও, তালব স হয়ে যাবে।
1: আমি যদি তাহলে কি যে মূর্ধন্য যেটা আপনি বাদ দিলেন, সেটা কি মূর্ধায় ঠিকই উচ্চারণের রীতি?
0: দেখি, এই জায়গায় আমাদের একটি বিতর্ক এসে যায় যে দেখুন, নামে রয়েছে দন্ত স, দাঁতে ঠিকই উচ্চারণ করব, নামে রয়েছে তালব স, তালুতে ঠিকই উচ্চারণ করব, নামে রয়েছে মূর্ধন্য স, তাহলে মূর্ধায় ঠিকই উচ্চারণ করব। এটা এই সমস্যাগুলি কিন্তু আমাদের সমস্যায় ফেলে দেয়। এবার আপনি বলবেন এখানে সমস্যা কি, যুগ যুগ ধরে তো এটাই বইতে লেখা হয়ে আসছে। আমাদের প্রথমে যদি প্রশ্ন করি মূর্ধাতে ঠিক কোথায়, আমরা মূর্ধায় ঠেকিয়ে কোনো বর্ণ উচ্চারণ করি না আধুনিক এই সময় দাঁড়িয়ে। আগে আমি মূর্ধাটা কোথায় বলবো কি?
1: নিশ্চয়ই
0: দেখুন, আমাদের উপরে তো আমাদের মুখটাকে যদি একটি গুহা মনে করি, তাহলে উপরে এরকম একটা ছাদ রয়েছে, এ যার আকৃতি এইরকম। এবার এর ঠিক একদম সর্বোচ্চ যে চূড়াটা, মূর্ধা মানে কি শ্রেষ্ঠ, সর্বোচ্চ, মস্তক, তাহলে এর যে সেরা জায়গাটা, চূড়া মাঝের যে জায়গাটা, ওই জায়গাটি হচ্ছে মূর্ধা। এবার আপনি বলে দেখুন কোন বর্ণ, শুধু মূর্ধন্য স নয়, কোন বর্ণ উচ্চারণ করতে গেলে আমাদের জীব ওখানে যায় না,
1: ঠিক?
0: হ্যাঁ, সেই জন্য মূর্ধন্য খুব কঠিন, গেলেও আমি যদি দেখুন স বলার চেষ্টা করি ওখানে গিয়ে, স স স আড়ষ্ট হয়ে যায়, অস্পষ্ট হয়ে যায়, ওটি অতিরিক্ত কঠিন, আমরা এড়িয়ে যাই, সেটা আমরা বলি না।
2: এই মুহূর্তে আরো একজন লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাবো তার কাছে, দেখি কে আছেন। হ্যালো,
3: আমি বিগাছিতে সংগ্রাম ম্যাজি বলছি। এখানে আমি একটা কথা বলছি, ষাট যে গরুর একটা প্রকৃতি, ষাড়ের উচ্চারণ পেক্ষ মধ্যে স দিয়ে হয়, দন্ত স দিয়ে তো হয় না।
2: আপনাকে বলছে যে আপনি বললেন মূর্ধন্য নেই,
0: মূর্ধন্য আছে উচ্চারণে নেই,
2: সেইটা উনি বুঝতে ভুল করেছেন, সেইটাই আবার জানতে চেয়েছেন।
1: শুধু স্বর না, উদাহরণ দিলে আষাঢ়ও বলা
2: যায়, আষাঢ়ও বলা যায়। আমরা এই সব আলোচনা এখন তর্ক বিতর্ক তো জমে উঠেছে, বরং আমরা প্রচুর ইন্টারেস্টিং আলোচনা এখনো বাকি আছে।
1: আচ্ছা, আমি কিন্তু এর সাথে একটু যোগ করতে চাই, কিন্তু যদিও ঘড়ির কাঁটা বলছে যোগ করতে একটু অপেক্ষা করতে হবে।
2: হ্যাঁ, কারণ এই মুহূর্তে আমরা চলে যাব একটা বিরতি, সেই বিরতিটা কিন্তু আমরা আমাদের কোনো বিরতি নেই।

0: যারা রেডিও শুনছেন তাদের বিরতি, কিন্তু যারা রেডিও দেখছেন তাদের বিরতি না, অর্থাৎ আমাদের ফেসবুক পেজে লাইভ দেখতে পাচ্ছেন আমাদের, তারা অনুষ্ঠান শুনতে থাকবেন, আমাদের অনুষ্ঠান চলবে, কিন্তু যারা রেডিও টিউন করেছেন তারা আবার ফিরে আসবেন 10:10। যারা আমাদের ফেসবুক পেজে দেখছেন 100.1 FM গোল্ড, তারা আমাদের সঙ্গে থাকুন, কারণ আমাদের এই আলোচনা চলবে।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় অনুমোদন পেয়েছে। মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য ভারত সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি 5ই আগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। গ্রামীণ এলাকার মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় মহিলা কমিশন পশ্চিমবঙ্গে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেছে। কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের 7 জন মহিলা খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সুপ্রিম কোর্ট বিচারপতির সংখ্যা সংশোধনী বিল সংসদে গৃহীত হয়েছে। লোকসভায় পাশের পর আজ রাজ্যসভাতেও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এই নতুন আইনের ফলে দেশের সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি ছাড়া অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বেড়ে হল 37। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে এই সংখ্যা বৃদ্ধির জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যসভায় বিতর্কের জবাবে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল জানান, কাজের পরিমাণ বৃদ্ধি, বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং সংবিধান সম্পর্কিত জটিল মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্যই এই ঐতিহাসিক পদক্ষেপ।
2: ন্যায়পালিকাকে বাড়তে কার্যভার, ন্যায়িক বিষয়কে বদলতে প্রকৃতি ও উভরতে কনস্টিটিউশনাল লিগাল ইন্টারপ্রিটেশন কে নয়ে সওয়ালোঁ কো ধ্যান মে রাখকর মাননীয় সুপ্রিম কোর্ট মে ন্যায়াধীশোঁ কি সংখ্যা বাড়ানা এক সময় কি মাঙ্গ और समयानुकूल सुधार भी है, जिसमें संवैधानिक पीठों के अधिक गठन की आवश्यकता भी एक प्रमुख पहलू है।
1: বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের কয়েকজন সদস্য উচ্চ আদালতগুলিতে বিচারপতির শূন্যপদ নিয়ে প্রশ্ন তুললেও অধিকাংশ রাজনৈতিক দলের প্রতিনিধিরাই বিলটিকে সমর্থন জানিয়েছেন। ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় পাশ হয়েছে। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকের নথি ও তথ্যের প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করাই এই বিলের প্রধান উদ্দেশ্য। বিভিন্ন ইস্যুতে বিরোধী সদস্যদের ক্রমাগত হট্টগোলের মধ্যেই কোনো আলোচনা ছাড়া বিলটি লোকসভায় গৃহীত হয়। বিলটি পাশের পরপরই দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। সাংবাদিক ও তাঁদের পরিবারের জরুরি আর্থিক সহায়তায় কেন্দ্র সাংবাদিক কল্যাণ প্রকল্প JWS চালু রেখেছে বলে আজ লোকসভায় জানানো হয়েছে। অর্থাভাব, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব, মারাত্মক অসুস্থতা বা দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির মতো সংকটে এই প্রকল্পের অধীনে এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান এক লিখিত জবাবে জানান, প্রেস ইনফরমেশন ব্যুরো ও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিকদের পাশাপাশি স্বীকৃতিপ্রাপ্ত নন এমন সাংবাদিকরাও এবার থেকে এই সুবিধার আওতায় আসবেন। তিনি জানান, 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষের মধ্যে 456 জন সাংবাদিক ও তাঁদের পরিবারকে 19,41,00,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। অনলাইন আসক্তি, সাইবার বুলিং, ক্ষতিকর কন্টেন্ট ও শোষণের মতো ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষায় সরকার অত্যন্ত সতর্ক বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আজ লোকসভায় এক লিখিত জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে গৃহীত নানা প্রযুক্তিগত ও আইনি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। শিশুদের ডিজিটাল গোপনীয়তা ও তথ্য সুরক্ষায় সরকার ইতিমধ্যেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023 বা ডিপি সিডিপি আইন চালু করেছে। সাইবার নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ প্রকল্প রূপায়ণ করছে বলেও লোকসভায় জানান মন্ত্রী। সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকেরবার্গ শিশুদের যৌন নির্যাতনমূলক কন্টেন্ট, ডিপফেক কন্টেন্ট এবং প্ল্যাটফর্ম পরিচালনার বিভিন্ন ত্রুটির জন্য সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। সূত্রের খবর, মেটা কর্তৃপক্ষ স্বীকার করেছে যে নির্দিষ্ট কিছু কন্টেন্ট প্রচার ও প্রসারের জন্য বিপুল অর্থ দেওয়া হয়েছিল। সরকারের পক্ষ থেকে মেটাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে কেবল মধ্যস্থতাকারী হিসেবে তারা দায় এড়াতে পারেন না। এই ভুলের জন্য মেটা দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চেয়েছে। বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষা মূল্যায়নে আজ এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, কেন্দ্রীয় সরকার সবসময় নাবিকদের সুরক্ষা নীতিতে বিশ্বাসী। এই দৃষ্টিভঙ্গির ফলেই 2014 সালের পর থেকে ভারতীয় নাবিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমানে ভারত বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে। তিনি জানান, এ পর্যন্ত আটকে পড়া 4,000-এর বেশি ভারতীয় নাবিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিজেপি ঝাড়খণ্ডের জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা প্রতিবাদ আন্দোলন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নীরব কেন, সেই প্রশ্ন তুলেছে। নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অভিযোগ করেন, তাঁর দল রাজ্যে ক্ষমতাসীন জোটের অংশ হওয়ায় রাহুল এই নিয়ে একটি কথাও বলছেন না।
3: जो बच्चे आज राहुल जी के साथ थे उन्हें मैं बहुत प्यार से कहना चाहूंगा कि निडर रहना, बिल्कुल आप घबराना मत। हम विश्व की सबसे बड़ी पॉलिटिकल पार्टी हो सकते हैं, हम सब पार्टीज हो सकते हैं, मगर आप हमारे हैं, प्रधानमंत्री आपके हैं, हम सब आपके साथ हैं। हम ऑपोजिशन की और राहुल गांधी की झूठी नरेटिव यहाँ एक्सपोज करना चाहते हैं।
1: आकाशवाणी कोलकाता केंद्र থেকে। জম্মু কাশ্মীরের 370 ধারা বাতিলের সপ্তম বার্ষিকী উপলক্ষে বিজেপি 5ই আগস্ট দিনটিকে একটি ঐতিহাসিক দিন হিসেবে পালন করছে। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন যে সংবিধানের মূল চেতনার সাথে সামঞ্জস্য রেখেই এই সাংবিধানিক বিধানটি বাতিল করা হয়েছিল। তিনি উল্লেখ করেন যে 370 ধারা শুরুতেই এটিকে অস্থায়ী হিসেবে উল্লেখ করা হয়েছিল, তা সত্ত্বেও কোনো পূর্ববর্তী সরকার এটি বাতিলের সদিচ্ছা দেখায়নি। তিনি আরও বলেন, 2019 সালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিলেন তার সর্দার প্যাটেলের দৃঢ় সংকল্পেরই প্রতিফলন। সংবিধানের 370 ও 35 এর এ অনুচ্ছেদ বাতিলের ঐতিহাসিক সিদ্ধান্তের আজ 7 বছর পূর্ণ হওয়া উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 2019 সালের এই দিনে অনুচ্ছেদ দুটি বাতিলের পর থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের মানুষের জীবনযাত্রায় ব্যাপক রূপান্তর ঘটেছে। এদিকে সংসদ চত্বরে আকাশবাণী সংবাদের সঙ্গে জম্মু কাশ্মীর বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সতপাল শর্মা 370 অনুচ্ছেদ বাতিলকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবিলম্বে রক্তপাত বন্ধ, পাক ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদী নেটওয়ার্কগুলির বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া এবং বেআইনিভাবে দখল করে রাখা সমস্ত ভারতীয় ভূখণ্ড খালি করার জন্য পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারত। পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ স্পষ্টভাবে জানান, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি জোর দিয়ে বলেন, 2019-এর 5ই আগস্ট সংবিধানে আনা পরিবর্তন ভারতের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও প্রশাসনিক সংস্কার ঘটেছে। মহিলারা নেতৃত্ব দিলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হয় বলে মত প্রকাশ করেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে গ্রামীণ মহিলাদের আর্থসামাজিক ক্ষমতায়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সশক্ত সখী সমৃদ্ধ ভারত শীর্ষক এক কর্মসূচির সূচনা করেন তিনি। শ্রীমতী রাহাতকার বলেন, পশ্চিমবঙ্গ সবসময় সামাজিক জাগরণ, শিক্ষা, সংস্কৃতি ও মহিলাদের ক্ষমতায়নে দিশা দেখিয়েছে।
4: पश्चिम बंगाल ने हमारे देश को सामाजिक जागरण, शिक्षा, साहित्य, कला और महिला नेतृत्व की बहुत बड़ी समृद्ध परंपरा दी है। आज भी हमारी पश्चिम बंगाल की बहनें स्वयं सहायता समूह, कृषि, मत्स्य पालन, जूट उद्योग, हथकरघा, हस्तशिल्प और इसी तरीके से अनेक व्यवस्थाओं के माध्यम से अर्थव्यवस्था और समाज के विकास में बड़ा योगदान भी दे रही है।
1: কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের সাতজন খেলোয়াড় মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। মহিলাদের বিভাগে প্রথম রাউন্ডে দুর্দান্ত জয় পেয়েছেন আনমোল খারাপ, মানসী সিং, রক্ষিতা রামরাজ।

0: অস্মিতা চালিহা, ইসারানী বারুয়া, তানভি শর্মা এবং শ্রিয়াংশী বালী শেট্টি। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হেরে গেছেন আকর্ষী কাশ্যপ। এদিকে পুরুষদের ডাবলসে অঘটন ঘটিয়ে জয় পেয়েছেন অবাছাই ভারতীয় জুটি কৃষ্ণপ্রসাদ গারাগা এবং পৃথ্বী কৃষ্ণমূর্তি রায়। তবে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন ভারতের ছজন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আনা সংশোধনী বিলটি আজ সংসদে পাশ হয়েছে। ব্যাংকের নথি ও তথ্য প্রমাণ সংক্রান্ত আইনকে যুগোপযোগী করতে ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 আজ লোকসভায় অনুমোদন পেয়েছে। মেটার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্ক জুকারবার্গ মেটার বিভিন্ন ত্রুটির জন্য ভারত সরকারের কাছে দুঃখ প্রকাশ করেছেন। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ফিরে এলাম
2: গানে কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold। নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold। সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold।
1: আমরা আবার ফিরে এলাম সঙ্গে স্পেশালিস্ট নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক এবং যিনি বর্ণমালা নিয়ে কাজ করছেন জ্যোতি বিশ্বাস, এবং আমাদের আলোচনা চলছে, খুবই মনোগ্রাহী আলোচনা হচ্ছে। শুরুতেই চলে যাই, আমাদের ফেসবুকে অনেকে লিখছেন, যেমন যে বিষয়টা সবার প্রথমে রায় অর্ঘ, সে লিখছেন, স্যার আপনাকে আপনাদের সবাইকে নমস্কার, আপনার ফেসবুকে কিছু বিষয় দেখেছি, ভালো লাগে, কয়েকটা প্রশ্ন করতে চাই। আমরা ইতিমধ্যে এগুলো আলোচনা করেছি মনীষায়, আমি দন্ত্য এবং মূর্ধন্য, তালব্যস্ব দন্ত্য এবং মূর্ধনস্ব, এর উচ্চারণ পার্থক্য তো, উচ্চারণগত পার্থক্য আছে, কিন্তু লিখে বোঝাবো কী করে? আমিও পেশায় ছোটদের শিক্ষক, পড়াতে গিয়ে নিজেরও কিছু প্রশ্ন লাগে। যেমন একটা খুব মজার প্রশ্ন জাগে, যেমন রয়ের মানে বয়ের শূন্য র, ডয়ের মানে ডয়ের শূন্য র, ঢয়ের মানে ঢয়ের শূন্য র, কিন্তু অন্তস্তয়ে জয়ের যে শূন্য র কেন বলা হয় না? এটা একটা বলেছে, অন্তস্তয় যেটা আপনি বলছিলেন যে অ হয়ে যায়। এরপরে বলছে যে বানানের ব্যবহার সহজ করতে গিয়ে হ্রস্বই দীর্ঘই, এর পার্থক্য কি লুপ্ত বা পাঠ্যে সেভাবে দেখি না, বা এটা কি সংস্কার?
3: সেটাও আমরা কিছুটা আলোচনা করেছি।
4: ভদ্রলোক বলেছেন অন্তস্থ যা বিন্দু বলি না কেন, এইরকম একটা
3: প্রশ্ন
4: না, উনি
3: জয় বিন্দু বলছি, জয় বিন্দু বলি না কেন,
4: বিষয়টা কি? ঠিকই বলেছেন, দেখুন আমাদের সমস্যা হয় কিন্তু ওই তিনটি র নিয়ে, র র র, আমাদের জ জতে তো সমস্যা নেই, যেহেতু সমস্যা নেই, যদি আমাদের র রয়ে সমস্যা না থাকতো তাহলে কিন্তু আমরা ওখানে বিন্দু আনতেই চাইতাম না, আমরা ওই ধ্বনিটাকে বলে দিয়েই ওই বর্ণটাকে নাম বলে দিতাম, কিন্তু এখানে যেহেতু সমস্যা নেই আমাদের ওভাবে বলার প্রয়োজনই হয় না। আচ্ছা আর একটা প্রশ্ন করেছেন,
1: আরেকটা আছে, দীর্ঘ হ্রস্বই এবং দীর্ঘই এর পার্থক্য কি লুপ্ত বা পাঠ্যে সেভাবে দেখি না, বা এটা কি সংস্কার?
4: দেখুন বিষয়টা হচ্ছে দীর্ঘই হ্রস্বই একেবারে যে একাকার হয়ে গেছে তা কিন্তু নয়। আমরা একটু আগে শ্রেণী বানানটা নিয়ে আলোচনা করেছি, সেখানে বলেছি বর্তমানে শ্রেণী বানান হ্রস্ব ইকার হয়ে গেছে, তার মানে এই নয়, নদী বানানটাও আপনি হ্রস্ব ইকার দিয়ে লিখতে পারবেন। কেন পারবেন না? কেননা এইগুলি তো তৎসম শব্দ, তৎসম শব্দ নদী যার কোনো বিকল্প ছিল না, হ্রস্ব ইকার ছিল না, ওর বানান একটি, সুতরাং নদী বানান আপনাকে নদীই লিখতে হবে, কিন্তু তৎসম শব্দ শ্রেণী সেখানে দুটি বানানই শুদ্ধ, সুতরাং যে কোনো একটি আপনি গ্রহণ করতে পারছেন, সেই জন্য হ্যাঁ, আর বাড়ি কিন্তু তৎসম নয় দিদি, এবার কি হচ্ছে দেখুন, বাড়ি বানান পূর্বে কিন্তু দীর্ঘ ইকার দিয়ে লেখা হতো,
3: এখন হস্যই,
4: বর্তমানে কিন্তু হস্যই, পাখি আগে কিন্তু দীর্ঘ ইকার দিয়ে লেখা হতো, এখন কিন্তু হস্যই, একমাত্র তৎসম শব্দগুলিতে
3: সেগুলো আনচেঞ্জেবল,
4: হ্যাঁ সেগুলি যদি দীর্ঘ ইকার দিয়ে লেখা থাকে তাহলে আমাদের দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে।
1: এবারে আসি,
3: খুব ভালো ভালো প্রশ্ন আসছে,
1: এবার এবার একেবারে চতুর্থ প্রশ্নে যাই, বলছে প্রাক প্রাথমিকে পড়াতে গিয়ে ব্যঞ্জন এ কোথাও একটি কোথাও দুটি ব ওয়া আছে, এখন প্রশ্ন প্রশ্নে দেওয়া হয়েছে শয়ের আগের দুটি বর্ণ লিখতে, কেউ লিখছেন ব, কেউ লিখছেন স, কেউ লিখছেন ল, কেউ লিখছেন স, দ্বিধায় পড়েছি খাতা পরীক্ষা করতে, একটু সাহায্য চাইলাম।
4: আমি যদি এই প্রশ্নটির উত্তর দিতে যাই তাহলে এইভাবে দেব, যে মাস্টারমশাই এটা লিখেছেন বা বাবা লিখেছেন তাকে বলবো, স্কুল কি সরকারি প্রাথমিক বিদ্যালয়? পশ্চিমবঙ্গ যদি হয় তাহলে বলবো যে অন্তঃস্থ জ র ল ব, ওই বটা কিন্তু বর্তমান সরকারি পাঠ্যপুস্তকে আর নেই, বোঝা গেল। এবার বেসরকারি যদি স্কুল হয় তাহলে দেখতে হবে তাদের পাঠ্যপুস্তকে কি আছে, আমার উত্তর পরিষ্কার?
3: তার ব্যবহার যেমন প্রশ্ন করে অসমাপিকা ক্রিয়া, সেখানে ওকারটাকে তুলে আমরা একটা ঊর্ধ্বকমা ব্যবহার দেখতে পাই রবীন্দ্রনাথের ক্ষেত্রে, আবার প্রশ্ন করে সেখানে সমাপিকা, সেখানে ওই কমাটি নেই, এই কমার ব্যবহারটা নিয়ে উনি একটু স্পষ্ট ধারণা
4: দিয়েছেন। দেখুন আমরা এটা কিন্তু ব্যবহার করি, এবং আমি যদি ভদ্রলোককে একটি কথা বলি, ডু নট, ইংরেজির সাহায্য নিয়ে বললে সহজে বুঝে ফেলবেন, ডু নটকে আমরা সংক্ষেপে লিখি ডোন্ট, ওই যে একটি বর্ণ বাদ দিলাম তার বদলে কিন্তু আমরা ওই অ্যাপোস্ট্রফিটা ব্যবহার করি, ওই যে অ্যাপোস্ট্রফি বাংলায় তার নাম ঊর্ধ্বকমা, বোঝা গেল। এবার ব্যাপারটা হচ্ছে এখন কটা বাজে, নয়টা বাজে, আমি এভাবে বলতে পারি, এখন কটা বাজে, নটা বাজে, অন্তঃস্থ অটা বাদ দিয়ে বললাম, তাহলে নয়টাও বলতে পারি, নটাও বলতে পারি, তাহলে কি বাদ দিলাম, অন্তঃস্থ অ বাদ দিলাম বলে ওখানে একটি ঊর্ধ্বকমা আমরা ব্যবহার দেখব বা দেখি সহজ পাঠে। কিন্তু বর্তমান এই সময়ে আধুনিককালের লেখক লেখিকাদের কিন্তু এই ঊর্ধ্বকমাটাকে বেশি পছন্দ করছেন না, একটু এড়িয়ে যাচ্ছেন আমার এটা মনে হয়।
3: আরও একটা প্রশ্ন করেছেন, শিয়ালদা সেটাকে আমরা তালব্যস্ব হস্যই দিয়ে লিখি বাংলায়,
1: শিয়ালদাকে শিয়ালদহ কেন লিখে?
3: হ্যাঁ তার মধ্যে আবার নিচে লিখেছেন, হিন্দিতে তো দন্তেশ্বয় হস্যই, বাংলায় আমরা তালব্যস্ব দিয়ে কেন লিখছি, হিন্দি শুরু হচ্ছে দন্তেশ্বয় হস্যই,
1: শিয়ালদা তো শুধু এস দিয়ে শিয়ালদা, আমরা এখন বাংলায় লিখছি শিয়ালদহ কেন?
4: এই যে বাংলা সংস্কৃত, আমি জানি না ভদ্রলোককে ঠিক উনি যে প্রশ্নটা করেছেন আমি ঠিকঠাকভাবে বোঝাতে পারবো কি না, আমি একটি উদাহরণ সহযোগে বলি, দশ টেন আমরা বলি দশ, তার বানান কি দ তালব্য স, সংস্কৃতে কি ছিল দশ, দশ সেখানেও কিন্তু দ তালব্য স, হিন্দিতে কি লিখছে বলুন তো, দ দন্ত স, বাংলা উচ্চারণ হিন্দি উচ্চারণ এই শয়ের ক্ষেত্রে আলাদা, বাংলা উচ্চারণ তালব্য স ঘেঁষা, এরা এ তালব্য সটাকে পছন্দ করে, হিন্দি দন্ত সটাকে পছন্দ করে, হিন্দির মজার জায়গা হচ্ছে এই, ওরা বানানে এখন পরিবর্তন করে দন্ত সই লেখে, বাংলা কিন্তু সাদা বানান দন্তসা দিয়ে লিখছে, বলছে কিন্তু তালব্যসা দিয়ে।
3: আচ্ছা সাদা বানান কি আগে তালব্যসাই ছিল পরিবর্তিত হয়েছে?
4: না না সাদা বানান,
3: তাহলে আমরা যে জীবনানন্দের লেখায় সাদা বক উড়ে যায় তালব্যসা দিয়ে লিখতে দেখি,
4: এটা কি বলুন তো বিষয়টা হচ্ছে উচ্চারণ, এক একজন লেখক এভাবে লেখা প্রকাশ মানে লেখেন, যেহেতু উচ্চারণ তালব্যসায়ের মতো সেই জন্য অনেকে তালব্যসা দিয়ে লেখেন, কিন্তু আধুনিক বানান বিধি যেটা বলছে সাদা বানান দন্তসা, তবে আধুনিক আরও পরবর্তীতে আমরা যদি তালব্যসা দিয়ে দেখি অবাক হব না, আমি তো বরং আমি মনে করি যে সেটা লিখলেই আরও বেশি সুবিধাই হয়
3: উচ্চারণের ভিত্তিতে। আচ্ছা, আমরা যে ধরুন এই বাংলা বর্ণমালা নিয়ে এত কথা বলি, প্রকৃতি নিয়ে কথা বলছি, এই যে আপনার এই বর্ণমালা লোককে বোঝাতে গিয়ে প্রকৃতি নিয়ে আসা, যেটা আমার একদম প্রথম দিকের প্রশ্ন ছিল,

0: সেইখানটা আরেকটু যদি বিস্তারে বলেন, মানে নেচারকে আমরা কি বাংলা বর্ণমালার সাথে মিলিয়ে শিখলে বর্ণমালা শেখা অনেক সহজ হয়?
1: দেখুন, কি অজগর
2: না, আমরা এটা শুনবো মনীষার প্রশ্নটা, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিতে হবে, তারপর ফিরে আসছি।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
2: ফিরে এলাম সঙ্গে স্পেশালিস্টে। ছিলাম একটা প্রশ্নে যে প্রকৃতির সঙ্গে, নেচারের সঙ্গে শিখলে কি বর্ণমালা ভালো শেখা যায়?
3: বর্ণমালা
2: ওই অজগরের,
3: অজগরটা কোথায়? প্রকৃতি, আই আম, হ্রস্বইতে ইঁদুর, দীর্ঘইতে ইগল, সবই তো প্রকৃতিই পাচ্ছেন আপনি। বর্ণমালা তো প্রকৃতিকে নিয়েই চলছে।
2: বেশ, আচ্ছা, এই যে আমরা মাঝে মাঝেই কিছু বানানের ক্ষেত্রে দেখি যে এখন যেমন ধরুন আমরা দেখতে পাই যে পঙ্ক্তি বানান, পঙ্ক্তি বানান এখন একটা অদ্ভুত দেখতে লিখতে হয় যে উময় হসন্ত তারপর কয়তয় হর্ষই। একটা সময় ছিল শুধু অনুস্বর দিয়ে লেখা হতো, কোনটা ঠিক বা এই পরিবর্তন হলো কেন?
3: দেখুন, ব্যাপারটা এই প্রশ্নটা যদি উত্তর না দেওয়াই ঠিক, আমি শুধুমাত্র অনুসারের নিচে হসন্তই দেখেছি, আমি অন্যভাবে দেখিনি। সুতরাং
2: উমর
3: নিচে হসন্ত দিয়ে লেখাই আমি লিখি, বর্তমানে ওভাবে লেখা হচ্ছে ওটাই আমি অনুসার দিয়ে লেখা। আপনি বললেন না দেখেছেন, আমি ওটা দেখিনি।
2: মানে ওটা তার মানে ভুল বানান যারা লেখেন, ভুল লেখেন
3: না, আমি তা বলতে পারবো না। কিন্তু এটুকু আমি আপনাকে বলতে পারি, অনুসার এবং উ দুটি বর্ণের জন্য বরাদ্দ ধ্বনি একটি, উচ্চারণ এক। আপনি রং বানান, আগে তো অনুসার দিয়েও লেখা হতো, উঁ দিয়েও লেখা হতো, কিন্তু তার জন্য আলাদা আলাদা কোনো বরাদ্দ ধ্বনি নেই, ধ্বনি কিন্তু একটাই। হ্যাঁ, উচ্চারণ এক। বর্তমানে বানান অনুসার, রং বানান অনুসার দিয়েই লেখা হয়।
4: এই যে যুক্ত বর্ণের ব্যবহারের কথা বলছিলাম, কয় মধ্যাহ্নস্য ক্ষীয় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উচ্চারিত হয়, বিষয়টা কি
3: স্যার? বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উচ্চারিত হয় বলার আগে এই বর্ণটার নামও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়। আমি আগে সেই আলোচনাটায় আসি। আমি, আমার মনে হয় এটি একটু প্রচার পাওয়া দরকার। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা শব্দতত্ত্ব, সেখানে কিন্তু এই বর্ণটিকে ক্ষীয় নামে পরিচয় দিয়েছেন। কোন বর্ণটি আমি আর একটু পরিষ্কার করে বলি, শিক্ষা, শিক্ষিত, শিক্ষক লিখতে গিয়ে যে যুক্ত বর্ণটা ব্যবহার করি সেই বর্ণটার নাম উনি বলেছিলেন ক্ষীয়। আচ্ছা, ক্ষীয় নামটা কি শুধু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন? আমি আরেকটু আগে যাই, হ্যালেট সাহেব 1778, সেখানেও কিন্তু এই বর্ণটির নাম ছিল ক্ষীয়। উইলিয়াম কেরি, সেখানেও কিন্তু এই বর্ণটার নামকে আমরা ক্ষীয় পাব। এবার তাহলে কেন আমরা বিভিন্ন জনে বিভিন্নভাবে এই বর্ণটিকে নাম বলবো? কয় মূর্ধন্য বলেন অনেকে, আরও এইরকম বিচিত্র বিচিত্র নাম রয়েছে। এবার আপনি যে কথাটি বলেছেন যে এই ক্ষীয় নামক বর্ণটির উচ্চারণ বিভিন্ন কেন, আমরা দুই ধরনের উচ্চারণ দেখব এই ক্ষীয়র। ক্ষীয় যদি শব্দের প্রথমে বসে তার এক ধরনের উচ্চারণ, ক্ষীয় যদি শব্দের মাঝে এবং শেষে বসে তার আরেক ধরনের উচ্চারণ। যেমন আমরা যদি বলি ক্ষমা, তাহলে ক্ষীয় কোথায় রয়েছে? শব্দের শুরুতে। তাহলে কিন্তু এই যুক্ত বর্ণের উচ্চারণ হয়ে যাচ্ছে খয়ের মতো, পরিষ্কার খ। বাংলা উচ্চারণে আপনি খয় পাবেন, এর কোনো বিকল্প নেই। কিন্তু যখন আপনি বলছেন শিক্ষক,
4: খয় খয়,
3: খয় খয় কিন্তু হবে না, এই কারণে
2: খয়
3: খয়, কয় খ। কেননা খয় খয় হবে না, দুটো মহাপ্রাণ বর্ণ আমরা একসঙ্গে উচ্চারণ করতে পারি না, একটি প্রথমটি অল্প প্রাণ হয়ে যায়। আপনি যেটা বলেছেন কিন্তু ঠিক, যুক্ত বর্ণ মাঝে থাকলে ওই দ্বিতই হয়, ক্ষয় ক্ষয়ই হওয়ার কথা, কিন্তু খ যেহেতু একটি মহাপ্রাণ বর্ণ প্রথমটি ক হয়ে যায়। এবং শিক্ষা দেখুন, শেষে বসিয়ে দিলাম, সেখানেও কিন্তু কয় খ এসে যাচ্ছে। এই দুই ধরনের উচ্চারণ দেখা যায়।
4: ঠিক, তাহলে তয়ময়,
3: আত্মা, তাই তো? এই ম ফলা নিয়েও সেই একই সমস্যা স্যার। যদি শব্দের শুরুতে থাকে, মাঝে থাকে, শেষে থাকে, এ উচ্চারণের সমস্যা রয়েছে। মফলা যদি শব্দের শুরুতে থাকে তখন সেই মায়ের উচ্চারণ আমরা করি না, কিন্তু শব্দের মাঝে আর শেষে এসে গেলে যে বর্ণের সঙ্গে যুক্ত হবে তাকে ডবল করে দেবে। যেমন আপনি যদি শ্মশান বলেন তাহলে ওর সময় মফলা রয়েছে শুরুতে, মায়ের উচ্চারণ কিন্তু করি না, কিন্তু প্রমিত উচ্চারণে সামান্য একটি অনুনাসিক ভাব এসে যাচ্ছে চন্দ্রবিন্দুর উচ্চারণ। কিন্তু যখনই বলছেন আত্মা, আ তয় মদে লিখছেন, আত্মা কিন্তু হিন্দিতে বলা হয়, বাংলায় কিন্তু বাংলার যে রীতি সেই হিসেবে বলতে গেলে কিন্তু বলা উচিত আত্মা। অর্থাৎ কার সঙ্গে মফলা যুক্ত রয়েছে? তয়ের সঙ্গে, তয়ের দুবার এসে যাবে, দ্বিতীয় হয়ে যাবে,
2: অনুনাসিক টাচ আসবে না।
3: কোনটায়?
2: এই আত্মা বলার সময়।
3: দেখুন, এটা নিয়ে একটু বিতর্ক রয়েছে। আমরা শিক্ষিত বাঙালি যখন সাধারণ কথাবার্তা বলি তখন এই মফলার জন্য যে চন্দ্রবিন্দু সেটিকে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই না, কিন্তু যারা কণ্ঠানুশীলনের সঙ্গে যুক্ত, যারা বাচিক শিল্পী, তারা কিন্তু এই উচ্চারণটাকে রক্ষা করে চলেন।
2: বেশ, আকাঙ্ক্ষা, উময় ক্ষয়, এখন দেখা যায় উময় ক্ষয় যেটা আবিধানিক বানান, কোনটা ঠিক, বা যদি দুটি ঠিক হয় কিভাবে চেঞ্জ এলো যদি একটু বলেন?
3: আমরা ওই উময় ক্ষয় এটাই এটাই ঠিক।
2: আচ্ছা আচ্ছা, মানে তার মানে আমরা উময় ক্ষয় দিয়েই বানানটা লিখবো। এই আকাঙ্ক্ষাতে আমরা তো ধরুন ক্ষয়েরই উচ্চারণ করছি, কিন্তু আমরা লেখার সময় ক্ষয় লিখছি, এটার কি কোনো আলাদা করে কারণ আছে? মানে আমি বলছি যে এই যখন শব্দটা এলো সংস্কৃত থেকে বাংলায় এলো শব্দটি, তখন এই ক্ষয়টাকে আমরা সরল করে কেন খ করলাম না? মানে এর কি কোনো মানে ইতিহাস, মানে বাংলা ভাষার ইতিহাসের কোনো কারণ আছে?
3: দিদি, আমরা বেশি বানানে চলে যাচ্ছি, আলোচনা ছিল বর্ণমালা নিয়ে, যাক আপনি বলেছেন আমি বলি। দেখুন, সংস্কৃত থেকে তৎসম শব্দগুলো আমরা গ্রহণ করেছি, সেগুলিকে আমরা তৎসম বলি। সংস্কৃতে যেরকম বানান ছিল বেশিরভাগ ক্ষেত্রে দুই একটা বাদ দিয়ে আমরা কিন্তু তদ্রূপ রেখে দিয়েছি, শব্দটি তৎসম, সুতরাং ওখানে যেরকম ছিল সেরকমই রয়েছে, এই বলতে পারি আমি।
2: হ্যাঁ, মানে বাংলা বানান তো বর্ণমালা থেকে বাইরে নয়, আমরা
3: বলবো
2: পুরো অনুষ্ঠানে। আচ্ছা, এরপর পরপর আমাদের নানা রকম প্রশ্ন থাকে, যেমন ধরুন এই এক্ষুনি কয় ময় নিয়ে আমরা রুক্মিণী কথাটা আমাদের মনে আসছে, রুক্মিণী আমরা যখন বলি, একই প্রসঙ্গ আপনি বলছেন, কটাকে ডাবল উচ্চারণ করছি, প্রমিত ভাষায় আমরা একটা হালকা অনুনাসিক টাচ দিচ্ছি। কোনো ফোন আছে?
4: হ্যাঁ, ফোন আছে, একটা ফোনে যাই, তারপরে আবার আলোচনায় আসব। হ্যালো
2: হ্যালো,
5: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার,
5: মনীষা দি এবং বিশ্বজিৎ দা, আপনাদের দুজনকেই নমস্কার। আমি মহেশতলা থেকে দেবাশিষ বলছি।
2: বলুন
4: বলুন।
5: তো প্রথমে স্যারকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার। এই ধরনের সাহিত্য বিষয়ক আলোচনা আমরা অনেকদিন পাই না, আকাশবাণীতে অনেকদিন পরে পেলাম, আমি নিজেও সাহিত্যের স্টুডেন্ট। তো যে জিনিসটা হচ্ছে, এখন ব্যাকরণের অনেক পাঠ্যসূচির পরিবর্তন হয়েছে, সেখানে বিষয়গুলো হয়তো রয়েছে, কিন্তু তার যে মানে একদম সামগ্রিক ভাবে যে বিষয়গুলিকে পড়ানো হতো তার নিয়ম কানুন সমস্ত কিছু, যেমন ধরুন সমাস বা সন্ধি, আমি নিজেও অনেক ক্ষেত্রে পড়াতে গিয়ে দেখেছি যে সমাস সন্ধি এই সমস্ত জিনিসগুলো এখন যেসব পুস্তক পাঠ্যপুস্তক গুলো বেরিয়েছে সেখানে এই নিয়মগুলোকে ছোট করে যা মুখস্থ করতে বলা হচ্ছে, কিন্তু এই সমাস সন্ধির ব্যবহার কি কমছে? এটা এক কারণ, অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ বামনদেব চক্রবর্তীর যে বাণী বিচিত্রা পড়ে আমরা বড় হয়েছি, যেখান থেকে শিখেছিলাম এই সমাস বা সন্ধির নিয়মগুলো, সেইগুলোকে এখন অনেকটাই অবলুপ্ত করা হচ্ছে। তাহলে কি সমাস এবং সন্ধির ব্যবহার কমছে? আর দুই,

0: আমাদের বাংলা ভাষাটাকে এখন আরো উন্নত করার জন্য কি ধরনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, এবং এই যে বইগুলোতে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দের বিভিন্ন বানান এতক্ষণ এইটা নিয়ে আলোচনা হচ্ছিল লেখা হচ্ছে, এর জন্য কি কোনো নির্দিষ্ট কমিটি নেই যারা এই বইগুলো প্রকাশের আগে এই বিষয়টিকে লক্ষ্য রাখবে? নমস্কার,
1: ধন্যবাদ। কারণ আমরা আজকে প্রথমেই বলেছি বর্ণমালা নিয়ে আলোচনা, উনি প্রত্যেকটা বানানের কথা বলেছেন এবং নীতি রূপায়ণের কথা বলেছেন যেটার সঙ্গে সরাসরি আমাদের কোনো সম্পর্ক নেই। বাংলা ভাষা
2: কথাও বলে দিয়েছেন,
1: বাংলা ভাষা সম্পর্কিত নীতি কি তৈরি করবেন, কিভাবে গেন, আমরা খালি যেটা চলছে সেটা বলেছি।
3: আমার স্যার শুধু শেষে যে প্রশ্নটা করেছেন ওটা আমি একটু বলি। উনি বলেছেন বিভিন্ন বই বিভিন্নভাবে ছাপা হচ্ছে,
1: আর তার মানে মনিটর করার জন্য
3: শুনুন না, আমি বলছি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি যে সমস্ত বইগুলো রয়েছে প্রাথমিক বা উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক লেভেলে, সেখানে কিন্তু যে বানানগুলি রয়েছে পরিষ্কারভাবে ভূমিকাতে লেখা থাকে যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে বানানটা নির্ধারণ করে রেখেছেন সেই বানানটাকে নিয়ে এই বইটা। সুতরাং সরকারি বইতে তো একটি গাইডলাইন মেনেই করা হয়।
1: অনেক সময় বর্ণমালা নিয়ে কথা বলছিলাম, কিন্তু প্রকৃতি প্রেমী আপনি, মানে আমি জানি যে প্রকৃতি নিয়ে আপনার বিভিন্ন কাজ আছে এবং সেগুলো আপনি দেখানো। খুব সম্প্রতি আপনি কাশীরাম দাসের জন্ম ভিটেই গেছিলেন, সেটা কোথায় এবং সেটা আমরা যেতে গেলে কি দেখব, কি আছে
2: অভিজ্ঞতাটা যদি একটু ভাগ করেন।
3: কাশীরাম দাসকে চেনেন না এমন বাঙালি নেই,
2: বাঙালি সম্পর্কে বলতে গেলে এতটা জোর দিয়ে বলা যায় না
3: স্যার। দিদি, আমরা বাংলা সাহিত্যের ইতিহাসে কাশীরাম দাসের নামটা কিন্তু বারবার পড়েছি।
2: আমার আসলে বাঙালি তো নিজেই খুব আত্মবিস্তৃত জাতি একজন।
3: রামায়ণ মহাভারত আমাদের গ্রামে গ্রামে কিন্তু এগুলো অনুষ্ঠান হয় এবং বাবা ঠাকুরদা ঠাকুমাকে কিন্তু পড়তে দেখেছি, বা আমাদের পাঠ্যপুস্তকেও ছিল বিলাপ করেন রাম লক্ষণের আগে রামায়ণ ছিল। সুতরাং
2: রামের বিলাপ,
3: হ্যাঁ রামের বিলাপ ছিল তো রামায়ণ। এবারে যাই হোক, মহাভারতের কথা এলো তো, ওখানে সিঙ্গি নামক একটি গ্রাম, আমি ছোট্ট বলেছিলাম বলে একজন রেগে গেছিলেন, ছোট্ট গ্রাম মানে আদরের গ্রাম বলতেই চেয়েছি, যে প্রকৃতির কোলে সেই গ্রামটি, সেখানে কাশীরাম দাসের একটি জন্মভিটে রয়েছে। তো আমার কাছে খবর এলো,
2: জায়গাটা কোথায়, লোকেশনটা কোথায়,
3: গ্রামটির নাম হচ্ছে সিঙ্গি, পূর্ব বর্ধমানে অবস্থিত এটি, তো কাটোয়া মহকুমা, তো সুন্দর গ্রাম। ওখানে গেলে শুধু যে ওই কাশীরাম দাসের ভগ্নস্তূপ, মানে বাড়ির বর্তমানে তো বলবো কি, আপনি কষ্ট পাবেন গেলে, ভগ্নস্তূপ দেখবেন, তবে আবেগ এবং কি বলবো নিজেকে পবিত্র বলে মনে হবে, হ্যাঁ সঙ্গে সঙ্গে সুন্দর গ্রামটাও দেখতে পাবেন, এই বলবো।
1: এবারে আসবো আপনার আরও যে গ্রামে আপনি যান, গ্রামে গিয়ে ঘোরেন, প্রকৃতি অনেক আগেই বলছিলাম বর্ণমালা এবং প্রকৃতিকে নিয়ে আপনি কাজ করেন, শাপলার কথা বলছিলেন, এই শাপলাটা কি কীভাবে প্রকৃতিতে বা গ্রাম বাংলায় ব্যবহার করা হয়?
3: এটা সমস্ত বাঙালি কিন্তু আমি যেটা বলবো সেটা সঙ্গে সহমত হবেন না, কেননা শাপলা কিছু মানুষ চেনেনও না, আবার কিছু মানুষ খানও না, কিন্তু গ্রামে আমি যেখানে থাকি সেখানে কিন্তু শাপলার বিভিন্ন অংশ বিভিন্নভাবে ব্যবহার করা হয়। যেমন শাপলার মাটি, শাপলার গাছের মাটির নিচে যে কন্দটা থাকে, হ্যাঁ অনেকটা আলোর মতো দেখতে, কালো আবরণ দিয়ে ঢাকা, সেটি রান্না করে খাওয়া যায় এবং বেশ সুস্বাদু। তার ছাড়া শাপলা যে ডাঁটা সেটাও খাওয়া যায়। তাছাড়া শাপলা যে ফুলটা আমরা দেখি, ফুলটা পরিণত হয়ে গেলেই একটি ফল হয় গোল মতো দেখতে, সেটিকে আমরা বলি ঢ্যাপ। ঢ্যাপের ভিতর খই বীজ থাকে, কালো কালো কালো কালো কালো, সেই বীজগুলো দিয়ে চাল তৈরি করে ঢ্যাপের ভাতও খেত এককালে মানুষ, বর্তমানে কেউ কেউ ঢ্যাপের খই তৈরি করেন, এই হচ্ছে আমার জানা মতে ওর ব্যবহার।
1: শাপলা তো ওরকম আপনি বলছিলেন যে যখন মানুষের জল পিপাসা পায় তখন ওই শাপলাটা খেয়ে জল পিপাসা নিবৃত্তি করে, তাই তো? এবারে আসি আপনার উশ্রী নদীর ঝর্ণা কেমন দেখলেন,
2: অপেক্ষা করছি এই প্রশ্নটা।

0: দেখুন, এই উশ্রী নদী তো আমরা অনেকেই ঘুরতে যাই, হ্যাঁ, কিন্তু আমার উদ্দেশ্য ছিল কি, আমি ওর সঙ্গে সহজপাঠটাকে জুড়ে দেব, আমাদের বর্ণমালাটাকে জুড়ে দেব, রবীন্দ্রনাথ ঠাকুরকে জুড়ে দেব। ওখানে গিয়ে কিন্তু আমি সহজপাঠটাই তুলে ধরেছিলাম, যে ওখানে সহজপাঠে উশ্রী নদীর ঝর্ণা বলে একটি বেশ গোছানো কথা রয়েছে, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব,
1: উশ্রী নদীর ঝর্ণা দেখতে,
0: এবং ওখানে
1: কণ্ঠস্থ থাকা উচিত।
0: তো ওই উদ্দেশ্য নিয়েই সেই জায়গাতে গেছিলাম, এবং সত্যি সে সহজপাঠের ছোঁয়া কিন্তু ওখানে গিয়ে আমি পেয়েছি দিদি।
1: কেউ যদি উশ্রী নদীর ঝর্ণা দেখতে যান, তিনি কিভাবে যাবেন কলকাতা থেকে, যদি কেউ যেতে চান, যদি বলেন সহজ করে?
0: আমি ওখানে যাওয়ার আগে আরেকটি জায়গায় গেছিলাম, সেই জায়গাটা তাহলে কাছাকাছি হোক, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, তো কাছাকাছি রয়েছে আমাদের কারমাটা স্টেশন, বিদ্যাসাগর যেখানে জীবনের শেষ কয়েকটা বছর সেখানে থেকেছিলেন, সেখান থেকেই কিন্তু গিরিডিতে সহজে যাওয়া যায়। আর গিরিডি শহরের অদূরেই রয়েছে সেই উশ্রী নদীর ঝর্ণা।
1: বেশ, তার মানে কেউ গিরিডির দিকে যদি যায় হাওয়া বদলাতে, উশ্রী নদীর ঝর্ণা দেখতে যেতে পারে। আচ্ছা, এই যে বাংলার প্রকৃতি, আপনি বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আপনার একজন ভাষাবিদ হিসেবে বা একজন বর্ণমালাবিদ হিসেবে, আপনার কি মনে হয় যে বাংলা ভাষাকে শহরের চেয়ে গ্রাম বাঁচিয়ে রেখেছে বেশি?
0: এটা তো আমরা একদম শুরুতেই বলেছি, বুঝতে পেরেছেন, এবং আপনি হয়তো ব্যথা পেতেই পারেন, পান, তাতে আমার কোনো যায় আসে না। আমি যেটা দেখেছি, আপনি গ্রামে যান, সেখানে কোনো বিকল্প নেই তাদের, একমাত্র মাধ্যম হচ্ছে বাংলা, সুতরাং বাংলা তো সেখানে সজীব। হ্যাঁ, শহরে কতগুলো বাচ্চা বাংলা মাধ্যমে পড়ছে, হ্যাঁ,
1: বরং এখন বাংলা বললে মায়েরা দুঃখ পান, এরকমও আমরা শুনি কয়েকজনের মুখে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনি যে শার্টটা পরে বসেছেন, সাদা শার্টে বিভিন্ন রকমের বর্ণমালা লেখা, এবং আমি এখান থেকে যতটা দেখতে পাচ্ছি তার মধ্যে লয় টয়, উঙয় গয়, এগুলো চোখে পড়ছে। আমার মনে হচ্ছে এবার আমাদের একটু যুক্তবর্ণে যাওয়া উচিত আরও একবার। যুক্তবর্ণের ক্ষেত্রে যেমন আপনি প্রথমেই, যুক্তবর্ণের আগে যে প্রশ্নটা রাখবো, আপনি খুব সুন্দর একটা তথ্য আমাদের অনুষ্ঠান শুরুর আগে দিচ্ছিলেন, সেটা আমাদের সকলের জানা উচিত, কখন অয়ে অ উচ্চারণ হবে, কখন অয়ে ও উচ্চারণ হবে। যেমন আমরা যখন
2: অতুল এবং অতুল,
1: আমরা যখন কণ্ঠের অনুশীলন করি, তখন আমাদের যারা আচার্য বা যারা গুরু, তারা শিখিয়েছিলেন যে যখন অ নেগেটিভ অর্থে, অনিয়মিত, অতুলনীয়, তখন অ, তার মধ্যে একমাত্র ব্যতিক্রম অতিথি। এটা আপনার থেকে একটু আপনার মতো করে ব্যাখ্যা শুনতে চাই, আরও যদি কিছুটা ঋদ্ধ হতে পারি, কখন অ অয়ের উচ্চারণ, কখন অয় ওয়ের উচ্চারণ।
0: হ্যাঁ দিদি, প্রথমে জানিয়ে রাখি এটি, দেখুন এই অ কখন অ হবে আর অ কখন ও হবে, এটি নিয়ে আমাদের দেড় ঘন্টা কেন, দেড় দিন আলোচনা চলতে পারে, তাহলে খুব সংক্ষেপে এই জিনিসটা আমি বলছি। আমরা প্রথমে বুঝি, আপনি কিন্তু বলেই দিয়েছেন যে নেতিবাচক অর্থে আমরা অয়ের অয় উচ্চারণ করব, তাই তো? তাহলে তাহলে কোথায় করব, কোথায় করব না? অ অত, অত কথা বলো না, বানান হচ্ছে অত, তখন কিন্তু অয়ের উচ্চারণ অয়ের মতোই করছি। যখন বলছি অতিবার বেড়ো না, তখন অয়ের উচ্চারণ ও হয়ে যাচ্ছে। কেন ও হচ্ছে, আমরা এই দুটি উদাহরণ দেখলেই বুঝতে পারবো, অত অতি, অতীতে একটি বাড়তি হ্রস্ব ইকার রয়েছে, অর্থাৎ অয়ের পর যদি একটি ই থাকে তাহলে ওই অয়ের উচ্চারণ ও হয়ে যায়। আমরা কিন্তু অপু বানান অপয় রহস্য উকার লিখি, বলার কথা ওই বানান দেখে যদি বলতে যাই অপু, কিন্তু আমরা একজনও অপু বলি না, আমরা বলি অপু। কেন? অয়ের পরে প রয়েছে, তার সঙ্গে একটি রহস্য উকার রয়েছে, ওই রহস্য উকার রহস্য ইকারের প্রভাবে অয়ের উচ্চারণ ও হয়ে যায়। এই হচ্ছে বিষয়। এবার সর্বত্র কি এটি হচ্ছে? আপনি কি উদাহরণ দিলেন,
1: অতিথি,
0: অতিথি
1: যার তিথি নেই,
0: তিথি নেই। এবার কথা কথা হচ্ছে, দেখুন অয়ের পরে তো হ্রস্বইকার রয়েছে, কিন্তু তবু বলছি না কেন, ও বলছি না, আমাদের অতিথি,
1: ও বলছি,
0: ও বলছে
1: নেতিবাচক হলেও ও বলছে,
0: হ্যাঁ কেন বলছে তাই তো,
1: নেতিবাচক হলেও। হ্যাঁ,
0: এবার ব্যাপারটি হচ্ছে তাহলে নেতিবাচক এটা শুধু যে এটি তা নয়। আচ্ছা, এর সঙ্গে আমি আরো পরিষ্কার করে বলছি, দেখুন শুধুমাত্র একটি নয়, অতুল। এটা কি, এটাকে কি বলতে বলতে হবে আমাদের?
1: তুলনা নেই যার ব্যাখ্যা যদি করি
0: নামের ক্ষেত্রে, যখন আমরা কারো নাম বলবো, অতুল যদি কোনো ভদ্রলোকের নাম হয় তখন কিন্তু আমরা অতুলই বলবো, কিন্তু অতুল কখন বলবো?
1: অতুলনীয়
0: অর্থে, দুটিই কিন্তু হবে। নাম বোঝালে অতিথি, যখন বলছেন একটি লোককে বোঝাচ্ছে, লোকেদের বোঝাচ্ছে, অসুর সুরের বিপরীত। হ্যাঁ, এখানেও কিন্তু এই হিসাব মতো একই গল্প। তাহলে ওই
1: এবং সঙ্গে বোধ হয় হর্ষউকার তার প্রভাব।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য
1: বাংলা ভাষা ভারী মজাদার, বাংলা ভাষা ভীষণ আনন্দ দান করে।
2: এবার আমি একটা বর্ণের কথা বলি, যে কিছু কিছু বর্ণ আছে ছোটবেলা থেকে শিখতে গেলে খুব অসুবিধা হতো, কোনটার মাথায় মাত্রা দেব, কোনটার মাথায় মাত্রা দেব না, কোন বর্ণগুলো?
0: এবার আমার কাছে মাঝে মাঝেই মানুষ প্রশ্ন করেন, এই মাত্রার খেলাটি কেন? মূর্ধন্য ন যখন লিখব তখন অল্প একটু দেব, দন্ত ন যখন লিখব গোটা দেব, উ যখন লিখব মাত্রা দেব না, রি যখন লিখব মাত্রা দেব না, লি যখন এ ওই ও বাকিগুলোতে নেই, প্রথমগুলোতে রয়েছে। এই এটা কেন? এটা জাস্ট সৌন্দর্য বৃদ্ধির জন্য, এর আর কোনো কারণ আছে বলে আমার জানা নেই।
1: মাত্রাটা না হয় আমরা বুঝলাম যে শুধু সৌন্দর্য বৃদ্ধির জন্য হবে ব্যঞ্জন। তোমার কথা কোনো প্রশ্ন?
2: আর একটা প্রশ্ন, যে আমরা যখন লিখি কি আর কি, এই দুটো কি এর ব্যবহারে পার্থক্য কোথায়?
0: স্যার, এই প্রশ্নটা আমার মতে বেশি করে প্রচার পাওয়া দরকার। হ্যাঁ, মানে এর উত্তরটা বুঝলেন, এবং এটা খুব সংক্ষেপে খুব সহজেই কিন্তু বুঝে নেওয়া যায়, এবং এই আলোচনাটা যতবার করি তত বেশি বেশি মানুষ শোনেন। হ্যাঁ, তো আমার মনে হয় যে এক মিনিটের আলোচনায় এটি যদি বুঝিয়ে দেওয়া যায় বা মানুষ যদি একটু শোনেন, অনেক সমস্যার সমাধান হয়ে যায়,
1: মনেও রাখতে যদি পারে। হ্যাঁ, সহজ।
0: দেখুন, এবার আমি একটি কথা বলে রাখি, আমাকে অনেকেই বলেন এটা আপনি কোথায় পেলেন, এই প্রশ্নের উত্তর দিতে আমি বলি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এটি প্রথম শিখিয়েছিলেন, কয় হ্রস্ব ইকার কোথায় ব্যবহার করব, কয় দীর্ঘ ইকার কোথায় ব্যবহার করব। এবং আধুনিক বানান বিধিতে আপনারা যতগুলো, যারা বানান বিধি নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু এটা মেনে নিয়েছেন, কোথায় কয় হ্রস্ব ইকার দেব, কোথায় কয় দীর্ঘ ইকার দেব। তাহলে কোথায় কোনটা দেব আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি ভালো আছেন, আপনি কিভাবে উত্তর দেবেন?
1: হ্যাঁ বা না,
0: হ্যাঁ অথবা না, অথবা মাথা নেড়েও দিদি কিন্তু উত্তর দেওয়া যায়। কিন্তু আপনার নাম কি যদি বলি, আপনি হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারবেন না, মাথা নেড়ে উত্তর দিতে পারবেন না, সেখানে অতিরিক্ত একটি শব্দের প্রয়োজন হচ্ছে। এবার যেখানে অতিরিক্ত শব্দের প্রয়োজন হচ্ছে সেখানে আমরা দীর্ঘ ইকার লাগাবো, আর যেখানে হ্যাঁ না দিয়ে উত্তর দিতে পারবো সেখানে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করব।
1: বেশ, বাচ্চাদের বর্ণমালা শেখানোর সহজতম পদ্ধতি কি? একটা বর্ণ পরিচয় ধরিয়ে দেওয়া, নাকি এর অন্য কোনো সহজ পদ্ধতি আছে?
2: এই প্রশ্নটা আমরা থাকবো, তবে তার আগে লিসনাররা রয়েছেন আমাদের সঙ্গে প্রশ্ন নিয়ে, এই যে বাচ্চাদের বর্ণমালা শেখানোর সহজ পদ্ধতি, তার আগে আমাদের যারা লিসনার তাদের কাছে যাচ্ছি, তারপর আবার এই প্রশ্নে ফিরবো।
1: হ্যালো,
3: হ্যালো, হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
3: আচ্ছা, আমি অশোক কুমার দাস বলছি, আমাদের আদিবাড়ি হচ্ছে কাটোয়া। তো এখন আমি আসানসোলে আছি, কিন্তু আমার দুটি প্রশ্ন আছে। একটি হচ্ছে কাটোয়াতে লিখতে গেলে দু রকম কাটোয়া লেখা হয়, আর বর্ধমান হচ্ছে প্রথমে ছিল দয় ধয় রে, এখন হয়ে গেছে অনলি ধয় রে, আর তাই ইংলিশও ডবল ডি ছিল, এখন
1: বর্ধমান থেকে বর্ধমান
3: হয়ে গেছে, একটু কোনটা শুদ্ধ কাইন্ডলি বলবেন।
1: নমস্কার। সুন্দর প্রশ্ন নিজের।
0: হ্যাঁ, এটা খুব সহজ উত্তর, এবং আমাদের মনে রাখতে হবে 1936 সালের কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানান যে সংস্কার করেছিল সেখানেই এই সমস্যাটার সমাধান রয়েছে। 1936 সালের আগে আমরা যদি পুরনো সমস্ত অভিধান দেখি বা বাড়িতে যে পঞ্জিকাগুলো রয়েছে, তারা কিন্তু ওই পুরনো বানান বিধি মেনে চলে। সেখানে রেপ যদি থাকে, রেপের নিচে যে বর্ণটা থাকবে সেটি দুবার লিখতে হবে। যেমন আমি যদি বলি কর্তা বানান কি, ক তয় রে পাকার আমি এখন বলবো, কিন্তু পূর্বে 1936 সালের আগে
1: তয়
0: তয় রে পাকার, তাহলে বর্ধমান বানান দ ধ তা হিসাব।

0: মতো হওয়ার কথা ছিল তো ধ এদেব, কিন্তু দয় ধ কেন? ওই একটু আগেই বললাম মহাপ্রাণ বর্ণ আমরা পরপর উচ্চারণ করতে পারি না, ধটির আগে রেখি দ, তাহলে দয় ধয় রেপ আগে ওভাবে লেখা হতো, এখন বর্তমান বানান বিধি মেনে আমাদের ধয় রেপ লিখতে হবে।
1: আরো একটি ফোন আছে, দেখে নেব কে আছেন। হ্যালো
2: হ্যালো,
3: নমস্কার
1: নমস্কার নমস্কার,
3: আমি ধুলাগড়ি।

0: কোন বাক্যের সঙ্গে তো ব্যবহার করা হয় বলে তো আমার তো মনে হয় না। কিন্তু যদি আমি লিচু বানান লিখি তাহলে রি লয় চয়সু লিচু তো লেখা যেতে পারতো, কোন তখন আমরা তখন লয়সি চয়সু লিচু লিখি।
1: আমরা লিচু শব্দটা কোথায় পেয়েছি? লি এর পরে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে ওখানে লি এর নিচে লিচু লেখা ছিল, কিন্তু মজার বিষয় ওখানে কিন্তু ভদ্রলোক অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় কিন্তু লি চয় রহস্য উকার লেখেননি, উনি লিয়ের নিচে লয় রহস্য ইকার চয় রহস্য উকার লিখেছেন। এর মানে কি বোঝাতে চেয়েছেন আমাদের আগে সেটা বুঝতে হবে। লি দিয়ে কোনো শব্দ নেই তাহলে লি বর্ণটাকে কি ফাঁকা রেখে যাব? কোনো ছবি থাকবে না, কোনো শব্দ থাকবে না, তাহলে একটি শব্দ দেওয়া যাক, কী দেওয়া যাবে? লিচু দেওয়া যাবে। তাহলে লিচু তো লি দিয়ে লিখছি না, তাহলে কেন দেব না? উচ্চারণটা খানিকটা এক লিচুর লি, এই জন্য। কিন্তু ল তো আমাদের ব্যঞ্জন বর্ণে রয়েছে, তারপরে একটি রহস্যই দিয়ে লিখব, এই হচ্ছে
2: ব্যাপার। সেদিকে আমরা পড়েছি যে লিকার যেন ডিগবাজি খায়।
1: হ্যাঁ, লিকার যেন ডিগবাজি খায়, ডিগবাজি খেতে খেতে বর্ণটি হারিয়ে গেল।
2: আবার আবার ফিরে আসছিলাম আমরা, কি ফোন আছে আমার নাকি?
3: না, ফোন নেই, তবে প্রশ্ন একটা আছে। আগে তোমার প্রশ্নটা হোক, বাচ্চাদের বর্ণমালা শেখাতে গেলে
2: সহজতম পদ্ধতি কি যাতে তারা মজা করে শেখে?
1: দিদি, আমার মনে হয় আমাকে আর একটু পরিষ্কার করে বলা উচিত। দেখুন, আমি কোনো বিশেষজ্ঞ নই। হ্যাঁ, আমি আমার নিজস্ব মত দেব। হ্যাঁ, আমাকে কোনো সংস্থা বলে দেয়নি যে আপনি এটা প্রচার করুন, এটা আমার নিজস্ব মত বলবো। আমার ক্ষমতা কি, আমি ফেসবুকে বাংলা বর্ণমালা নিয়ে কাজ
2: করি।
1: এবার বিষয়টা হচ্ছে, দেখুন, বর্ণমালাকে শেখানো বিভিন্ন পদ্ধতি রয়েছে, বিভিন্নভাবে শেখানো হয়। কীভাবে শেখানো হয়? আমি যদি বলি অয় অজগর, একটা একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে, ধরুন অজগর লেখা রয়েছে, তার নিচে অ অ দেওয়া রয়েছে। মানে আমরা বর্ণ থেকে শব্দে যেতে পারি, শব্দ থেকে বর্ণে যেতে পারি, বাক্য থেকে শব্দে যেতে পারি, তার থেকে বর্ণে যেতে পারি। এইভাবে এই এই ধরনের পদ বিভিন্ন পদ্ধতি রয়েছে। এবং অপেক্ষাকৃত আমার মতে বাক্য থেকে যদি আমি শব্দে যাই, শব্দ থেকে যদি বর্ণে যাওয়া সম্ভব হয়, সেটা আরও বেশি সহজ হয়। আমি আম খেতে খুব ভালোবাসি, এখান থেকে আম শব্দটাকে হাইলাইট করা হলো। আমের ভিতর কি রয়েছে? আর ম, সেখান থেকে আর ম শিখু। এইভাবে আলাদা আলাদা বাক্য, শব্দ, বর্ণ।
3: লিসনার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে। হ্যালো, না কিন্তু আপনি বাংলার প্রকৃতি ঘুরেছেন আর বর্ণমালা নিয়ে কাজ করেছেন, আমাদের একটা সময় দেখি হিরিক পরে চোদ্দ শাক খাওয়ার। এই যে চোদ্দ শাক, বাঙালির কাছে এই চোদ্দ শাকটা প্রকৃতিতে কি পাওয়া যায়? কি আসলে এই চোদ্দ শাক?
1: ভূত চতুর্দশী, কালী পুজোর আগের দিনকে বলা হয়। সেদিন গ্রাম বাংলায়, জানি না শহরের খবর রাখিনি, চোদ্দ শাক খাওয়ার একটি রীতি রয়েছে। আমাদের বাড়িতেও হয়, আমার পাশের বাড়িতেও হয়, আমার মাকেও করতে দেখতাম। এখানে কি হতো, চোদ্দটি শাক বিশেষ, আমার ইচ্ছা খুশি মতো যে কোনো চোদ্দটি শাক নিতে পারবো না। পঞ্জিকায় এই তালিকা দেওয়া রয়েছে, ভেষজ উদ্ভিদের বইতে আপনি এই তালিকাটা পাবেন। বিশেষ চোদ্দটি শাক মা ঠাকুমা খেতেন, আমাদের বাড়িতে খাওয়া হয়। এই
2: আচ্ছা,
3: আপনি গ্রাম বাংলায় যখন হাঁটছেন, ঘুরছেন, প্রকৃতির মাঝখানে যাচ্ছেন, এমন কি কোনো ফল বা কোনো গাছ পেলেন যেটা প্রায় লুপ্ত মানুষ এখন ব্যবহার করে না?
1: এরকম তো প্রচুর রয়েছে। হ্যাঁ, আর ব্যবহার মানে আগে ব্যবহার করত। হ্যাঁ, এরকম ফল রয়েছে রয়েছে, কিন্তু কি বলবো,
3: আপনি একটা ফল দেখাচ্ছিলেন একদিন, দেখছিলাম কোন একটা ফল যেটা আগে খাওয়া হতো, এখন খুব একটা খাওয়া হয় না, বা আমরা জানি না সেই ফলটার কথা,
1: অনেক এরকম অনেক
3: আশফলের মতো দেখতে ফলটা।
1: এবার স্যার কি বলুন তো, এরকম অনেক কিছুই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, বরুণা ফলের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে অনেক বিষয় নিয়ে তো তুলে ধরি, সব কিছু মনে থাকে না। এই কিছুদিন আগেই বরুণা ফল, এবার আপনি বলবেন বরুণা আবার ফল কি, সে জিনিসটা কি? আসলে ফলটার নাম বিভিন্ন রয়েছে, অনেকে বলেন বরুণ, অনেকে বলেন বরুণা, অনেকে বলেন বন্যা, অনেকে বলেন বইন্যা। এই ফুলটির নামও এরকম আর ফলটির নামও এরকম, কিন্তু ফুলটাও খাওয়া যায়, আমি নিজে খেয়েছি, ফলটাও খাওয়া যায়, আমি নিজে খেয়েছি। হ্যাঁ, এবং ওটা একটা ভেষজ উদ্ভিদ। হ্যাঁ, গ্রাম বাংলার মানুষ ওটা খান।
2: আচ্ছা,
3: বিদ্যাসাগরের কথা এসছে বারবার আমরা আলোচনা।

0: করেছে, কার ম্যাটারে গেছেন আপনি? বিদ্যাসাগরের যেখানে বাড়ি এবং শেষ জীবন কেটেছে, কি দেখলেন সেখানে?
1: আমার উদ্দেশ্য ছিল বর্ণ পরিচয়। বর্ণ পরিচয়ের সঙ্গে তো বিদ্যাসাগরের এক বিদ্যাসাগর মহাশয় রচনা করেছেন, তো বীর সিংহ আমাদের পাশে, তো কার ম্যাটার তিনি শেষ জীবন কাটিয়েছেন, তার সঙ্গে ওই যে কী বলবো কুলির গল্প জড়িয়ে রয়েছে সেই স্টেশনের পাশেই। সুতরাং নিজ চোখে দেখলাম, আমার বন্ধুদের নিয়ে গেলাম, সকলকে দেখালাম এবং বন্ধুদের সামনে তুলে ধরলাম, উদ্দেশ্য খুব সহজ।
2: এবং এই মানুষটি শুধুমাত্র বর্ণ পরিচয় লিখেই ক্ষান্ত হননি, বইটি বিক্রি করেছেন সফলভাবে এবং প্রচারও করেছেন,
1: এবং
2: সর্বশক্তি এবং কি বড় উদ্যোগপতি। আমি তো ভাবি যে এত বড় বিজনেসম্যানও বাংলায় কম এসেছে।
1: হ্যাঁ, তা বলা যায় দিদি। তবু আরেকটি কথা কি বলুন তো, এই যে এতগুলি বর্ণের বিয়োজন করা, এতগুলি বর্ণের সংযোজন করা এবং মানুষ মেনে নিল, হ্যাঁ, কত বড় বুকের পাটা, সাহস, এবং কেউ তো করল না।
0: এবারে বর্ণমালার কথা যখন হচ্ছে তখন বলি, বর্ণমালাগুলোর সঙ্গে কি প্রকৃতির কোনো সম্পর্ক আছে?
2: এই প্রশ্নটা আমি একবার করেওছি, বলছিলেন যে অয়ে অজগর, অজগর কোথা থেকে এলো? প্রকৃতি থেকে। তবু যদি আর একবার একটু ব্যাখ্যা করেন।
1: না, আপনার প্রশ্নটা ছিল অন্যরকম।
0: অন্য,
1: হ্যাঁ স্যার, যেটা বলছেন দেখুন, আমি সম্প্রতি একটি বই পড়লাম, সেখানে বেশ একটি মজার তথ্য পেয়েছি জানেন তো। বাংলা বেশিরভাগ বর্ণ আপনি গ্রামের দিকে শামুক পাওয়া যায় জানেন তো, যেটি হাঁসে খুব পছন্দ করে, তার গায়ে এইরকম অয়ের মতো একটি বিশেষ রূপ দেখা যায়, বুঝলেন, গায়ে থাকে ওটা অয়ের মতো।
0: আমার মনে হয় ইংরেজি অ্যাট দ্য রেট ওরকম।
1: হ্যাঁ, তা বলতে পারেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, ওই অয়ের মতো এই যে রূপটা এবং ত্রিভুজ, এই দুটো দিয়ে বাংলার বেশিরভাগ বর্ণ আপনি তৈরি করতে পারবেন। তো বেশিরভাগ বর্ণ, অ নামক বর্ণটি দেখুন, ওই ওই ওটা আসলো তারপর, হ্যাঁ, ক দেখুন ত্রিভুজের ডান পাশে ওই ওই ঘূর্ণিটা তো এসে যাচ্ছে। তো আর ওই ব্রাহ্মী লিপি যদি যান, যেখান থেকে আমরা মনে করি যে আমাদের বর্ণমালাগুলি এসছে, সেখানেও কিন্তু আমাদের চারিপাশে যে সমস্ত জিনিসগুলো দেখি, যেমন লাঠি, থালা, হ্যাঁ, সেরকম জিনিসের ছাপ পাই। এর বেশি আমার এই বিষয়ে আর কিছু জানা নেই।
2: বেশ, বাংলা বর্ণমালা উচ্চারণে বা বানানের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে সব থেকে কমন ভুল আমরা কী করি এখন? কমন কয়েকটি ভুল যেগুলো আমরা সবাই করি, কিন্তু
1: বানান
2: হোক বর্ণমালার ক্ষেত্রে, একটা তো আমরা শুনলাম, কি কি সেটা আপনি ব্যাখ্যা করলেন?
1: বর্ণমালার উচ্চারণের ক্ষেত্রে, মানে বর্ণমালার নাম
2: বা লেখার ক্ষেত্রে আমরা কমন ভুল কি কি করি, যেটা মানুষের না জানার ভুল থেকে মানুষ করে?
1: দেখুন, আমরা কিন্তু এই কথাটা একবার এসেছি, ট ঠ ড ঢ, তারপরে যে বর্ণটি তার নাম কি?
2: না, আমি আমার প্রশ্নটা একটু অন্য, আমি বলছি যে আমাদের কমন ভুল, যে ভুলগুলো মানুষ, এই যে আপনি কি আর কি এর উদাহরণ দিলেন, এরকম তো প্রচুর আমরা ভুল লিখি বা ভুল বলি বলার সময়, এই কমন ভুলগুলো কি আমাদের?
1: আচ্ছা দেখুন, ওই আমরা কি এটা একটা দেখা যায়, আপনার আমরা আলোচনাও করেছি ডয়ে বিন্দু র, হ্যাঁ, এটি নিয়ে ভুল বেশিরভাগ মানুষই করেন। এর কারণ হচ্ছে কি, উচ্চারণ ঠিক করেন না, সুতরাং বানানটা ভুল হয়,
2: পড়া পড়া,
1: হ্যাঁ, ওই ওটা ওই ভুলটা হয়। আর দেখি খাই না বলে বলে খায়,
2: হ্যাঁ,
1: এই অন্তস্থ রহস্য।
2: এটা কি একটু গ্রামের ডায়ালেক্টের জন্য ভুল হয় উচ্চারণের?
1: দিদি, এটা শুধু যে আমি গ্রাম জড়াবো তা কিন্তু নয়, আমি কিন্তু সর্বত্র এই আলোচনা করতে বলেন অনেকে, কেন আমরা এই ভুলটা করছি, সব দিক থেকেই আসে। আপনি গ্রামের কথা বলতেই পারেন, আমি বলবো কি বলুন তো,
2: আমাদের কলকাতার বাংলা তো একটা অন্য
1: বাংলা। না দেখুন, আমি ভাত খাই, আমি কেউ আমি ভাত খায় কেউ বলি না জানেন তো, খাইকে খাই বলি আমরা, লেখার সময় ওটা গুলিয়ে ফেলি।
2: উচ্চারণের জন্যই বোধহয়,
1: উচ্চারণের জন্য না, ওই দুটি বর্ণ ই আর অন্তস্থ, হ্যাঁ, মানে কি বলবো, ব্যবহারটা ঠিকঠাক প্রপারলি জানে না বলে ভুলটা হয়।
2: আবার ধরুন যারা কথা বলছেন, আমি বিশেষ একটা জনপদের কথাই বলুন, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, আমরা যত ওই দিকে যাচ্ছি আমরা দেখছি বাংলা ভাষাটা উপভাষা, মানে আমাদের যে ডায়ালেক্ট আছে তাতে আস্তে আস্তে বদল হচ্ছে। ভাষা তো উপভাষাতেও বেঁচে থাকে, উপভাষার মধ্যেও একটা ভাষা বাঁচে। তো এইখানে এই উপভাষাগুলো কি ভাষাকে আরো সমৃদ্ধ করতে পারে আমাদের? আমরা সবসময়ই জানি যে উপভাষা, যে ভাষার যত বেশি উপভাষা সে ভাষা তত বেশি সমৃদ্ধ হবে। সেক্ষেত্রে আমাদের উপভাষাগুলোকে সুন্দর করে সংরক্ষণ করা, এই বাংলা বাংলা যে আমরা যে কথ্য ভাষায় কথা বলি বা যে লেখ্য ভাষা যেটা আমরা কলকাতার ভাষা হিসেবে, কলকাতাইয়া বাংলা, এটার বাইরেও তো একটা বাংলা আছে, সেই বাংলা ভাষা সংরক্ষণে আমাদের কি করা উচিত? সেই উপভাষাগুলি কি সংরক্ষণের সহজ উপায় কি?
1: এগুলো বিশেষজ্ঞরা বলবেন, আমার ও বিষয়ে কোনো ধারণা নেই।
2: আচ্ছা,
0: আমাদের জানান
2: আছে বোধহয়।
0: আচ্ছা, ফোনটা আগে জেনে নি কে আছে। হ্যালো
2: হ্যালো,
3: হ্যাঁ আমি অপেক্ষা করছিলাম, ভাবছিলাম আপনারা হয়তো টেরি পাচ্ছেন না
2: লাইনে
3: কেউ আছে।
0: না না না,
3: আমি সরকারের অবসরপ্রাপ্ত বাংলা অনুবাদক এবং বাংলা একাডেমির প্রাক্তন সদস্য তরুণ কৃষ্ণ ভট্টাচার্য ঘাটাল মেদিনীপুর থেকে বলছি। দুটো জিনিস বলতে চাই, তখন কিছু বানান নিয়ে যখন আপনাদের মধ্যে দ্বিমত হলো এবং তখন আপনি সংযোজিকা মহাশয়া বললেন যে আমি সংবাদপত্রে এইগুলো দেখেছি, তো কিছু জিনিস আমাদের এখানে এটা সত্যি যেগুলো ভুল সেগুলো স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে অতি প্রয়োগের ফলে, কিন্তু এইটা মনে রাখতে হবে ভুলটা ভুলই। দার্জিলিং এর মল কিন্তু সবাই ম্যাল বলে বলে সেটা মল ম্যাল হয়ে যায়, কিন্তু সেটা মল ঠিক, যেমন উঠরাম ব্রিটিশ উচ্চারণ উঠরাম, আমরা সেটা
2: উঠরাম করেছি।
3: বর্ণমালার ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আপনি যদি বাংলা একাডেমিতে আজকে যান তাহলে সেখানে শোকেসেতে আপনি একই সঙ্গে একই সময়ে প্রকাশিত বইয়ের প্রচ্ছদে ওয় গয়ে ঠিক যেরকম দীর্ঘয়ের নিচে যেরকম ভাবে লেখা হয় রাঙা আগেকার দিনে, সেই বানানো দেখবেন, আর আধুনিক ওয় এবং গ যুক্তাক্ষর হিসেবে লেখা সেটাও দেখতে পাবেন। সুতরাং এইগুলো কোএক্সিস্ট করছে। একটা জিনিস পয়েন্ট আউট করতে চাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করলেন ম্যাডাম যে ক্ষিয়টাকে হ হিসেবে সরলীকরণ করা হয়নি কেন। আসলে সেটাও করা হয়েছে, যদি আপনি ভেবে দেখেন কখনো তখনই এগুলো থেকে কিন্তু কখন এবং তখন ইভলভ করেছে, সেখানে ক্ষয় থেকে ক্ষয়ের এভলিউশন হচ্ছে। আমি যেহেতু পুরনো মানুষ, এখনের প্রজন্মের একটা প্রবণতার ব্যাপারে বর্ণমালা নিয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে একটু আমাদের আজকের স্পেশালিস্টের কাছে জানতে চাই, সেটা হচ্ছে পরশুরাম, যেমন উনি নিজে তো খুব বড় ভাষাবিদ ছিলেন, তো উনি যখন চিকিৎসা বিভ্রাট লিখছেন সেখানে বাঙাল উচ্চারণে যেহেতু বাংলাতে জেড বা জয়ের কোনো রিপ্রেজেন্টেশন বর্ণমালায় নেই, উনি যখন পূর্ববঙ্গীয় চিকিৎসকের সংলাপ লিখছেন জানতি পারোনা বোঝাতে উনি জেড এ আকার দিয়ে লিখছেন, আধুনিক সময়ে লক্ষ্য করেছি সংবাদপত্রে এবং অন্যান্য গণমাধ্যমে হিন্দিতে যেরকম জ উচ্চারণ বোঝাতে হিন্দির বর্গীয় জয়ের নিচে ফুটকি দেওয়া হয়, যেটাকে উর্দুতে ওরা নুকতা বলেন, বাংলা মিডিয়া হাউসরাও বর্গের জয়ের নিচে ফুটকি দিয়ে,
0: আমাদের না সময় একদম কম,
3: তো এইটা কি এখন বর্ণমালাতে সংযোজিত হয়েছে?
0: সঙ্গে থাকুন, একদম সময় কম, এটা আলোচনা হয়েছে বর্গের জয়ের নিচে
1: বর্ণমালায় সংযোজিত হয়েছে। উনার জাস্ট একটাই প্রশ্ন ছিল, স্যারকে প্রণাম জানাই, উনি একজন বিশেষ মানুষ, আপনাকে প্রণাম স্যার। এটা তো আমরা বাংলা বর্ণমালায় দেখি না, বাংলা বর্ণমালায় বর্গীয় জয়ের নিচে
0: সংযোজন হয়নি
1: না।
0: আচ্ছা, এবারে লাস্ট অনেকে অনেক প্রশ্ন লিখেছেন, ভালো বানানে লয় ওকার দেব না দেব না?
1: বর্তমান বানানবিধি, এবার বানানবিধি তো বিভিন্ন জনের বিভিন্ন রকম, তো বর্তমানে লয় ওকার দিয়ে লেখা হচ্ছে।
0: তাহলে এই ভালো দিয়েই আজকের ভালো আলোচনা শেষ হোক, তার কারণ সময়টা খুব একটা ভালো নয়, কারণ সময় আমাদের বলছে শেষ করতে হবে, থামতে হবে।
2: ওকার ছেড়ে দিলেই ভালো ভাল হয়েছে, যার মানে কপাল।
0: হ্যাঁ, এত সুন্দরভাবে বলছিলেন, আর এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হলো। এই সময় ভাবছিলাম দেড় ঘন্টা কি আলোচনা হবে, এখন ভাবছি দেড় ঘন্টা অল্প সময়, এখন আরো অনেক আলোচনা বাকি আছে। আপনাকে ধন্যবাদ জানাবো, যে
1: আপনাদের ধন্যবাদ, আমার মতো একজন সাধারণ বিশেষজ্ঞ নই তাকে এই মঞ্চে এনেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের।
2: শুনতে থাকুন বিশ্বজিৎ আর মনীষাকে, আমরা আবার ফিরে আসছি ঠিক 11:10।
4: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं रवि कपूर।

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: 100.1 FM গোল্ডে বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিৎ আর মনীষা ফিরে আসছি আপনাদের কাছে গানের বিরতির পর।

বেঁচে থাকার গান নিয়ে বিশ্বজিৎ আর মনীষা রয়েছে আপনাদের সঙ্গে। আজ এমন একজনের সংগ্রামের কথা শোনাব যিনি প্রাক্তন সাংবাদিক, ভারতের সর্বোচ্চ গ্রামে বাবার স্মৃতিতে বিনামূল্যের আবাসিক স্কুল চালু করেছেন। বাবাকে হারানোর পরে পৌটিয়া স্পিতি চলে যান আর আরও কাছে যাওয়ার চেষ্টা করেন। সেখানে তিনি ভারতের সর্বোচ্চ গ্রাম কমিকে সুবিধা থেকে বঞ্চিত শিশুদের জন্য একটি বিনামূল্যের আবাসিক স্কুল করেন। এখন এই শিশুদের মা হয়ে তিনি তাদের খাবার, আশ্রয়, পোশাক এবং শিক্ষাদান করেন। পৌটিয়া পুতাতুণ্ডার প্রয়াত পিতার সবচেয়ে প্রিয় স্মৃতি হল তিনি শিশুদের সঙ্গে খেলা করা এবং তাদের নার্সারি রাইম শেখানো এবং শোনানো। বাচ্চা বাচ্চাদের তিনি খুব পছন্দ করতেন, অর্থাৎ তার বাবা বাচ্চাদের খুব পছন্দ করতেন। সবসময় কিভাবে তাদের সঙ্গে মিশতেন, খেলার সময় তিনি ছড়া এবং টেবিল মুখস্থ করিয়ে বাচ্চাদের শেখাতেন। তিনি গ্রামীণ এলাকায় গিয়ে বাচ্চাদের বিনামূল্যে বই বিলি করতেন। এই স্মৃতি একেবারে তার মনে, মানে পৌটিয়ার মনে একটা প্রভাব ফেলেছিল এবং তিনি অনুপ্রাণিত হয়েছিলেন যে সেই সব বাচ্চাদের পাশে দাঁড়াতে। এবং বাবার প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে পৌটিয়া হিমাচল প্রদেশের কমিকে প্ল্যানেট স্পিতি ফাউন্ডেশনের অধীন একটি বিনামূল্যের আবাসিক স্কুল চালান, যা ভারতের সর্বোচ্চ গ্রাম। একজন শিক্ষিকা, একজন তত্ত্ববধায়িকা এবং অনেক ক্ষেত্রে এই সুবিধাবঞ্চিত শিশুদের মা হয়ে পৌটিয়া তাদের পড়াশুনোর দেখাশোনা করেন, খাবার দেন, তাদের সার্বিক বিকাশে সহযোগিতা করেন। বেঁচে থাকার গানে আজ তারই কথা। ফিরে আসছি গানের বিরতির পর।

0: ঝাড়খণ্ডের রাঁচিতে জন্ম ও বেড়ে ওঠা পটিয়া কলকাতা থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করেন এবং একটি খবরের কাগজে ইন্টার্নশিপ পান। তিনি লিখছেন, আমি সবসময় সাংবাদিকতা করতে চেয়েছিলাম। সংবাদপত্রে কাজ করার পরে আমি আরও অনেক সংস্থায় কাজ করেছি। আমি নিউজ প্রযোজক ছিলাম একটি সংস্থায়। তার আগে আমি সাংবাদিকতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই, 32 বছর বয়সী সেই যুবতী জানাচ্ছেন। সবসময় ভ্রমণপ্রিয় পটিয়া প্রথমবার স্পিতি ভ্যালি ভ্রমণ করেছিলেন 2013 সালে। তিনি লিখছেন, আমি শান্তি পেয়েছিলাম এবং জায়গাটিকে ভালোবেসে ফেলেছিলাম। আমি ভ্রমণ করতে এবং এই ধরনের জায়গা ঘুরতে পছন্দ করতাম, কিন্তু তখন আমার কোনো ধারণা ছিল না যে আমি একদিন এই উপত্যকাতেই বাস করব, বললেন তিনি। যখন তিনি দ্বিতীয় শেষবার স্পিতি ভ্রমণে যান, তখন তার বাবাকে হারিয়েছিলেন, বিষণ্ণতায় পড়েছিলেন। 2018 সালে উপত্যকা তাকে আবার ডাক দেয় এবং তিনি পুনরায় সেখানে যান। প্রথমবার আমি যখন জায়গাটি ঘুরেছিলাম, তখন আমি খুশি, প্রফুল্ল এবং খুব উদ্দীপিত ছিলাম, কিন্তু এইবার আমি ছিলাম একজন হারানো ও শোকাহত আত্মা। একথা তিনিই লিখছেন।
1: তিনি আরও বলেন, বাবাকে হারিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। তিনি সবসময় আমার ভরসার জায়গায় ছিলেন। আমি বিষণ্ণতায় পড়ে গিয়েছিলাম এবং কিছুই ভালো লাগছিল না। আমি সবসময় এই বিষয়টিতে মনোযোগ দিতাম যে তিনি চলে গেছেন এবং তার সঙ্গে আমার কোনো যোগাযোগ অনুভব করতে পারছি না। বাবার সঙ্গে এই হারানো সম্পর্কের সন্ধানেই তার পথ স্মৃতির দিকে নিয়ে যায়। আমি ভেবেছিলাম, যদি আমি পাহাড়ের উঁচুতে থাকি তাহলে আমি স্বর্গের কাছাকাছি এবং তাই আমার বাবার কাছাকাছি থাকব, বলেন তিনি। এবং পটিয়া এক মাসের জন্য কাজার একটি স্থানীয় পরিবারের সঙ্গে থাকেন এবং তাদের বাচ্চাদের পড়াতে শুরু করেন। আমি পাহাড়ে আরও বেশি সময় কাটাতে চেয়েছিলাম এবং এই পরিবারটি আমাকে আশ্রয় দিয়েছিল। বিনিময়ে আমি তাদের বাচ্চাদের পড়াতাম এবং এটি ছিল দারুণ এক অভিজ্ঞতা। আমি একটি বিষয় লক্ষ্য করেছিলাম যে শিক্ষা, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে খুব খারাপ অবস্থায় ছিল এবং আমি এর জন্য কিছু করতে চেয়েছিলাম। তার এই গল্প আমরা শুনব বেঁচে থাকার গানে। গানের বিরতির পর ফিরছি আপনাদের কাছে।

সাংবাদিক মানুষকে নিয়ে কথা বলছি আমরা, সেই সাংবাদিক মানুষ যিনি বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন, বাবার মৃত্যু যাকে ভেঙে চড়ে দিয়েছিল। তিনি সুন্দর করে লিখেছেন সেদিনের কথাগুলো, বাবার পদাঙ্ক অনুসরণ করেছেন। তিনি লিখছেন, যখন আমি এটা নিয়ে ভাবি, আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার বাবা, এই সমস্ত কাজ আমার ফাউন্ডেশন, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমি শুধু তিনি যা শুরু করেছিলেন তা চালিয়ে যাচ্ছি। কমিকে যাওয়া ছিল তার স্বপ্নের প্রথম পদক্ষেপ, কিন্তু পটিয়া জানতেন না কি কি সমস্যা তাদের সামনে আসবে। আমার মুখোমুখি হওয়ার প্রধান সমস্যা ছিল বাবা মায়েদের বোঝানো যে তারা বাচ্চাদের স্কুলে নিয়ে যাবেন। তারা বলতেন, ক্যা করেগা পড়কে, মোমো বেচকে ভি পয়সা কামা লেগা। তিনি আরও বলেন, আমি তাদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে বলতাম। প্রথমে অনেকেই অটল ছিলেন, কিন্তু ধীরে ধীরে তারা রাজি হন। তাছাড়া আমি একটি শিশুকে নিয়ে তাদের খাবার, আশ্রয় ও শিক্ষা দিই, তাদের বোঝা হালকা করি, আবাসিক স্কুল শুরু করি। এখন তা বেড়ে বেশ আড়ে বহরে বড় হয়েছে। নিজেকে সেই শিশুদের মা বলে অভিহিত করে তিনি বলেন, এই শিশুরা পরিত্যাগ করেনি কেউ তাদের, এরা ইতিম নয়, কিন্তু দারিদ্র্যের কারণে তা হয়েছে। প্রায় 50% শিশুর কোনো জীবিত পিতামাতা নেই, কিন্তু বাকিদের বাবা মা আছেন, যারা তাদের লালন

বাবার ক্ষতির থেকে নিজের আরোগ্যের যাত্রা পটিয়া করেছেন। বলেছেন, জীবন আমার যথেষ্ট নিম্ন মুহূর্ত দিয়ে গেছে, এমন সময় ছিল আমি ভেবেছিলাম আমি আর কখনো আমার বাবার সঙ্গে সংযুক্তি অনুভব করতে পারবো না, কিন্তু আমি শুধু চাই যে আমি যখন আবার তাকে দেখব তখন তার সঙ্গে ভাগ করে নেওয়ার মতো ভালো কিছু থাকুক, এমনকি যদি এর অর্থ শুধু একটি শিশুর জীবনে পরিবর্তন আনাও হয় সেটাও যথেষ্ট। পটিয়াকে মাথায় রেখে তার কাজকে সম্মান জানিয়ে বিশ্বজিত মনীষা আজ বিদায় নেবে আপনার থেকে, আবারও অন্য কোনো দিন অন্য কোনো মহান ব্যক্তিকে নিয়ে ফিরে আসবে বেঁচে থাকার গানে, যার জীবন অনুপ্রেরণা দেয়। যেতে যেতে রইলেন আমাদের জন্য এমন একজনের গান যে গান পূরণ হয় না, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এবারের গানটি শুনবেন গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং সুবর্ণকান্তি ঘোষের সুরে, শিল্পী মান্না দে।

অনুরাগ বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং সুধীন দাশগুপ্তর সুরে গানটি শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। শিল্পীর কণ্ঠেই পরপর শুনবেন আরও কয়েকটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী পিন্টু ভট্টাচার্য।

আধুনিক গান শুনছেন পিন্টু ভট্টাচার্যর কণ্ঠে। শিল্পীর কণ্ঠে এবারের গানটি শুনবেন শ্যামল গুপ্তর কথায় এবং অনল চট্টোপাধ্যায়ের সুরে।

আধুনিক গান শুনছেন নির্মলা মিশ্রের কণ্ঠে। শিল্পীর কণ্ঠেই এবারের গানটি শুনবেন প্রবীর মজুমদারের কথায় এবং সুরে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এবারে শিল্পী কিশোর কুমার।

2014-ই আমরা পেরিয়ে এসেছি কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের জন্মদিন। আজকের আধুনিক গানের অনুষ্ঠানে শেষ কয়েকটি গান রইল তার প্রতি শ্রদ্ধার্ঘ্য স্বরূপ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:05। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান।

0: আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম ছায়াছবি ইন্দ্রাণী। হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্তের কণ্ঠে শুনবেন প্রথম গান।
1: ক্ষতি নেই, আকাশ তো বড়,

ইন্দ্রাণী ছায়া ছবির গান শুনছেন। এবারে শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। শিল্পীর কণ্ঠে পরপর শুনবেন দুটি গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারের ছায়াছবির নাম দেয়ানিয়া। প্রথম শিল্পী শ্যামল মিত্র। শিল্পীর কণ্ঠে পরপর শুনবেন দুটি গান।

দেয়ানিয়া ছায়াছবির গান শুনছেন। এবারের গানটি শুনবেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবার চিরদিনের ছায়াছবি থেকে পরপর কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন মান্না দে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে।

ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার আনন্দ আশ্রম ছায়াছবি থেকে কয়েকটি গান শুনবেন। প্রথম গানটি শুনবেন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার অমানুষ ছায়াছবি থেকে কয়েকটি গান শুনবেন। প্রথম শিল্পী কিশোর কুমার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে ছায়াছবির নাম রাজকুমারী। প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে।

আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানের শেষ গান আশা ভোসলে এবং কিশোর কুমারের কণ্ঠে রাজকুমারী ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:42 সেকেন্ড। এখন শুনবেন নানা রঙের গান।

আজকের নানা রঙের গান অনুষ্ঠানটিতে প্রথমেই নজরুল গীতি শুনবেন প্রথম শিল্পী সুকুমার মিত্র।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনলেন, এবার শুনবেন রজনীকান্তের গান। প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি শুনলেন, তারপর শুনলেন রজনীকান্তের গান।

লোকগীতি শুনছেন। আজকের নানা রঙের গান অনুষ্ঠানটির শেষ শিল্পী ইমন চক্রবর্তী।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনলেন নানা রঙের গান। প্রথমে নজরুল গীতি, তারপর শুনলেন রজনীকান্তের গান এবং শেষে শুনলেন লোকগীতি।

একশো সাত এফএম রেনবোয় হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের দ্বিতীয় পর্বের শেষ গানটি শুনছিলেন আজকের মতো শিল্পী পাপনের কণ্ঠে হামনাভা, হামারি আধুরি কাহানি সিনেমা সাউন্ডট্র্যাক। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শিল্পী সুমন্ত সরকারের পরিবেশনায় খেয়াল, রাগ ভৈরব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছেন শিল্পী সুমন্ত সরকারের পরিবেশনায় খেয়াল রাগ ভৈরব। এখন সময় আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনের, শিল্পী সুনীল কবিরাজ পরিবেশনায় এসরাজ রাগ নট ভৈরব।

তখন শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন, এসরাজ পরিবেশনা, শিল্পী সুনীল কবিরাজ, রাগ নটভৈরব। এর সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। আজকের প্রভাতির দুটি নিবেদন ছিল। প্রথম নিবেদনে শুনেছেন খেয়াল পরিবেশনা, শিল্পী সুমন্ত সরকার, রাগ ভৈরব। খেয়াল পরিবেশনায় শিল্পী সুমন্ত সরকার, রাগ ভৈরব, এবং তারপরে দ্বিতীয় পরিবেশনায় এসরাজ, শিল্পী সুনীল কবিরাজ, রাগ নটভৈরব। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি সঙ্গে নিয়ে ফিরে আসছি। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি, পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত আনন্দধ্বনি, 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি। আজ রাত তিনটে থেকে পরপর তিনটি অনুষ্ঠানে আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। রাত তিনটে থেকে চারটে পর্যন্ত হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের দ্বিতীয় পর্ব, চারটে থেকে পাঁচটা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং পাঁচটা থেকে সকাল ছটা পর্যন্ত আনন্দধ্বনি। রবি ঠাকুরের লেখা, গানের কথা, প্রবন্ধের অংশ, লেখার অংশ, কবিতার অংশ, এসব কিছু নেই আনন্দধ্বনি। আজকে অনুষ্ঠানের একেবারে শুরুতেই অনুদিত কবিতা অংশের বিদেশি ফুলের গুচ্ছ 2।

সারাদিন গিয়েছিলুম বনে, ফুলগুলি তুলেছি যতনে, প্রাতে মধুপানের অত মুগ্ধ মধুপের মতো গান গাহিয়াছি আনমনে, এখন চাহিয়া দেখি হায় ফুলগুলি শুকায় শুকায়, যত চাপিলাম মুঠি পাপড়িগুলো গেল টুটি, কান্না ওঠে গান থেমে যায়। কি বলিছ সখা হে আমার, ফুল নিতে যাব কি আবার, থাক বধু থাক থাক, আর কেহ যায় যাক, আমি তো যাব না কভু আর, শ্রান্ত হৃদয় অতিদিন পরাণ হয়েছে বলহীন, ফুলগুলি মুঠা ভরি মুঠায় রহিবে মরি, আমি না মরিব যতদিন। শুনছিলেন অনুদিত কবিতা অংশের বিদেশি ফুলের গুচ্ছ দুই এই রচনাটি। অনুষ্ঠানের একেবারে শুরুতেই শিল্পী রমা মণ্ডল বর্ষার গানে আনন্দধ্বনি। গতকাল দুপুর বিকেল সন্ধে রাত এবং ভোর অবধি সম্ভবত বৃষ্টি চলেছে এক টানা কলকাতা এবং সারা বাংলার বিভিন্ন অংশে। শ্রাবণ মাস চলছে, তাই বর্ষার গানে আনন্দধ্বনি 107 FM রেনবয়।

অনুষ্ঠানের শুরুতে শুনছিলেন শিল্পী রমা মণ্ডল এবং তারপরে শিল্পী পীযূষ কান্তি সরকারের কণ্ঠে গান। অনুদিত কবিতার অংশে বিদেশি ফুলের গুচ্ছ তিন, আমায় রেখো না ধরে আর আড়হেথা ফুল নাহি ফুটে, হেমন্তের পড়িছে নিহার আমায় রেখো না ধরে আর যাই হেথা হতে যাই উঠে, আমার স্বপন গেছে টুটে, কঠিন পাষাণ পথে যেতে হবে কোনো মতে, পা দিয়েছি যবে একটি বসন্ত রাতে, ছিলে তুমি মোর সাথে পোহালো তো চলে যাও তবে। এবারে শিল্পী মৃণাল চক্রবর্তী এবং তারপরে শিল্পী চৈতী মজুমদার একক কণ্ঠে, পরপর দুই শিল্পীর কণ্ঠে দুটি গান।

অনুদিত কবিতার অংশের বিদেশি ফুলের গুচ্ছ চার। প্রভাতে একটি দীর্ঘশ্বাস, একটি বিরল অশ্রুবাড়ি, ধীরে ওঠে ধীরে ঝরে যায়। শুনিলে তোমার নাম আজ কেবল একটুখানি লাজ, এই শুধু বাকি আছে হায়, আর সব পেয়েছে বিনাশ। এককালে ছিল যে আমারই, গেছে আজ করি পরিহাস। অনুদিত কাব্যগ্রন্থ অংশের বিদেশি ফুলের গুচ্ছ চার শুনছিলেন। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস এবং তারপরে শিল্পী সুমন চট্টোপাধ্যায়, পরপর দুই শিল্পীর একক কণ্ঠে পরপর দুটি গান। 107 FM রেনবো নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। যারা এই মুহূর্তে টিউন করে রয়েছেন, সকলকে স্বাগত। সৌম্যকান্তি সঙ্গে রয়েছি সকাল 6টা পর্যন্ত। আরেকটি নতুন দিন, নতুন আশা, উৎসাহ, উদ্দীপনা, এইভাবেই আবার নতুন করে আমাদের পথ চলা। 5ই আগস্ট 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি 6ই আগস্ট 2026 বৃহস্পতিবার। নতুন দিন, নতুন সময়, নতুনভাবে এগিয়ে চলা। এবারে শিল্পী দেবব্রত বিশ্বাস এবং তারপরে শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

বাবু শ্যামল প্রাণে নিকেতনে, প্রথম যুগের বচন শুনি মনে, নব শ্যামল।

বচন শুনি মনে নব শ্যামল প্রাণের নিকেতনে, প্রথম যুগের বচন শুনি মনে নব শ্যামল প্রাণের নিকেতনে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছিলেন শিল্পী সুমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে আজীব অরিশন মুখরিত। সকাল 6টা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি, অনুষ্ঠানের মধ্যপথ পর্যন্ত পেরিয়ে গিয়েছি আমরা, 5:32। এই অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে সকাল 6টা থেকে শুনবেন ভোরাই 107 FM রেনবোতে। বিদেশি ফুলের গুচ্ছ 5। গোলাপ হাসিয়া বলে আগে বৃষ্টি যাক চলে, দিক দেখা তরুণ তপন তখন ফুটাবয়ে যৌবন, গেল মেঘ এল উষা আকাশের আঁকি হতে, মুছে দিল বৃষ্টি বাড়ি কণা, সে তো রহিল না কোকিল ভাবিছে মনে। কোকিল ভাবিছে মনে শীত যাবে কতক্ষণে, গাছপালা ছাইবে মুকুলে তখন গাহিব মন খুলে, কুয়াশা কাটিয়া যায় বসন্ত হাসিয়া চায়, কানন কুসুমে ভরে গেল সে যে মরে গেল। এত শীঘ্র ফুটিলি কেন রে, এত শীঘ্র ফুটিলি কেন রে, ফুটিলে পড়িতে হয় ঝরে, মুকুলের দিন আছে তবু, ফোটা ফুল ফোটে না তো আর, বড় শীঘ্র গেলি মধুমাস, দুদিনেই ফুরালো নিঃশ্বাস, বসন্ত আবার আসে বটে, গেল যে সে ফেরে না আবার। শুনছিলেন বিদেশি ফুলের গুচ্ছ 5 রচনা। এবারে শিল্পী সাগর সেন এবং তারপরে শিল্পী শ্রাবণী সেন, পরপর দুই শিল্পীর একক কণ্ঠে পরপর দুটি গান।